0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: একশো সাত মেগাহার্টজ FM রেইনবোয় শুনছেন আনন্দধ্বনি, রবীন্দ্রনাথের গান আপনাদের সঙ্গে আমি তপারতি। এরপরের শিল্পী প্রথমে রাহুল মিত্র, তারপরে সুচিত্রা মিত্র।

সময় একদম শেষের দিকে, তাই বিদায় নেব আজকের আনন্দধ্বনির শেষ শিল্পী চিন্ময় চট্টোপাধ্যায়। আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি তপারুতি। সবাই খুব ভালো থাকবেন, শুনতে থাকুন 107 MHz FM Rainbow।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: আপনারা শুনছেন 107 MHz FM রেইনবো।

0: আকাশবাণী এফএম গোল খাঁটি শোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম।

দোলে রাই দোলে কৃষ্ণ ওই ঝুলনে, ঠিক যেন যুগল শশী কদম্ব বনে, ঝোলা দোলায় যতই গোপনারি, আজ মেতেছে আনন্দে গিরিধারী। মৃদু হেসে কহে শ্যাম, শুনো মোর রাধা, এ দুটি হৃদয়ে যেন ফুলো ডোরে বাঁধা, জেঠা হেরি দেখি শুধু রাধা রাধাময়, রাধা বিনা কৃষ্ণ কভু যেন কিছু নয়, বিরাজিবে যতকাল প্রেম এই ভবে, কৃষ্ণ আগে রাধা নাম উচ্চারিত হবে। চলছে ঝুলনের পূর্ণতিথি, হ্যাঁ গতকাল থেকেই শুরু হয়ে গেছে ঝুলন উৎসব। আমরা জানি যে মোটামুটিভাবে শ্রাবণ মাসের

প্রতিপদ তিথি থেকে আরম্ভ হয়ে পূর্ণিমা তিথি পর্যন্ত পাঁচ দিন ব্যাপী এই অনুষ্ঠানটি উদযাপন করা হয়, আর রাখি পূর্ণিমার মাধ্যমে ঝুলন যাত্রার সমাপ্তি ঘটে। শ্রীকৃষ্ণের দ্বাদশ যাত্রার কথা শাস্ত্রে উল্লেখ আছে, কিন্তু আমরা সবগুলো তো পালন করি না। কিছু কিছু বিশেষ উল্লেখযোগ্য যাত্রানুষ্ঠান নিয়মিতভাবেই অনুষ্ঠিত হতে দেখা যায়, যেমন ধরুন জ্যৈষ্ঠ মাসে স্নান যাত্রা, আষাঢ় মাসে রথযাত্রা, শ্রাবণ মাসে ঝুলন যাত্রা, কার্তিকে রাসও যাত্রা, আর ফাল্গুনে দোল যাত্রা। যদিও এবছর ঝুলন উৎসব হচ্ছে ভাদ্র মাসে, 23 আগস্ট 2026, অর্থাৎ গতকাল শুরু হয়েছে ঝুলন, এবং 28 আগস্ট 2026 রাখি পূর্ণিমা দিন এই ঝুলন শেষ হবে। দোলে চ দোল গোবিন্দ চাপে চ মধু সুদন, রথে চ বামনং দৃষ্টা পুনর্জন্ম নবিদ্যতে। অর্থাৎ ঝুলনকালে দোলনায় শ্রী গোবিন্দকে, নৌবিহারকালে শ্রী মধুসূদনকে, এবং রথযাত্রায় রথপরী বামনাকৃতির শ্রী জগন্নাথ দেবকে কেউ যদি দর্শন করে, কেউ যদি সেই যাত্রার উপকরণে হাত দিয়ে টানে, তাহলে তার নাকি আর পুনর্জন্ম হয় না। যদিও এই বিষয়ের সত্যতা তা নিয়ে আর তো জানা নেই, তবে সনাতন ধর্মের বিশ্বাসে তাই। আর আমরা জানি বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তবে এটাও সত্যি যে পরিবার বা সমাজের মানুষের ক্ষতি সাধন করে, আঘাত করে, অন্যায় অবিচার করে বা পাপ করে, যতই আপনি দোলনায় দোল দিন বা রথের দড়িতে টান দিন না কেন, তাতে পুণ্য তো হয়ই না, পুনর্জন্ম তো পুরের পরের কথা। আসল হলো সৎকর্ম। যাক, আমরা বরং প্রসঙ্গে ফিরি। রাধাকৃষ্ণের বর্ষাকালীন প্রেম আবেগের উৎসব ঝুলন যাত্রা, এই হলো আজকের আমাদের আলোচ্য বিষয়। আলোচ্য কেন? কারণ শ্রীকৃষ্ণের যে কথা, রাধাকৃষ্ণের যে কথা, তা সর্বদাই প্রেমের সৃষ্টি করে। এই অস্থির পরিবেশ, অশান্তির আবহাওয়ায় যখন একটু সুযোগ পাওয়া গেছে, সেই শান্তির পরশকে হৃদয়ে নিয়ে মনকে প্রশান্ত করার, তখন ক্ষতি কি একটু কৃষ্ণপ্রেমে মাতোয়ারা হতে? পণ্ডিত ভীমসেন যোশীর কণ্ঠে শুনব একটি ভজন,

অনুগ্রহায় ভূতানাং মানুষং দেহমাশ্রিত ভজতে তাদৃশী ক্রীড়া যা শ্রোতা তৎপরো ভবেত। অর্থাৎ ভগবান ভক্ত অভক্ত নির্বিশেষে সকলকে অনুগ্রহ করবার জন্য গোলকধাম থেকে ভূলোকে এসে লীলা করেন। এই লীলার কারণ সম্পর্কে শাস্ত্রে বলা হয়েছে যে ভগবানের এই দিব্য লীলার আনন্দ মাধুরী শ্রবণ করে ভক্তগণ দিব্য ও অমৃত ভক্তি লাভ করবে। বিষয়ভোগে মত্ত মানবের মনে শ্রী ভগবানের অপার লীলা শ্রবণের পর শুদ্ধ ভক্তি জন্মাবে, সে ভগবানের শ্রীচরণে মনোনিবেশ করবে। আর এই ঝুলন যা দিব্য লীলার একটি অংশ, এই ঝুলন শব্দটার সঙ্গে দোলনা শব্দটাই মূলত আমরা ঝুলন বলে এটাই মাথায় আসে। কিন্তু একটু ভেবে দেখুন তো, একটি দোলনায় রাধাকৃষ্ণকে বসিয়ে দুলিয়ে দিলেই কি ঝুলন হয়? বোধ হয় না। ঝুলন আসে আনন্দ থেকে, দোলা আসে আনন্দ থেকে। দেখবেন আপনার বাড়িতে যদি কোনো ছোট্ট বাচ্চা থাকে যে এখনও হাঁটতে শেখেনি, তাকে সে হয়তো কোনো কিছু নেওয়ার জন্য বা খাবার জন্য জেদ করছে বা চাইছে এটা নিতে, কোনো খেলনা কি কোনো খাবার। যে মুহূর্তে আপনি তার হাতে দেবেন, সে সেই জিনিসটা পাওয়া মাত্রই কেমন আনন্দে শরীর দুলিয়ে ওঠে, নেচে ওঠে, যারা নাচতে পারে ছোট্ট বাচ্চা যারা। আর যারা কৃষ্ণপ্রেমে মাতোয়ারা হয়, সে কৃষ্ণপ্রেমীরা যদি আপনি যান কোনো কৃষ্ণ মন্দিরে, যখন দেখবেন হরিনাম হচ্ছে বা কোনো উৎসব প্রাঙ্গণে যেখানে অষ্টপ্রহর হচ্ছে সেখানে কৃষ্ণ গান যখন হয় তখন আনন্দে মানুষ নাচতে শুরু করে। এই নাচ আসে আনন্দ থেকে, আর এই আনন্দ থেকেই আসে দোলা। তাই তো ঝুলন শুধু দোলা দেওয়া নয়, ঝুলন হচ্ছে আনন্দের উৎসব। যদি আপনার হৃদয়ে আনন্দ না উৎপন্ন হয় তাহলে কিন্তু এই ঝুলনের অর্থ, ঝুলনের যে উদ্দেশ্য তা ব্যর্থ হয়। তাই ভক্তিতে মেতে উঠুন আনন্দে, রাধা কৃষ্ণ বলতে বলতে ঝুলন উদযাপন করুন যারা করেন, আর যারা করেন না তারা তানিয়ার সঙ্গে প্রভাত বীণা শুনুন, আর কৃষ্ণের গান শুনে সকাল হোক কৃষ্ণময়। এই ঝুলন পূর্ণিমা, এটা আমাদের অনেকেরই ছোটবেলার একটা নস্টালজিয়া, বড়বেলা এসে হয়তো সেইভাবে আর হয়ে ওঠে না। এই ঝুলন যাত্রা বহু যুগ আগে থেকে ব্রজভূমি বৃন্দাবনে মহাসমারোহে অনুষ্ঠিত হয়ে আসছে। শ্রীকৃষ্ণ ও শ্রী রাধিকা তাঁদের অষ্টসখী ইন্দুরেখা, চিত্রা, চম্পকলতা, ললিতা, বিশাখা, তুঙ্গবিদ্যা, সুদেবী ও রঙ্গদেবীর সঙ্গে লীলা করেছিলেন এই সময়। ঝুলনের অপর নাম হিন্দোল লীলা বা হিন্দোলন লীলা। ব্রজবাসীরা এই সময় কদম গাছে দোলনা বাঁধেন এবং রাধাকৃষ্ণকে দোল খাওয়ান। আসলে এই সময় যে গান হয় সেটাও নাকি হিন্দোল রাগে হয়। হিন্দোল রাগটা কি তা তানিয়ার তো জানা নেই, কিন্তু আপনাদের এটি গান শোনাতে পারি সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। সেই গানটা শুনি, ফিরে আসছি তারপর।

রাতের আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1 FM।

গল্পটা এরকম যে সেই সময় যখন আজ থেকে খ্রিস্টপূর্ব 1100 শতকে সে সময় বর্ষণাতে মেয়েরা শ্রাবণ মাসে বাপের বাড়ি আসতো। এমনি চাইলেই আসতে পারতো এমনটা নয়। আপনারা জানেন যে আমাদের ভারতীয় রীতি অনুযায়ী বাপের বাড়ি থেকে নিমন্ত্রণ করতে না আসলে সেখানে মেয়েকে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি পাঠানো হতো না। বাবা বা ভাই বা দাদা বা যে কেউ পরিবারের পুরুষ সদস্য এসে নিমন্ত্রণ করে যেতেন, তারপর সেই মেয়ে তার স্বামী সন্তানকে নিয়ে বাপের বাড়ি যেত। এবার একবার হয়েছে কি, শ্রী রাধিকা অপেক্ষা করছেন, ঘোর শ্রাবণ মাস, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তিনি অপেক্ষা করছেন কখন তার বাড়ি থেকে তার বাবা বা ভাই কেউ আসবে। কেউ আসছে না, দিন যাচ্ছে দিন যাচ্ছে, আর তার আশেপাশের যারা সখী তাদের বাড়ি থেকে নিমন্ত্রণ এসেছে এবং তারা চলেও গেছে কেউ কেউ বাপের বাড়ি, কিন্তু শ্রী রাধিকার আর কেউ আসছে না বাড়ি থেকে। ওদিকে তার শাশুড়ি জটিলা এবং পিসি শাশুড়ি কুটিলা দুজনে তো জানেনই ওই জটিলা কুটিলা নামের যে অর্থ তা তো তাদের স্বভাবেও বর্তমান। তাই আর কি তারা একটু দুষ্টুমি করে রাধিকার কাছে গিয়ে বলল, এবছর তোমাকে কোনোভাবেই পাঠাবো না শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে। কেন না? কারণ তোমাকে তো কেউ নিতেই এলো না, তোমাকে কেউ ভালোই বাসে না, তোমার কথা ভুলেই গেছে, এরকম নানান কিছু তাকে শোনাতে লাগলো। বেচারি রাধার মন আরও খারাপ হয়ে গেল। ওদিকে আকাশে ঘন কালো মেঘ যেভাবে গোমড়াচ্ছে ঠিক সেইভাবেই আমাদের রাধিকার মনেও তেমনই কালো মেঘ জমাট বেঁধে আছে। ঠিক এই সময় এলেন তার ভাই শ্রীদাম, এবং শ্রীদামকে দেখা মাত্রই রাধার সে কি আনন্দ। যেই এসেছে শ্রীদাম তাকে বলছে, এত কেন দেরি করলে তুমি, আমাকে তো পাঠাবেই না। শ্রীদাম তখন হেসে বললেন, চিন্তা করো না, আসলে একবার নিমন্ত্রণ করতে যাব, আবার তোমাকে আনতে আসব, তাই বাবা বললেন যে একবারে গিয়ে নিমন্ত্রণ করে বোনকে নিয়ে আসতে, তাই একটু দেরি হলো। তখন রাধা বললেন যে না, সে তো দেরি হলো ঠিক আছে, কিন্তু আমার শাশুড়িমা ভীষণ খেপেছেন, তিনি তো মনে হয় ছাড়বেন না। তখন শ্রীদাম বললেন, চিন্তা করো না বোন, তার ব্যবস্থাও বাবা করেছেন, এই দেখো উপহার স্বরূপ শাড়ি পাঠিয়েছেন তোমার শাশুড়ি মা এবং পিসি শাশুড়ির জন্য। সেই শাড়ি গিয়ে শ্রীদাম তাদের দিলেন উপহার, এবং সেই উপহার পেয়ে দুজনেই ভীষণ খুশি হলেন। আর শ্রীদামের সঙ্গে আমাদের শ্রী রাধিকা চলেলেন বর্ষণায়। তার মন তো সেখানেই ছিল, তার শরীর ছিল শুধুমাত্র শ্বশুর বাড়িতে। আসলে এই যে ঝুলন উৎসব, জানেন এই ঝুলন উৎসবে শুধুমাত্র রাধা কৃষ্ণ এবং গোপীরা থাকে, এখানে আবার নন্দ মহারাজ, মাতা যশোদা, অন্যান্য বন্ধু বৃত্ত বা সহচরদের অনুমতি দেওয়া হয় না। তাই এই যে শ্রীদামের কথা বললাম বলে ভাবেন না তিনিও ঝুলনের একটা অংশ, তা কিন্তু ঠিক নয়। এবার এই যে রাধারানী, আমরা জানি রাধারানী শাস্ত্রমতে শ্রীকৃষ্ণেরই অংশ, শ্রীকৃষ্ণের শরীরের বাম ভাগ থেকে তার জন্ম, তিনি কৃষ্ণের পরম ভক্ত স্বরূপিণী, কৃষ্ণপ্রেমে তিনি পাগল, কৃষ্ণের পরম আরাধ্যা দেবী, তাই কৃষ্ণকে পেতে গেলে রাধার উপাসনা অবশ্য কর্তব্য। একথা আমরা সহজেই সবাই জানি যে সহজেই কৃষ্ণকে পাওয়া সম্ভব যদি রাধা কৃপা করেন, তাই না? এই ঝুলন কিন্তু যেটা বর্ষার লীলা, সেইখানে যখন রাধা বাপের বাড়ি এলেন ব্রজবাসীরা কি করলেন, তারা ওই ঝোল ঝুলা বাঁধা যেটাকে বলে বা দোলনা বাঁধলেন কদম গাছে, আর কাজরি গান ধরলেন, মেঘমল্লারে এই বর্ষণা বৃন্দাবনের আকাশ বাতাস সঙ্গীত মুখর হয়ে ওঠে। ঝুলন যাত্রা আসলে রূপক ধর্মী, দোলা বা হিন্দোলনের অর্থ আমি আগেই বললাম যে মানুষের জীবনের আনন্দকে দুঃখের উপরে স্থান দেওয়া। জীবনে কখনো আসবে দুঃখ, তারপরেই আসবে সুখ, কখনো বিরহ কখনো মিলন, কখনো আনন্দ কখনো বিষাদ। স্থির হয়ে থাকাটা জীবন নয়, জীবন মানেই প্রবাহ চলা, আর এই দোলনার আসা ও যাওয়াটা শুধুই একটি রূপক মাত্র। সেজন্যই তো বলে চক্রবত পরিবর্ততে সুখানি চ দুখানি চ, উপনিষদে বলে আনন্দ ব্রহ্মেতি ব্যজনাথ।

অর্থাৎ ব্রহ্ম আনন্দ স্বরূপ, ভগবান সচ্চিত আনন্দ। তাই তো বন্ধু বান্ধব এদের পিতা মাতা দাস দাসী ভাই বোন স্বামী স্ত্রীর মতো সম্পর্কের জালে আবদ্ধ করেছে মানুষদের। কিন্তু এই যে এসব কথা কেন বলছি, রাধা তো এলেন বৃন্দাবনে, তারপর কি হলো? তারপর যেটা হলো সেটা এত সহজে বলাটাও বোধ হয় ঠিক নয়, কারণ সে তো এক লীলা। রাধা বৃন্দাবনে পৌঁছনো মাত্রই তার নয়ন যুগল অস্থির হয়ে উঠল তার সখাকে দেখার জন্য, তার হরিকে দেখার জন্য। আর তিনি হয়ে উঠলেন আনন্দে প্রেমে মাতোয়ারা, শুধু এই অভিপ্রায় এবার দেখা হবে তার প্রাণনাথের সঙ্গে।

0: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM গোল্ডে।
1: কোনটা বলি আর

কোনটা ছাড়ি, বড়ই আমি কনফিউজড বলা যায়। তো আচ্ছা, এই লীলাটাই বলা যাক। শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর কৃষ্ণ ভাবনামৃত গ্রন্থে রাধাকৃষ্ণের আনন্দ ঘন ঝুলন যাত্রার লীলা সেটা লিপিবদ্ধ করেছেন। এই গ্রন্থে অনেক সুন্দরভাবে আর কি ঝুলন উৎসবের বর্ণনা করা হয়েছে। কৃষ্ণলীলায় রাধাকুণ্ডের তীরে ঝুলন উৎসবটি লীলায়িত হয়েছিল। একদিন সমস্ত ব্রজ গোপীরা নিজ নিজ ঘর থেকে সুন্দরভাবে সেজে রাধাকুণ্ডের পাশে কুঞ্জবনে একত্রিত হলো, এই মনোবাঞ্ছা নিয়ে যে কখন তারা তাদের প্রাণীর যুগল মূর্তি নবকিশোর রাধাকৃষ্ণকে ঝুলনে বসিয়ে দোল দেবে, তাদেরকে প্রেম আনন্দে ভাসিয়ে দেবে। কিন্তু রসরাজ শ্রীকৃষ্ণ এই ঝুলন উৎসবকে আরও আনন্দ ঘন প্রেমময় করে তোলার জন্য এক অদ্ভুত সুন্দর লীলা করলেন গোপীদের সঙ্গে। তুলসী মহারানী বৃন্দাদেবী শ্রীকৃষ্ণের মনের ভাব বুঝতে পেরে এই লীলাকে আরও সুন্দর করে দেওয়ার জন্য, আরও মধুময় করে তোলার জন্য শরৎ ঋতুকে আহ্বান করেন এবং তাদেরকে নির্দেশ দেন যে তারা তাদের শরৎ ঋতুর প্রভাব এই কুঞ্জবনে সর্বশ্রেষ্ঠ স্তরে বিস্তার করেন। এই হলো শ্রেষ্ঠ শুদ্ধতম ভক্তির ভাব। ভগবানের ইচ্ছা কি তা বলে দিতে হয় না, তিনি ভাবেই বুঝতে পারেন, আর ভগবানের ইচ্ছা পূরণের চেষ্টায় নিজেকে উজাড় করে দেন ভক্ত। ভগবানকে সেবা করার উত্তম সুযোগ পেয়ে শরৎ ঋতু কি করলেন জানেন, মূর্তিমান রূপ ধারণ করে তাদের সৌন্দর্যতা বৃদ্ধি করতে থাকলেন। ফলে এই কুঞ্জবন একই সময় ভগবান যেন সব ঋতুর সৌন্দর্যকে একসঙ্গে উপভোগ করতে পারেন। আর ভগবান পুলকিত হলেই হবে তাদের সেবার সার্থকতা। গ্রীষ্ম কি করলেন, তিনি দিলেন ঝলমলে রৌদ্র, বর্ষা ঋতু দিলেন কালো মেঘ থেকে পুষ্পের মতো বৃষ্টির কণা, শরৎ ঋতু নির্মল প্রকৃতিকে জাগ্রত করিয়ে গাছে গাছে পাতায় পাতায় শিহরণ সঞ্জীবতায় ভরিয়ে দিলেন, কদম কেয়া শিউলি ফুলের মৃদু গন্ধ ছড়িয়ে দিলেন, তীরে তীরে গুচ্ছ গুচ্ছ কাশফুল আকর্ষণীয়ভাবে সুসজ্জিত করে যেন অন্য একটা জগৎ গড়ে তুলল। শ্বেত শুভ্র পুঞ্জ মেঘের নিচে হেমন্ত ঋতু শুষ্ক বিবর্ণ ধূসর প্রকৃতিকে হিমেল স্নিগ্ধতায় শীতের হিম হিম ভাব জাগিয়ে তুলল, আর সেই সঙ্গে প্রকৃতি মুগ্ধ হয়ে ওঠে ভেসে আসে চাষিদের ফসল কাটার গান। শীত ঋতু কুয়াশার আচ্ছাদন দিয়ে প্রকৃতিকে আরও মায়াময় করে তোলে, শিশিরে সিক্ত ঘাস কার্পেটের থেকেও কোমল আচ্ছাদন বিছিয়ে প্রতীক্ষায় বসে ভগবানের কমল চরণকে মাথায় ধারণ করার জন্য। আর বসন্ত ঋতুরাজ, বসন্ত অশোক পলাশ কৃষ্ণচূড়া শিমুল গাছের ডালি ভরে দিল ফুলে, প্রস্ফুটিত করে অপেক্ষমান কতক্ষণে ভগবানের শ্রী মস্তকে অর্পণ করবে ফুল প্রতীক্ষায় বসে ভগবানের শ্রী অঙ্গ স্পর্শ করার জন্য। আর কোকিলের মতো সব গোপীরা গোপীগীত গেয়ে অপেক্ষা করছেন যুগল মূর্তি রাধাকৃষ্ণকে দোল দেবার জন্য। এবার কি হলো, আমাদের দুষ্ট কৃষ্ণ তিনি মাধুর্য লীলা করার জন্য রাধাকে নিজের ইচ্ছে মতো সাজাবেন এমনটা আবদার করলেন। প্রথমে রাধা রাজি না হলেও পরে রাজি হলে তাকে নিয়ে গেলেন আলাদাভাবে, সেখানে তার মনের মাধুরী মিশিয়ে রাধাকে সাজালেন। নানা রকম রং দিয়ে কৃষ্ণের পোশাকের মতো করে পোশাক পরিয়ে চুল কোঁকড়া করে দিয়ে মাথায় পাগড়ি বেঁধে তার মধ্যে ময়ূরের পালক গুছিয়ে মানে পুরোপুরি রাধাকে কৃষ্ণ সাজে সাজালেন, এমনকি পান দিয়ে ঠোঁট লাল করে রাধাকে একদম যুগল কিশোর মূর্তি করে হাতে বাঁশি ধরিয়ে দিলেন। এবার অপেক্ষা চলছে কখন সখীরা ডাকবে। যখন সব সখীরা রাধাকুণ্ডে একত্রিত হলো তখন ললিতা বিশাখা এসে দেখল নিকুঞ্জমনে বনে রাধাকৃষ্ণ কোথায়, এ তো দুটো কৃষ্ণ। তারা একটু অবাক হলো, তাহলে রাধা কোথায় গেল, রাধা তো এখানেই থাকার কথা। তারা রাধাকে খুঁজতে লাগলো, তবে কি কোনো দানব আক্রমণ করেছে, গোপীরা তো সর্বদা কৃষ্ণের প্রেমরসে ব্যাকুল, তাদের মাথায় সহজ বিষয় বোধগম্য হয় না। কৃষ্ণকে হারানোর চিন্তায় মন অস্থির উদ্বিগ্ন থাকে, রাধাকে হারানোর চিন্তায় তারা সততই ব্যাকুল।

রাধাকে হারানো মানেই তো কৃষ্ণকে হারানো, তাই না? এরপর তারা অনেক খোঁজাখুঁজি করে যখন পেল না, তখন ললিতা বলল, এই দুজন কৃষ্ণ কী করে হতে পারে? তার মধ্যে এদের মধ্যেই কেউ একজন আমাদের রাধা। তারা প্রথমে কৃষ্ণকে রাধা ভেবে ভুল করল, আর তারপর রাধাকে কৃষ্ণ ভেবে। কিছুক্ষণ পর অবশ্য আসল সত্য বাইরে এলো, আর তখনই দুজনকে একসাথে দোলনায় বসিয়ে দুদুল দোলায় বৃন্দাবনে সেই ঘটনা ঘটল, ঝুলনের ঘটনা, যেখানে রায়কিশোরী এবং আমাদের মুরারিমোহন একসঙ্গে দুললেন, ঝুলনের দোলনায় ঝুললেন।

জুলুং উৎসব 5 দিন ধরে হয়, আর আজ সারা দিন ধরেই, আজ কেন, আগামী 5-4 দিন, আজ দ্বিতীয় দিন ঝুলন নিয়ে আমরা থাকব। মানে যারা ঝুল, যাদের বাড়িতে ঝুলনের উৎসব হয়, যারা ঝুলন বাচ্চারা যে বাড়িতে ঝুলন পালন করেন, তো সঙ্গে ছিলাম তানিয়া। কথা তো শেষ হলো না, মনটা বড় অস্থির লাগছে, আরও অনেক কিছু বলার ছিল, সে কথা হবে, তবে আপনাদের কথাও শুনবো, সেটা মনের মেলোডিতে। অমিতাবুধার মেসেজটা পড়েছি, অসংখ্য ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ। বাকি সব বন্ধুদের ধন্যবাদ, যাদবেন্দ্র পাণ্ডা, তপতী মাইতি, সীমাদি, নন্দাদি, সুবিদা, নূপুর, দেবলীনা, সবাইকে। আমরা চলে যাব শেষ গানে, আর শেষ গানের পর আজ মনের মেলোডিতে আপনারা থাকছেন। তো কেমন লাগলো আজকের প্রভাত বীণা জানাতে ভুলবেন না। গানে গানে পৌশালী।

सुबह की शुरुआत आपके साथ सुन रहे हैं सुहानी सुबह 100.1 FM गोल्ड पर।

0: আকাশবাণী এফএম গোল্ড, খাঁটি সোনা।
1: বৃষ্টির দিনে মাটির ভেজা গন্ধ, ফুটন্ত চায়ের বা ভাতের গন্ধ, মায়ের শাড়ির ভাঁজ ভাঙা গন্ধ, নতুন বইয়ের পাতার গন্ধ বা কিছু উদ্ভট গন্ধ যেমন কেরোসিন তেল, কর্পূরের গন্ধ, এসবই প্রতিটি মানুষ আর তার প্রিয় গন্ধ, যেখানে পারফিউমও হার মেনে যায়, যে গন্ধ আর্টিফিশিয়াল নয় কিন্তু আত্মতৃপ্তি দেয়। প্রিয় গন্ধ নিয়ে গল্প এবার বলেই ফেলুন, হোক না তা উদ্ভট বা স্মৃতি মাখানো, সেই মন কেমনের গন্ধ নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903 05992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, এফএম গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com-এ। সেপ্টেম্বর মাসের অনুগল্প লেখার বিষয় মন কেমনের গন্ধ। গল্প পাঠানোর শেষ তারিখ 25শে সেপ্টেম্বর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 এফএম গোল্ডে।
2: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 এফএম গোল্ডে। মনের মেলোডি।

নারায়ণের অষ্টোত্তর শতনাম তো ছিলই, তার সঙ্গে ছিল তার একাধিক লীলা। তার বাঁশির সুরে বা বাঁশির গুণে আমরা বলা ভুল, সে সময় সবাই মোহিত হয়ে যেত। কিন্তু এখনও যখন আমরা এই কৃষ্ণাঙ্গ অঙ্গের যে গান, কীর্তন, রাধা কৃষ্ণ বন্দনা শুনি, তখন বাঁশির সুর শুনলেই যেন একটা অন্যরকম মনে হয়। না না, আজকে বাঁশি নিয়ে কথা হবে এমনটা ভাববেন না, চলছে ঝুলন উৎসব, আজ দ্বিতীয় দিন, আর তাই সুযোগ যখন পেয়েছি তখন আপনাদের কাছে জানতে চাই যে আপনাদের ঝুলন উৎসব কেমনভাবে কাটছে বা কেমনভাবে কাটতো ছোটোবেলায়। ও, বলতেই তো ভুলে গেছি, সঙ্গে রয়েছি আমি তানিয়া, আর আপনারা শুনছেন 100.1 FM Gold, শুনছেন মনের মেলোডি, যেখানে মন কারা কথা আর মনের মতো গান সবটুকু দিয়ে সাজানো আপনাদের প্রিয় অনুষ্ঠান। সঙ্গে প্রিয় মানুষ কিনা তা বলতে পারি না, তবে আমি আজ আমার প্রিয় জুটি বলুন, প্রিয় প্রাণের মানুষ বলুন, সেই রাধাকৃষ্ণের যে ঝুলন যাত্রা সেই নিয়ে কথা শুনব, গল্প শুনব আপনাদের কাছে। তা বলে ছোট্ট করে গল্প লিখে বসবেন না, জানো, যতটা ছোট করে লেখা যায়। 9903052992, 9903052992, এই নাম্বারে লিখে পাঠান ঝুলন যাত্রা নিয়ে আপনার ছোটোবেলার গল্প, বা এখন আপনার বাড়িতে ঝুলন যাত্রা উৎসব হয় কি না সেই গল্প ছোট করে লিখবেন। আবার অনুরোধ রইল, আর সঙ্গে রইল অজান্তে এই ছবি থেকে একটি খুব মিষ্টি গান, যে গানটা আমি তো আজ প্রথমবারের জন্য শুনলাম, জানি না আপনারা এর আগে শুনেছেন কি না, জানাবেন নিশ্চয়ই। গানের সুরকার হচ্ছেন হেমন্ত মুখোপাধ্যায়, গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার, এবং গিয়েছেন হেমন্ত মুখার্জি, অরুন্ধতী হোমচৌধুরী এবং শক্তি ঠাকুর। চলুন শোনা যাক সে গান।

না, আমার কাছে প্রেম সুন্দর দাসের কাছ থেকে কোনো মেসেজ তো আসেনি, তবে সঙ্গে সঙ্গে একাধিক একাধিক মেসেজ এসে গেছে। সৌভিক ঢাকুরিয়া থেকে প্রথম মেসেজ পাঠিয়েছে, জানিয়েছে, সুপ্রভাত দিদি, সুপ্রভাত, তার ছোট্টবেলায় ঝুলনের জন্য কাঠের গুঁড়ো, লতা পাতা, আম পাতা, কিছু রঙিন কাগজ, ফুল দিয়ে সাজাতাম আমি ও কাকিমা। তারপর রাধাকৃষ্ণের জন্য দোলনা বসিয়ে দোল খাওয়াতাম, প্রসাদ দেয়া হতো। বেশ, মেসেজ করেছেন সুমিতা রায় ঢাকুরিয়া থেকে, সুপ্রভাত তানিয়া দিদি ভাই, সুপ্রভাত, ছোটোবেলায় ঝুলন সাজাতে খুব ভালো লাগতো, পুকুর করতাম আয়না দিয়ে, তার চারপাশে বালি দিয়ে উঁচু মতো করে প্লাস্টিকের গাছ এবং আরও কত কিছু কিনে সাজাতাম। বেশ, ঢাকুরিয়া মাল, কী সব বলছি, দীপঙ্কর মাল, গঙ্গাধরপুর, ধর্মতলা, হাওড়া থেকে। আসলে ঢাকুরিয়া থেকে একটা মেসেজ এলো, সেই জন্য ওভারল্যাপ হয়ে গেছে। যাই হোক, দীপঙ্কর দা জানিয়েছেন যে আমাদের বাড়িতে ঝুলন উৎসব হয় না, তাই সেভাবে কোনো অভিজ্ঞতাই নেই, আমরা টিভি অথবা ফোনের মাধ্যমে ঝুলন উৎসব দেখি। বেশ, ব্রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে লিখেছেন, গুড মর্নিং দিদি, আমাদের বাড়িতেই ঝুলন যাত্রা করতাম ছোটোবেলায়। বেশ, সব বন্ধুরা মিলে পাহাড় বানাতাম, রাস্তা বানাতাম বালি পাথর দিয়ে ছোট্ট করে এবং খুব সুন্দর করে সব কিছু সাজাতাম। ছোট ছোট পুতুল কিনে নিয়ে আসতাম, সেগুলো বাজার থেকে কিনে আনার একটা আলাদাই আনন্দ ছিল। ঝুলনের আগে আগে বিক্রি হতো সেসব, তারপর দুদিন তিন দিন ধরে সন্ধেবেলা নানান রকমের ভোগ, কিন্তু এখন আর সেসব হয় না, সত্যি এখন আর সেসব হয় না। তবে সেই সব দিনের কথা মনে করে আমরা মনটা তো ভালো করতে পারি, তাতে ক্ষতি কী বলুন? আর তাই তো আপনার কাছে জানতে চাইছি। 9903055992 এই নাম্বারে আপনি লিখে পাঠাবেন যে ঝুলন নিয়ে আপনি আপনার মনের মনিকোঠায় কোন স্মৃতিকে রেখে দিয়েছেন সেটাই জানাতে হবে, বা যদি এখনও আপনাদের বাড়িতে ঝুলন উৎসব হয় সে কথাও জানাবেন। তা তানিয়াকে নিমন্ত্রণ করতে হবে এমনটা বলছি না, কিন্তু আপনার বাড়ির উৎসবের কথা জানতে ভীষণ ইচ্ছে করছে। গানে গানে প্রতিমা বন্দ্যোপাধ্যায়, ছবির নাম পরিণীতা।

গান চিরন্তন, আর ঝুলনের দিন এই গান শোনাবো না তাও কি হয় বলুন? বরাবর শ্রীকৃষ্ণের গান যখন হয় বা রাধা কৃষ্ণের কথা যখন হটে, প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই গানটা শোনা কিন্তু চাই, ঠিক কিনা বলুন? যাই হোক, মেসেজে যাওয়া যাক। বিরাটি থেকে মেসেজ করেছেন, কে মেসেজ করেছেন? নির্ঝর, আচ্ছা, লিখেছেন, নমস্কার তানিয়াদি, নমস্কার। ছোটবেলায় ঝুলন মানেই মনে পড়ে কাপড়ে কাদা মাখিয়ে পাহাড় বানাতাম, অনেক ছোট খেলনা পাওয়া যেত, বালি দিয়ে রাস্তা বানাতাম, মাঝে থাকতো রাধা মাধবের মূর্তি, আর শেষের দিন লুচি সুজি ভোগ দিতাম। এখনো জল জল করে সেই দিনগুলি। আচ্ছা বেশ, আসলে জানেন ঝুলনের এই উৎসব বাচ্চাদের মধ্যে একটা সৃজনশীল প্রতিভার প্রকাশ বা বিকাশ ঘটাতে সাহায্য করে। এই যে সাজানোর ব্যাপারটা, কিভাবে কিভাবে পাহাড় করা যায়, পুতুল রেডিমেড কিনে আনা তো আলাদা ব্যাপার, এই যে কাপড়কে কাদায় মাখিয়ে তাকে শুকিয়ে একটা পাহাড় বানানোর প্রয়াস, বা আগে আগে কত মেসেজ পড়বো, কত বন্ধুরা আমাদের কিভাবে করতেন, সেই ক্রিয়েটিভিটির জায়গাটা কিন্তু ঝুলন উৎসব তৈরি করে দিত, কি বলেন? যাই হোক, দেখি আমাদের পরের বন্ধু মৈনাক ব্যানার্জি শ্রীরামপুর হুগলি থেকে লিখেছেন, আটা কাঠকয়লা আর বালি দিয়ে করা রাস্তা, ইট সাজিয়ে মাটির গোলায় ডোবানো কাপড় দিয়ে পাহাড়, আর মাটির বাঁধ দিয়ে গড়া পুকুরে লঞ্চ ঘুরছে, আবার লঞ্চও রাখতেন বুঝে দেখুন। নৌকা খণ্ডের দিন লুচি আলুর দম বড় ভালো ছিল সেসব দিনগুলো। ঠিক ঠিক, মেসেজ করেছেন নন্দা রায় পোড়েল, হাওড়া বেলগাছিয়া এল রোড থেকে। নমো হে রাধা মাধব করি তব বন্দনা, ঝুলন নিয়ে মনে মোর কত স্মৃতির ঘটনা, দিন কয়েক আগে থেকে ভাই বোনেরা মিলে ঘাসের চাই কেটে আনতাম কোদাল দিয়ে তুলে, রঙিন কাগজ ফুল পাতাতে সাজাতাম চতুর্দোলা, বসিয়ে দিতাম রাধা শ্যামকে ঘিরে অষ্টগোপবালা। মা ছিলেন কৃষ্ণ দীক্ষিত, ভক্তি ভীষণ ছিল তাঁর, মাটি দিয়ে মূর্তি গড়ে চলতো পূজার উপাচার, বড় করে আয়োজন হতো ঝুলন উৎসব, ভজন কীর্তন সাথে থাকতো।

ভোজন উৎসব, ভোজন মহোৎসব। বাবা ছিলেন ঘোর নাস্তিক, তবুও যেতেন না রেগে, পরম উৎসাহে উঠে পড়ে যেতেন কাজে লেগে। জমে যেত সারা বাড়ি লোকজনের ভিড়ে, হরি হরি রব উঠত রাধা মাধবকে ঘিরে। ঠিক ভুল বুঝি না প্রভু, দোষ যত আছে আমার, ক্ষমা করে নিজ গুণে ঠাঁই দিও চরণে তোমার বাবা। খুব ভালো, খুব ভালো। এইটুকু সময়ের মধ্যে আপনি যে লিখে পাঠিয়েছেন এতটা, এটাই অনেক বড় ব্যাপার। যাই হোক, আমরা চলে যাই পরের বন্ধুর মেসেজে। পাঠিয়েছেন যাদবেন্দ্র পাণ্ডা, জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। জানিয়েছেন সুপ্রভাত আর যে দিদি ভাই, সুপ্রভাত আপনাকেও, নমস্কার সহ শুভ ঝুলন উৎসবে শুভেচ্ছা জানাই আপনাকে এবং FM গোল্ড পরিবারের সবাইকে, অসংখ্য ধন্যবাদ। ছোটবেলায় ঝুলন উৎসবের দিনগুলোতে মালতি ফুল তুলে মালা গেঁথে রাধাকৃষ্ণকে সাজাতাম। এখন আমার বাবা চলে যাওয়ার পর রাধাকৃষ্ণকে ওই আগের মতো এক এক দিনের এক এক বেশে সাজিয়ে ঝোলানো হয় না, তবে বাড়িতে শুধু পুজো হয় মাত্র। বেশ, হ্যাঁ, এই এই পাঁচ দিনের সাজানোর আবার একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা এক এক বাড়িতে এক এক রকম হলেও মোটামুটি বিষয়টা একই আর কি। সে বিষয়ে আসবো, তবে তার আগে গান শুনবো। অখিল বন্ধু ঘোষের কণ্ঠে।

কলকাতারও বিভিন্ন বাড়িতে অনেক বছর ধরে বংশ পরম্পরায় চলে আসছে ঝুলন উৎসব। চালতাবাগান অঞ্চলে বিনোদ সাহা লেনে বঙ্কবিহারী সাহা প্রতিষ্ঠিত রাধাকৃষ্ণের ঝুলন মন্দিরে যে ঝুলন যাত্রা হয়, যে পুজো হয়ে থাকে, শুনেছি সেখানে নাকি মন্দির চত্বরে ছোটো ছোটো ঘরগুলোর মধ্যে কৃষ্ণলীলা ও মহাভারতের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো মাটির পুতুল দিয়ে সাজানো হতো। ওই একই রাস্তায় মণ্ডল পরিবারের রাধাকৃষ্ণজিউর মন্দিরে ঝুলন উৎসব হয়। সেখানে আবার একাদশী থেকে দ্বিতীয়া পর্যন্ত মোট 7 দিন ধরে চলে এই ঝুলন উৎসব। প্রথম দিনে রাধাকৃষ্ণের যুগল বেশ, দ্বিতীয় দিনে অনন্ত দর্শন, তৃতীয় দিনে রাসলীলা, চতুর্থ দিনে নৌকা বিলাস, পঞ্চ

প্রথম দিনে চন্দ্রাবলী কুঞ্জ, ষষ্ঠ দিনে রায়রাজা এবং সপ্তম দিনে মিলন বেশ। এবং এই যে বিভিন্ন বেশ, এটা কিন্তু এক একটা পরিবারে আবার এক একটা রীতি রয়েছে, সেইভাবেই সাজানো হয়। যাই হোক, আমাদের প্রচুর মেসেজ জমে গেছে, সংবাদদাতাদের যাওয়ার আগে যতগুলো পড়া যায় আমি নিশ্চয়ই চেষ্টা করব। দেখি, অন্নপূর্ণা দালাল নানিকুল বন্দিপুর হাওড়া থেকে লিখেছেন, শুভ সকাল তানিয়া, আজ খুব ভালো বিষয়। দেখো, আমি আমার ছোটোবেলায় ঝুলনযাত্রা উপলক্ষে ঘরের মধ্যে সাদা কাগজ দেয়ালে লাগাতাম, তার উপরে রং দিয়ে দোলনা তৈরি করে তাতে রাধাকৃষ্ণের ছবি আঁকতাম। আরও কত কী, যেমন পাহাড়ের গুহা, তার মধ্যে বাঘ, সিংহ, হাতি, আবার তার দিয়ে তার সামনে দিয়ে বেরোনো রাস্তা, পাশ দিয়ে নদী বয়েছে, এরকম ছোটো ছোটো ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে, আকাশে এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে, আরও কত কী আঁকতাম এবং সাজাতাম অনেক রকম পুতুল দিয়েও, বুড়োবুড়ি করতাম, বরকনে করতাম। আজ তুমি সেই ছোটোবেলার কথা মনে পড়িয়ে দিলে, খুব ভালো লাগলো, তুমি ভালো থেকো, ধন্যবাদ। থ্যাংক ইউ অন্নপূর্ণা বৌদি, মাঝে মাঝে আপনিও মেসেজ করবেন, তাহলে আমাদেরও তো ভালো লাগে। মেসেজ করেছেন আমাদের বন্ধু পবিত্র সাহা, 2 নম্বর এয়ারপোর্ট গেট দমদম থেকে, জানিয়েছেন আজ থেকে 50 বা 55 বছর পূর্বে আমাদের বাড়িতে শ্যামসুন্দর ঠাকুর প্রতিষ্ঠিত ছিল। আমার ছোটো কাকা ঝুলনযাত্রা করতেন, এখন আর হয় কিনা জানি না, ছোটো কাকা আর আমাদের মাঝে নেই এবং শ্যামসুন্দর ঠাকুর কোথায় আছে তাও জানি না। তিনি আছেন, আপনার হৃদয়ে আছেন, আপনার নয়ন যুগলেই রয়েছেন, চিন্তা নেই। শান্তনু আইজ টেগোরপার কলকাতা থেকে মেসেজ করেছেন, জানিয়েছেন সুপ্রভাত তানিয়া, আজকে টপিক নিয়ে বলি যে আমি সেন্ট্রাল ইন্ডিয়াতে বড় হয়েছি, যেখানে জন্মাষ্টমী পালন করা হতো কিন্তু ঝুলন সাজানোর প্রচলন ছিল না। আমাদের বরানগরের বাড়ির কাছে ঝুলন বাড়ি আছে, ওখানে একবার ঝুলন দেখেছিলাম, তুমি পুরনো কথা মনে করিয়ে দিলে, তাই ভাবছি এই সপ্তাহেই ঝুলন বাড়ি যাব আরেকবার ঝুলন সাজানো দেখতে। ভালো থেকো, নিশ্চয় নিশ্চয় ঘুরে আসুন, আশা করি ভালো লাগবে। যাই হোক, আমাকে যেতে হবে গানে, কারণ সময় বলছে যেতে হবে গানের ওপারে সংবাদ বিরতিতে। কিন্তু আপনারা কোথাও যাবেন না, 100.1 FM গোল্ড টিউন করে রাখুন, কারণ 9:10 মিনিটে আবারও ফিরে আসবে তানিয়া আপনাদের কাছে।

0: 8 broadcaster. This comes after the approval of the Article 3 strategic action to ensure the security and progress of the Strait of Hormuz plan. The Kailash Mansarovar Yatra 2026, conducted via the Lipu Lake Pass route in Pithoragarh district of Uttarakhand, concluded successfully yesterday. The pilgrimage, which began on 4th of July, saw a total of 477 pilgrims undertake the journey in 10 batches and have darshan of Mount Kailash and Mansarovar. In chess, India's 19-year-old Grandmaster Pranay Shem emerged as the champion in the prestigious Kenitza Open 2026 in Hungary, securing the Group A title with a superb performance. Pranay defeated Vadim Pretorsky of Germany, final round of the tournament. And that is the end of this news bulletin.
1: Gaane Kothay Golden Shomoy. আপনি শুনছেন 100.1 FM Gold. 100.1 FM Gold. FM Gold.
2: বৃষ্টির দিনে মাটির ভেজা গন্ধ, ফুটন্ত চায়ের বা ভাতের গন্ধ, মায়ের শাড়ির ভাঁজ ভাঙা গন্ধ, নতুন বইয়ের পাতার গন্ধ বা কিছু উদ্ভট গন্ধ, যেমন কেরোসিন তেল, কর্পূরের গন্ধ, এসবই প্রতিটি মানুষ আর তার প্রিয় গন্ধ, যেখানে পারফিউম ও হার মেনে যায়, যে গন্ধ আর্টিফিশিয়াল নয় কিন্তু আত্মতৃপ্তি দেয়। প্রিয় গন্ধ নিয়ে গল্প এবার বলেই ফেলুন, হোক না তা উদ্ভট বা স্মৃতি মাখানো। সেই মন কেমনের গন্ধ নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, এফএম গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। সেপ্টেম্বর মাসের অনুগল্প লেখার বিষয় মন কেমনের গন্ধ। গল্প পাঠানোর শেষ তারিখ 25শে সেপ্টেম্বর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM Gold এ।
3: মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold এ। মনের মেলোডি, মনের মেলোডি।

ঝুলন চলছে, আর তাই সেই আনন্দ আমরা ভাগ করছি আপনাদের সঙ্গে। কিভাবে? আপনাদের পাঠানো মেসেজের মাধ্যমে। 9903055992 এই হলো FM গোল্ডের নাম্বার, সেখানে আপনারা হোয়াটসঅ্যাপ করছেন বা মেসেজ করছেন। মেসেজের বিষয় আপনার ছোটবেলার ঝুলনের স্মৃতি, বা যদি এখন আজ এই মুহূর্তে আপনার বাড়িতে ঝুলনের আয়োজন হয়ে থাকে তাহলে সেই গল্প। তবে বিস্তারিত লিখতে গিয়ে অনেকটা বড় করে ফেলবেন না, ছোট্ট করে লিখে পাঠাবেন। কেমন? যেমন পাঠিয়েছে আমাদের ছোট্ট মিষ্টি বন্ধু পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে। তার সব সময় একটা করে কবিতা থাকে আমাদের অনুষ্ঠানের জন্য, আজও তার অন্যথা হয়নি। সে লিখে পাঠিয়েছে, কৃষ্ণ রাধা ঝুলছে দেখো ঝুলন দোলায় আজ, প্রকৃতি আজ সেজেছে তাই হৃদয় রাঙা সাজ, হৃদয়ের এই পাড়ি যাতে তাই রঙিন ফুল ফোটে, রাঙা আকাশ মনের খুশিতে দিগন্তের বুকে লোটে। ছোট্টবেলায় অঞ্জলি দিতাম যেন তারই তরে, আরাধনার সুধায় এই হৃদয় উঠত ভরে। আর সেই হৃদয় ভরা সুধার গল্পই তো শুনতে চেয়েছে তানিয়া আপনাদের কাছে। 100.1 FM গোল্ড টিউন করেছেন, আপনি শুনছেন তানিয়ার সঙ্গে মনের মেলোডি। সুতপা বসু দমদম থেকে মেসেজ করেছেন, দমদম পার্ক থেকে। গুড মর্নিং দিদি ভাই। সুতপাদির মেসেজটা আমি চাইলেই একদম ঠিকভাবে পড়তে পারতাম, উনি ঠিকভাবেই লিখেছেন অবশ্যই, তবুও চলতি কথা সচরাচর আমরা বলি না অন এয়ার, কিন্তু আমার মনে হয়েছে দিদির এই মেসেজটার মধ্যে এতটা আবেগ রয়েছে, তাই উনি ঠিক যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ছি, তাহলে হয়তো আপনারাও ওর আবেগকে ছুঁতে পারবেন। উনি লিখেছেন যে আমরা ছোটবেলায় আমাদের কাজিন ব্রাদার্স অ্যান্ড সিস্টার্সরা মিলে খুব সুন্দর করে ঝুলন সাজাতুম, পাহাড় বানাতুম, ঘাসের ছাপড়া কেটে কেটে গুহা থেকে বাঘ বের হচ্ছে, কাঁচ দিয়ে পুকুর বানাতুম, পুকুরে হাঁস রাখতুম, আর কাঠের গুঁড়ো দিয়ে রাস্তা বানাতুম, লাল হলুদ সব রঙের রাস্তা বানাতুম, আর সাদা মার্বেল চিপ নিয়ে এসে এস্কিমোদের বাড়িও বানাতুম, এস্কিমো পুতুল রাখতুম, আর খুব সুন্দর করে দোলনা বানিয়ে রাধাকৃষ্ণের মূর্তি রাখতুম, আর একটা প্রণামীর থালাও থাকতো, আর খেয়াল রাখতুম যে কে কত প্রণামী দিল। পরে সব প্রণামীর টাকা দিয়ে আমরা সব ভাই বোনেরা মিলে মিষ্টি খেতাম। আজকের দিনের টপিকটা আমার কাছে নস্টালজিয়া, সব মনে পড়ে গেল। সবাই খুব আনন্দ করুন আর সুস্থ থাকবেন। দেখলেন যখনই আমাদের কথা হলো উনি কিন্তু আপনিতে বললেন, আপনি সম্বোধন করে বললেন, আর তার আগে কি সুন্দর তুম তুম করে বললেন, ভালো লাগছিল, কারণ ওনার মনের আবেগটা এই শব্দের মধ্যে, এই শব্দ চয়নের মধ্যে কোথাও একদম খাঁটি থেকে গেছে, নিখাদ থেকে গেছে। আমরা চলে যাই শিপ্রাদির মেসেজে। শিপ্রা কারার মালিকপাড়া লেন বেতর থেকে জানিয়েছেন যে ঝুলনের কথা সেভাবে কিছু মনে পড়ে না, আমাদের বাড়ির পাশেই একটা রাধাকৃষ্ণের মন্দির আছে, আমার বিয়ের পর আমার সন্তানকে নিয়ে সেখানে যেতাম ঝুলন উৎসব দেখতে, এবং সেখানে মেলা হতো, মেলায়ও কয়েকবার গিয়েছি পরিবারের সঙ্গে। এই রবিবারও আমি চার্চেই কাটিয়েছি ঝুলন নিয়ে, আমার জানা ছিল না ঝুলন হচ্ছে বলে, বা ঝুলন নিয়ে আমি আজ এই রবিবার, মানে গতকাল যেহেতু ঝুলন উৎসব শুরু হয়েছে, উনি সেভাবে কিছুই করেননি। ঠিক আছে, যিনি যিশু যিনি খ্রিস্ট তিনি কৃষ্ণ, অতএব কোনো অসুবিধা নেই, প্রার্থনা একটা জায়গাতেই যাবে, সেটা হচ্ছে পরমাত্মার কাছে, তাই না? আপনি খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই ভালোবেসে ভালো রাখবেন। গুড মর্নিং তানিয়া উইথ ঝুলন শুভেচ্ছা। বাও, কীরকম ইউনিক একটা শুভেচ্ছা বার্তা পেলাম। পেয়ে পাঠিয়েছেন বুলু সাহা মধ্যমগ্রাম থেকে, জানিয়েছেন ছোটোবেলায় ঝুলন সাজিয়েছি বালি রাস্তা পাহাড় ফোয়ারা ছোটো ছোটো পুতুল দিয়ে, এছাড়া আমাদের এখানে

বড় ঝুলন হতো তরুণকান্তি বাগানে, বিরাটিতে মন্দিরেও বড় করে ঝুলন হতো। এখন এসব ইতিহাস, এলাকার প্রচুর মানুষদের ভিড়ও হতো সেখানে। বেশ, আমরা টেক্সট মেসেজগুলো পড়লাম, ফিরে এসে পড়ব কোন মেসেজ বলুন তো, আবারও হোয়াটসঅ্যাপ মেসেজ। তবে এখন সেই বহু প্রতীক্ষিত গান শুনবো, যে গান আমার তো শুনতে ইচ্ছে করছে, আমি জানি আপনাদেরও অনেকেরই শুনতে ইচ্ছা করছে, কারণ ঝুলন মানেই এই গানটাও বড় বেশি শুনতে ইচ্ছে করে। চলুন শোনা যাক, শিল্পী নীলাঞ্জনা ব্যানার্জি। শুধু গান শুনলে হবে না, গানের তালে তালে নাচতেও হবে, কারণ কৃষ্ণ প্রেম মনে আনে আনন্দ। একসাথে চলুন কুঞ্জ সাজাই।

হুগলির দাঁতপুর থেকে অপনা ভট্টাচার্য জানিয়েছেন, শুভ সকাল তানিয়া, দারুণ দারুণ গান শোনাচ্ছ, আর আমি আমার ছোট ভাই দুজনে মিলে ঝুলন করেছে জানো তো, মায়ের পুরনো শাড়ি দিয়ে আর কিছু কাদা ইঁটির গুঁড়ি দিয়ে রাস্তা করতাম, গাছের ডাল কেটে নিয়ে এসে সেগুলো দিয়ে ছোট ছোট গাছ বানাতাম, কত পুতুল দিয়ে হতো ঝুলন, কিন্তু আনন্দ হতো ভীষণ। যাই হোক, টেক্সট মেসেজটা পড়লাম, এরপর যাব হোয়াটসঅ্যাপ মেসেজে। করেছেন সীমা দাস, লিখেছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস, শুভ সকাল টানিয়া দি, শুভ সকাল। ঝুলনযাত্রা উৎসব আমাদের শ্রীকৃষ্ণের মধুর লীলা ও রাধার প্রেমের পবিত্র কাহিনী মনে করায়, যেখানে ভক্তির রঙে চারপাশ সেজে ওঠে। ঝুলন উৎসব আমাদের বাড়িতে হতো না, তবে আমাদের বাড়ির কাছেই একটা বাড়িতে বেশ বড় করে ঝুলন উৎসব পালিত হতো, সেখানেই আমরা দেখতাম। শ্রাবণের মেঘলা আকাশে দোলনার মৃদু দোলন আর ভক্তির সুর আমাদের মনে ছোটবেলার সেই পবিত্র আনন্দ ফিরিয়ে আনে। খুব সুন্দর আজকের মনের মেলোডির অনুষ্ঠান, খুব ভালো থাকবেন তানিয়াদি। অসংখ্য ধন্যবাদ সীমাদি, আপনিও সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মেসেজ করেছেন ঝুমা, ঠিকানা লেখেননি, শুধু লিখেছেন অনুষ্ঠান খুব ভালো লাগছে, আজ প্রথম দিন তাই আজ আর কিছু বললাম না, তবে ঝুলনি অনুষ্ঠান খুব ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ ঝুমাদি, আজ প্রথমবার আপনি মেসেজ করলেন, এফএম গোল্ড পরিবারে আপনাকে স্বাগত। তবে আপনার ঝুলন সংক্রান্ত মেসেজ পেলে আরও ভালো লাগতো, এবং যখনই এরপর মেসেজ করবেন আপনি কোথা থেকে মেসেজ লিখছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না, তাহলে আমরা বুঝতে পারি যে আমাদের বন্ধুরা কোথায় কোথায় থেকে কীভাবে কী অবস্থায়, রেডিও থেকে না ফোন থেকে সব রকম ভাবে অনুষ্ঠান শুনছেন। ও যারা এখন রেডিওতে শুনছেন ভাবছেন ফোনে কীভাবে শোনা যায়, তাদের জানিয়ে দিই, প্লে স্টোরে গিয়ে নিউজ অন এয়ার, নিউজ অন এআইআর এয়ার এই অ্যাপটা ডাউনলোড করে সেখান থেকে খুব সহজে আপনারা কিন্তু আকাশবাণীর যে কোনো স্টেশনের যে কোনো অনুষ্ঠান শুনতে পারবেন লাইভ। এবং এখানে গিয়ে যদি এফএম গোল্ড শুনতে চান তাহলে লাইভ রেডিও অপশানে যাবেন, যা কিনা বাঁ দিকের একদম টপ কর্নারে রয়েছে, সেখান থেকে গিয়ে সার্চ অপশানে গিয়ে লিখবেন এফএম গোল্ড কলকাতার, সরাসরি শুনবেন তানিয়াকে। জানিয়ে দিলাম, এরপর যেটা জানাবো সেটা হচ্ছে জানাবো বলা ভুল, পড়ব কন্যাগর থেকে মানুষীর মেসেজ। মানুষী বৈদ্য লিখেছেন, সুপ্রভাত আমার মিষ্টি তানিয়া দিকে, জানাই রিমঝিম বৃষ্টির শুভেচ্ছা। দিদি আর বৃষ্টি ভালো লাগছে না, তাই আকাশে একদম প্রচণ্ড ভাদ্র মাসে রোদ দিয়েছে, যদিও কাল সন্ধ্যে থেকে আবার বৃষ্টি হচ্ছে, আমি জানি না এই মুহূর্তে বাইরের আবহাওয়া কীরকম, তবুও আপনার এই শুভেচ্ছা আমার মনটা ভীষণ ভালো করে দিল, থ্যাংক ইউ। না, আমার ছোটোবেলায় আমার বাড়িতে ঝুলনে কোনো উৎসব হতো না, তবে আমার বান্ধবীর বাড়িতে চুটিয়ে আনন্দ করতাম, ওর সঙ্গে মিলে বালি, ছোটো ছোটো নুড়ি, রঙিন কাগজের মালা, মাটির পুতুল আরও নানান কিছু দিয়ে খুব সুন্দর করে সাজাতাম, এত আনন্দ হতো কি বলবো, ওটাই স্মৃতি হিসেবে রয়ে গেছে। আয়োজন কম কিন্তু আনন্দ অফুরন্ত। বাহ, আপনাদের এই মেসেজ পড়ে সত্যি মন ভালো হয়ে যাচ্ছে, কিন্তু আমাকেও একটু কাজ করতে হবে, সেটা কি, সেটা হচ্ছে আপনাদের গান শোনাতে হবে, আর তাই এই মুহূর্তে যে গানটা শোনাবো, কি গান শোনাই বলুন তো, আচ্ছা ছোট দেখে একটা গান শোনাতে হবে না, বেশ এই গানটা আগে শুনে নিই, শ্রীকৃষ্ণ, না না শ্রীকৃষ্ণ নয়, শ্রীকান্ত আচার্য এবং সমবেত কণ্ঠে। এই গানটার পর একটা ছোট্ট বিরতি নেব, ফিরে আসবো তারপর।

0: বৃষ্টির দিনে মাটির ভেজা গন্ধ, ফুটন্ত চায়ের বা ভাতের গন্ধ, মায়ের শাড়ির ভাঁজ ভাঙা গন্ধ, নতুন বইয়ের পাতার গন্ধ বা কিছু উদ্ভট গন্ধ যেমন কেরোসিন তেল, কর্পূরের গন্ধ, এসবই প্রতিটি মানুষ আর তার প্রিয় গন্ধ, যেখানে পারফিউমও হার মেনে যায়। যে গন্ধ আর্টিফিশিয়াল নয় কিন্তু আত্মতৃপ্তি দেয়। প্রিয় গন্ধ নিয়ে গল্প এবার বলেই ফেলুন, হোক না তা উদ্ভট বা স্মৃতি মাখানো, সেই মন কেমনের গন্ধ নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903050992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com-এ। সেপ্টেম্বর মাসের অনুগল্প লেখার বিষয় মন কেমনের গন্ধ। গল্প পাঠানোর শেষ তারিখ 25শে সেপ্টেম্বর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
1: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি।

এটুকুই তো প্রার্থনা, তাই না? যেন গোবিন্দের চরণে আমরা ঠাঁই পাই। বাকি সবটুকুই তো আমাদের তাকে তুষ্ট করার চেষ্টা। তবে তিনি তুষ্ট হন কিন্তু ভক্তিতে, প্রেমে, আনন্দে, সৎকর্ম, সৎচিন্তায়। আজ ঝুলন উৎসব নিয়ে আপনাদের কাছে মেসেজ চেয়েছিলাম, হোয়াটসঅ্যাপে জানতে চেয়েছিলাম যে আপনার ছোটবেলায় আপনি কিভাবে ঝুলন উৎসব পালন করতেন, বা আজ আপনাদের বাড়িতে হয় কি ঝুলন উৎসব? এখনও পর্যন্ত কোনো বন্ধু পাইনি যাদের বাড়িতে ঝুলন নিয়ে কোনো উৎসব হচ্ছে। কি জানি, হয়তো কেউ ভাবছেন কি জানি আবার যদি তানিয়াকে নিমন্তন্ন করতে হয়। এমনটা ভেবে কিন্তু পিছবেন না, কারণ তানিয়া তো যেতেও পারবে না। শুধু জানতে চাই, ছবি দেখতে চাই যে কীরকমভাবে সাজিয়েছেন, কারণ যাওয়ার তো সুযোগ নেই, শুধু দেখেই চোখের শান্তিটুকু নিতে পারি। যাই হোক, আমার সময় হচ্ছে এখন মেসেজ পড়ার। অমিতাভ হোর গলফ গার্ডেন কলকাতা 33 থেকে জানিয়েছেন, এই ঝুলন পূর্ণিমার উৎসব কিন্তু বিভিন্ন জায়গায় হতে দেখেছি, তবে আমাদের বাড়িতে ঠিক সেইভাবে হতে দেখিনি। তবে হ্যাঁ, আমার মা বৃন্দাবন থেকে ছোট্ট গোপাল ঠাকুর এনেছিলেন, সেটি নানা

ভাবে পূজিত হয়। আমার একমাত্র পুত্র ঝুলন পূর্ণিমার দিন জন্মেছিল, তুমি ভালো থেকো। আর জন্মাষ্টমীর দিন আমার অর্ধাঙ্গিনী খুব বড় করে বাড়িতে পুজো করেন। বেশ, আপনার পুত্র সন্তানকে জন্মদিনের আগাম শুভেচ্ছা, কারণ পূর্ণিমার দিন তো আমি আসবো না, তাই আগে থেকে জানিয়ে রাখলাম। ভালো হোক, মানুষের মতো মানুষ হোক, এইটুকুই তো ঈশ্বরের কাছে প্রার্থনা। সোমেন যাদবপুর থেকে জানিয়েছেন, তানিয়া মেঘলা সকালের শুভেচ্ছা নিও। আজকের তোমার টপিকটা ছোটবেলার বহু স্মৃতি মনে করিয়ে দিল, নস্টালজিক হয়ে পড়লাম। তানিয়ার কাজই তো তাই, আপনাকে নস্টালজিক করে দেওয়া। আর তাই জন্যই তো যখনই আসি আপনারা এত ভালোবাসায় ভরিয়ে রাখেন। যাই হোক, মেসেজে লিখেছেন উনি, আমাদের পাড়ায় ঝুলনের একটা কম্পিটিশন হতো, কার ঝুলন সাজানো সবচেয়ে ভালো হয়েছে। তখন তো এলইডি ছিল না, টর্চের আলো পিছন থেকে ফেলে পাহাড়ের গুহা আলোকিত করতাম, আর রাতে মোমবাতি জ্বালিয়ে দিলে মনে হতো যেন স্বর্গ। মাটির গামলাতে জল দিয়ে পুকুর বানাতাম, তাতে কাগজ দিয়ে বানানো হাঁস আর অ্যাকোরিয়ামের মাছ ছেড়ে দিতাম। পাশেই কুমোরপাড়া, জেলে মাছ ধরছে, কৃষক লাঙল চালাচ্ছে, আরও অনেক কিছু যা এই স্বল্প সময় লিখে শেষ করা যাবে না। ঝুলনযাত্রার শুভেচ্ছা ও ভালোবাসা নিও। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ আপনাকেও, আপনিও ভালো থাকবেন। আচ্ছা, যাই পরের মেসেজে। শুভ বৃষ্টি ভেজায় সকাল, মিষ্টি কণ্ঠে ছোট বোন তানিয়া। আমি উৎপল মুখার্জি ফ্রম পুনে। এখন বৃষ্টি হচ্ছে, বিষয়ে যাই। প্রবাসে আমরা কৃষ্ণ জন্ম মহা অষ্টমী পালন করি, এখানে ঝুলন উৎসব হয় না। এই দিনে একটু আলাদা করে অনুষ্ঠান হয়, যেমন ভজন কীর্তন, মহা অভিষেক, কৃষ্ণলীলা, শৃঙ্গার দর্শন, আরতি ও মহাপ্রসাদ খাওয়া ইত্যাদি। দুদিন হয়, আমাদের বাড়িতে আলাদা করে কোনো উৎসব হয় না, তবে ছোটবেলায় অনেক মজা হতো, লাড্ডু মিষ্টি ও নানান ধরনের খাবার ইত্যাদি মনে পড়ে যাচ্ছে। তুমি ছোটবেলার কথা মনে করে দিলে। তানিয়া, তুমি এই দিনে কি করো, ভালো থেকো। আমি কিছুই করি না, আমি শুধু মন প্রাণ দিয়ে ডাকি তাকে, তার কৃপা প্রার্থনা করি। আচ্ছা, মিনা কর্মকার, মিনাদের মেসেজ, বহু মাস পর পাচ্ছি। শুভ সকাল তানিয়া, অনেক সময় পরে তোমার সঙ্গে আবার কথা বলতে পারছি, তুমি ভালো আছো তো? আর তিনি জানিয়েছেন যে আসলে শরীরটা ভীষণ খারাপ ছিল, বিশেষ করে সেজন্য যোগাযোগ করতে পারিনি, আর রেডিওটাও খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু বিশ্বাস করো, রোজ রোজ তোমার কথা ভেবেছি, তোমার জন্য অপেক্ষা করেছি, রোজই ভাবি। এমনকি সত্যি বলছি, কাল থেকে মন বলছিল তুমি হয়তো আজ আসবে। একদম তাই, ভোরেই তোমাকে শুনেছি, খুব খুব ভালো লাগলো, আর এখনও শুনছি, দারুণ সব গান শোনাচ্ছ তুমি। এবার বলি, ঝুলন আমাদের বাড়িতে হতো না, তেমন অভিজ্ঞতা আমার নেই গো, তবে দেখিয়ে শুনে খুব ভালো লাগে। প্রভুর শ্রীচরণে, শ্রী রাধা গোবিন্দের চরণে আমার প্রণাম, তুমি ভালো থেকো তানিয়া। আর এভাবেই ভালোবেসে আমাদের প্রত্যেককে ভালো রেখো। তোমার মিনাদি দমদম থেকে। থ্যাংক ইউ সো মাচ মিনাদি, আপনার মেসেজ পেয়ে খুব নিশ্চিন্ত লাগছে, কারণ বহুদিন আপনার কোনো খবর পাইনি। আশা করি আপনি এখন সুস্থ রয়েছেন। আমরা চলে যাব পরের মেসেজে। মেসেজ করেছেন রমা রায়, দাসনগর হাওড়া 5 থেকে। নমস্কার দিদি ভাই, সুপ্রভাত। ঝুলনযাত্রা একটি অন্যতম উৎসব, রাধাকৃষ্ণের এই সুন্দর ঝুলন আমরাও ছোটোবেলায় খুব সুন্দর করে সাজাতাম পুতুল দিয়ে, বড় ভালো লাগতো, সেই সব দিন এখন স্মৃতি। ঝুলনযাত্রার অনেক শুভেচ্ছা। ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তবে এখন যে গানটা শোনাবো ভাবছি, সেই গানটা না একটু অন্যরকম, কীরকম বলুন তো? এই যে ঝুলন উৎসব, আসলে তো রাধাকৃষ্ণের মিলন উৎসব, তবে কি জানেন, প্রেম বাড়ে খুনসুটিতে। আর রাধাকৃষ্ণের খুনসুটি আপনি কি কখনো শুনেছেন? যারা প্রভাত বিনা শুনতে পারেন না, যারা শোনেন তারা মাঝে মাঝে হয়তো এই অনুষ্ঠানের, মানে আমার অনুষ্ঠানে এই গান শুনেছেন, কিন্তু যারা শুনতে পারেন না, বিশেষত তাদের জন্য পৌশালী ব্যানার্জির কণ্ঠে এই গানটা রাখলাম। জানেন, এই গানটা শুনলে না চোখের সামনে যেন দেখতে পাই যে রাধাকৃষ্ণ দুজনে ঝগড়া করছেন, আর তারপর তাদের ভাব হচ্ছে। ডিএল রায়ের লেখা এবং সুর, চলুন শোনা যাক।

আহা আহা, কি অপূর্ব গান! মনখানা যেন ভরে যায়। আপনাদের কেমন লাগলো জানাবেন, নিশ্চয়ই জানাবেন। যদিও অফিসের ফোন তো 10টার পরে আমার কাছে থাকে না, জানতে পারবো আপনাদের কমেন্ট পড়ে। কোথায় কমেন্ট করতে পারেন? 100.1 FM গোল্ডের ফেসবুক পেজে প্রভাত মিনার পোস্টেই কমেন্ট করে জানাতে পারেন আজকের গান শুনে যাদের বাড়িতে ঝুলন উৎসব হচ্ছে না, তারাও কি সেই ঝুলনের যে প্রেমময় ভাব সেই ভাবে একত্রিত হতে পারছেন, একাত্ম হতে পারছেন তানিয়ার বাজানো এই সমস্ত গানগুলো শুনে। তানিয়া শুধু বাজাচ্ছে, সৃষ্টি করে গেছেন বিশেষ বিশেষ মানুষেরা। যাই হোক, মনিকা মাইতি নামখানা থেকে বহুদিন পর মেসেজ করেছেন, তানিয়া দিদি সুপ্রভাত, আজ দোল যাত্রা নয় ঝুলন যাত্রা, মনে হয় তাড়াতাড়িতে লিখতে গিয়ে টাইপিং মিস্টেক হয়ে গেছে। ঝুলন যাত্রায় সকল বন্ধুকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আগে মায়াপুর ইস্কন মন্দিরে যেতাম, ওখানে অনেক মজা করতাম, এখন আর যেতে পারি না কাজের জন্য, কিন্তু খুব মিস করি আর লাইভ দেখার চেষ্টা করি। বেশ, আজকে মনিকা দি টেক্সট মেসেজ করেছেন, এবার আমরা যাব হোয়াটসঅ্যাপ মেসেজে দেখি। আর অনিরিনা দি মেসেজ করছেন, যদিও সেটা অন্য অনুষ্ঠানের মেসেজ, মনের মেলাডি চলাকালীন বা প্রভাত বিনা চলাকালীন বা যে কোনো অনুষ্ঠান চলাকালীন যদি মেসেজ করেন সেক্ষেত্রে আপনার মেসেজ কিন্তু নিচের দিকে চলে যাবে। দিদি একটু খেয়াল রাখবেন, যে সময়ের অনুষ্ঠানের জন্য পাঠাচ্ছেন সেই সময় ঠিক আগে আগে মেসেজটা পাঠালে আমার মনে হয় সুবিধা হবে আপনারও আর যারা সেই মেসেজ পড়বেন তাদেরও। আজকে আমার অনুষ্ঠানে মেসেজ তো আপনি পাঠালেন না, কিন্তু তবুও আপনাকে আমি গান শোনাচ্ছি ভালো ভালো। ওরে বাবা, ওরে বাবারে, বহু বহু মেসেজ ঢুকছে, চলুন চলুন চটপট পড়ে নিই। রমাদির মেসেজ পড়ছি, এবার পড়বো বাবু গাঙ্গুলি শালকিয়া হাওড়া থেকে। আর মেসেজ করেছেন বাবুদা, লিখেছেন, তানিয়া শুভ সকাল, আমি রোজ মনের মেলোডি শুনি কিন্তু আপনি যখন আসেন তখন কোথা থেকে যে সকাল 10টা হয়ে যায় বুঝতে পারি না, এত সুন্দর গান যে শুনতে পাই। আর আজকের বিষয়ে আসি, আমাদের এখানে দুটি মন্দির আছে, নতুন মন্দির ও সত্যনারায়ণ মন্দির। আমরা বন্ধুরা মিলে বিকেল থেকে সেখানে স্বেচ্ছাসেবক হয়ে থাকি। আজ থেকে 50 বছর আগে থাকতাম, আমাদের এখানে মেলাও হতো, এখনো হয়। বেশ বাবুদা, আপনি স্বেচ্ছাসেবক হয়ে অবশ্যই মানুষের উপকার করেন, ভালো থাকবেন নিশ্চয়ই। তপন কুমার রায় চৌধুরী বাগুইয়াটি জোড়া মন্দির থেকে লিখেছেন, আর ঝুলন যাত্রা নিয়ে যে বার্তালাপ হচ্ছে সেখানে আমি আমাকে সেই 60 বছর আগে নিয়ে যাচ্ছি। তখন আমরা কয়েকজন বন্ধু মিলে ঝুলনযাত্রা করতাম এক বন্ধুর বাড়িতে। কাঠগোলা থেকে কাঠের গুঁড়ো নিয়ে এসে রাস্তা বানাতাম আর মাটির চাই নিয়ে এসে পাহাড় বানাতাম। তারপর তো পুতুল দিয়ে সাজানো থাকতো এই পার্ক, চিড়িয়াখানা, খেলার মাঠ, যুদ্ধক্ষেত্র, কত কিছু যে বানাতাম। ও, যুদ্ধক্ষেত্র ছিল ভারত পাকিস্তানে, তাছাড়াও যেটা না থাকলেই নয় সেটা তো থাকতোই, রাধাকৃষ্ণের দোলনা। বেশ, পরের মেসেজ করেছেন নিশাকর ধর, লিখেছেন, ঠান্ডা গরমে শুভ সকাল তানিয়া দিদি, আপনাকেও শুভ সকাল দিদি। ঝুলন দেখেছি বলে আমার মনে হচ্ছে না, তবে হ্যাঁ, বাইরে যখন থাকতাম তখন ওই 5 তলা সমান বাড়ির উপরে হাড়ির মধ্যে নানান রকমের ফল, দুধ, মিষ্টি দিয়ে ঝোলানো থাকতো, সেইগুলো ভাঙতে পারলে পুরস্কার দেওয়া হতো। ওই প্রতিযোগিতাগুলো দেখার জন্য কাজ থেকে বেরিয়ে পড়তাম, দেখে খুব মজা পেতাম, গান খুব সুন্দর হচ্ছে। তবে এই অনুষ্ঠানটা জন্মাষ্টমীর সময় হয় না বা মুম্বাইতে, আমি তো সেটাই জানতাম। যাই হোক, ঝুলনে যে হয় সেটা আমার জানা ছিল না। লিখেছেন যে আপনি পরপর দুদিন আসবেন সেটা তো আগেই শুনতে পেয়েছি, আগের অনুষ্ঠানের দিনই, তাই কবে আসবেন সেটা আজকে জানতে চাইলাম না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর

সঙ্গে জানিয়েছেন আমার ভাইজি শ্রীপর্ণা চন্দ্র, বাড়ি আমতা শিবতলা হাওড়া। শ্রীপর্ণা প্রতিদিন রেডিও শোনে এবং ও জানিয়েছে আমাকে যে তানিয়া দেখে ওর খুব ভালো লাগে। থ্যাংক ইউ শ্রীপর্ণা, থ্যাংক ইউ সো মাচ। সোমনাথ ঘোষ লিখেছেন, সুপ্রভাত, ভেরি নাইস টপিক। ছোট্টবেলায় ভীষণ সুন্দর করে ঝুলন সাজাতাম আর দোলে দোদুল দোলে ঝুলনা গানটা গাইতাম। আপনাকে অলরেডি গান আমি শুনিয়ে দিয়েছি, রাধে রাধে রাধে রাধে। অমিত বন্ধু ঘোষ মানিকতলা থেকে লিখেছেন, আমাদের বাড়ির কাছেই ক্যানেল ইস্ট রোড কুমোরপাড়ার ঠাকুর তৈরি হয়। আমার ছোটবেলা যখন স্কুলে পড়তাম, টিফিনের পয়সা বাঁচিয়ে ঝুলনের পুতুল কিনে আনতাম, তাই দিয়ে চিন্তা করে সাজাতাম। সে যে কী আলাদাই মজা, আনন্দ হতো ভীষণ। বর্তমানে আমার দোকানে কৃষ্ণনগরের ছোটো ছোটো পুতুলও বিক্রি করি ঝুলনের সময়। নীলাঞ্জন দাস বিরাটি থেকে লিখেছেন, ছোটোবেলায় ঝুলন যাত্রা মানেই ছিল এক অন্যরকম আনন্দ। পাড়ার বাড়িতে ঝুলন সাজানো, ছোটো ছোটো মূর্তি, রঙিন কাগজ, ফুল আর আলো দিয়ে সাজানোর প্রতিযোগিতা, সব মিলিয়ে দারুণ উৎসবে পরিবেশ থাকতো। বন্ধুরা মিলে এক বাড়ি থেকে আরেক বাড়িতে ঝুলন দেখতে যেতাম, প্রসাদ খেতাম এবং সারা দিন হইচই করতাম। এখন সেসব শুধুই স্মৃতি, কিন্তু ঝুলনযাত্রার সেই আনন্দ আজও মনে রয়ে গেছে একই রকম। সুখেন্দু ঘোষ গুরুপল্লী থেকে লিখেছেন, সুপ্রভাত তানিয়া, ঝুলন পূর্ণিমা ভালো লাগে, রাধাকৃষ্ণের দোলা, সে কি ভাই খুব সহজে যায় কি কবু ভোলা। তারপরে লিখেছেন, ঘাসের চাপ, ঝাউয়ের ডাল, ঘরের পুতুল, যত ব্যস্ত হতাম সাজাতে ঝুলন, মজা পেতাম কত, হিসেব করে রাখতাম মনে কে দিল কত টাকা। ঝুলন করার উদ্দেশ্য কিন্তু রইল না আর ঢাকা, ঝুলন শেষে সবাই মিলে করতাম ছাদে ফেস্ট, কী কী খেতাম বললে হবে বিশাল লম্বা লিস্ট। থাক থাক, আজ আর সময় নেই, তাই সেটুকু বাদই থাক। মেসেজ করেছেন শুভ্রা ভট্টাচার্য বাঁশদ্রোণী থেকে, জানিয়েছেন যে তোমার প্রশ্নটা শুনে এক ঝটকায় ছোটোবেলার সেই সোনালি দিনগুলোতে ফিরে গেলাম। আমার মনের মণিকোঠায় ঝুলন উৎসবের সবচেয়ে মধুর যে স্মৃতিটা আজীবন জমা থাকবে সেটা হলো ফ্রক পরা সেই আমি, পাড়ার বন্ধুদের সাথে নিয়ে বাড়ি বাড়ি ঘুরে ভাঙা মাটির ভাঁড় দিয়ে পট তৈরি করতাম, ছোটো ছোটো খেলনা ঘর, আর তার আগেই নানান মেলা হতো, সেসব মেলা থেকে নানান ধরনের পুতুল জোগাড় করতাম, পাহাড় করতাম, ঝুলনে সাজাতাম, তারপর কাদা মাটি দিয়ে কৃত্রিম নদী পাহাড় বানিয়ে তাতে সর্ষে দানা দিয়ে, তাছাড়া নানারকম ঘাস দিয়ে সবুজ ঘাসের মাঠ তৈরি করতাম। সময় নিয়মে আজ সেই পাড়ার বন্ধুদের কোলাহল আর চঞ্চলতা অনেকটাই হারিয়ে গেছে ঠিকই, কিন্তু আমাদের বাড়িতে আজও নিষ্ঠাভাবে প্রতি বছর ঝুলন উৎসব হয়। আর এখন আসি, এখন আর মাটির পুতুল বা সর্ষে বোনার ধুম না থাকলেও সাজানোর দোলনায় রাধাকৃষ্ণের রূপটি যখন আলোয় ঝলমল করে ওঠে, তখন মনে হয় আমাদের শৈশবের এই পবিত্র আনন্দটাই যেন আবারও ফিরে এসেছে। তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা কার্তিক মণ্ডল। এত শেষে মেসেজ করলে আমি কিভাবে আপনাদের সমস্ত মেসেজগুলো পড়ি বলুন তো, একটু আগে থেকে মেসেজ করতে হয় কার্তিক। কার্তিক লিখেছেন, আমার ঝুলনের অনেক কথা বলার ছিল কিন্তু অফিসের পথে কোনো কথাই আর লিখতে পারলাম না। বেশ, কাল কিন্তু সকাল করে মেসেজ করো, কারণ কাল আমি আবারও আসবো তোমাদের কাছে। কেমন, ভালোবেসে ভালো রেখো, ভালোবাসায় ভালো থেকো। আসছি, রাধে রাধে।

0: বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ভারতে কার্যক্রম সম্প্রসারণের জন্য জাপানের সংস্থাগুলির প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বর্তমানে চার দিনের সফরে জাপানে রয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে নবম জাতীয় নিরাপত্তা কৌশল সংক্রান্ত একটি সম্মেলনে যোগ দেবেন। অন্ধ্রপ্রদেশে ভারতের প্রথম জিনগতভাবে পরিবর্তিত নয় এমন উচ্চ ফলনশীল শঙ্কর প্রজাতির ভুট্টার হাইব্রিড বীজের আনুষ্ঠানিক সূচনা করবেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ক্রিকেট টেস্টের দ্বিতীয় দিনে মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত ভারত প্রথম ইনিংসে ছ উইকেটে 419 রান করেছে। আসছি বিস্তারিত খবরে। বিহারে গঙ্গার জলস্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় পাটনা, বৈশালী, ভোজপুর, বক্সার, ভাগলপুর, মুঙ্গের, সমস্তিপুর ও বেগুসরাই জেলার নিচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর ফলে কয়েকশো একর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। কেন্দ্রীয় জল কমিশনের তথ্য অনুযায়ী পাটনার সকল প্রধান ঘাটে নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করেছে। বন্যার পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকায় বিহার সরকার পশ্চিমবঙ্গ সরকারের কাছে ফারাক্কা ব্যারেজের সবকটি গেট খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে। মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী টেলিফোনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেছেন এবং তাকে পরিস্থিতির গুরুত্ব সম্পর্কে অবহিত করেছেন। শ্রী চৌধুরী জানিয়েছেন, ফারাক্কা ব্যারেজের সবকটি গেট খুলে দিলে গঙ্গার জলপ্রবাহ সহজতর হবে এবং বিহারের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা পাওয়া যাবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। এদিকে ভারতীয় আবহাওয়া দফতর IMD ছত্তিশগড়, বিহার, ওড়িশা ও পূর্ব মধ্যপ্রদেশে আগামীকাল পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। আগামী 2-3 দিন উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, পূর্ব উত্তরপ্রদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, কেরালা, মাহে, মধ্য মহারাষ্ট্র ও দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, অভ্যন্তরীণ উপকূলীয় কর্ণাটক, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। কলকাতায় আজ থেকে শুরু হল কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের জোনাল স্তরের এক ভারত শ্রেষ্ঠ ভারত, EBSB এবং কলা উৎসব। দুদিনের এই উৎসবে উত্তর পূর্বাঞ্চলের কলকাতা, পাটনা, গুয়াহাটি, শিলচর এবং তিনসুকিয়া এই 5টি জোনের পড়ুয়ারা অংশগ্রহণ করেছে। শুরুতে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের কলকাতা জোনের ডেপুটি কমিশনার মীনাক্ষী জৈন কেন্দ্রের এক ভারত শ্রেষ্ঠ ভারত কর্মসূচির মাধ্যমে দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য এবং জাতীয় সংহতির বার্তা তুলে ধরেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ভারতে কার্যক্রম সম্প্রসারণের জন্য জাপানের সংস্থাগুলির প্রতি আহ্বান জানিয়েছেন। জাপানের সংস্থা সুজুকির সাফল্যের কথা উল্লেখ করেন তিনি। তিনি বলেন, ভারত চায় জাপানের সংস্থাগুলির মধ্য থেকে সুজুকির মতো আরও 1580টি সফল প্রতিষ্ঠান গড়ে উঠুক।
1: You will appreciate the journey that Suzuki has traveled in the last 4 decades. We see today the largest and most profitable operations coming out of India. But I'm told the market cap of Suzuki in India is higher than the market cap of the parent company itself. And this is the journey we would like to see 1,580 companies who you represent. And we would like to see 1,580 Suzukis being created out of India.
0: জাপান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি JCCI এর জাপান ইন্ডিয়া বিজনেস কনসালটেটিভ কমিটি JIBCC এবং ভারতীয় দূতাবাসের যৌথ উদ্যোগে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে শ্রী গোয়েল অংশগ্রহণ করেন। উল্লেখ্য, 200 জনেরও বেশি প্রতিনিধির সমন্বয়ে গঠিত একটি ভারতীয় বাণিজ্যিক দলের নেতৃত্বে পীযূষ গোয়েল 4 দিনের সফরে জাপানে রয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মস্কোয় ভারত রাশিয়া আন্তঃসরকার কমিশনের বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি ও সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক 7তম বৈঠকে সহ সভাপতিত্ব করবেন। রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গেও বৈঠক করবেন তিনি। বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মত বিনিময় হবে। রাশিয়ার প্রথম উপপ্রধানমন্ত্রী ডেনিস মান্তুরভের আমন্ত্রণে দুদিনের সরকারি সফরে গতকাল মস্কোয় পৌঁছেছেন ডক্টর জয়শঙ্কর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে নবম জাতীয় নিরাপত্তা কৌশল সংক্রান্ত একটি সম্মেলনে যোগ দেবেন। দুদিনের এই সম্মেলন হবে ভার্চুয়াল মাধ্যমেও। দেশে বিভিন্ন নিরাপত্তা বাহিনী এবং পুলিশের 850 জনেরও বেশি আধিকারিক এই সম্মেলনে যোগ দেবেন। সম্মেলনে সমসাময়িক বিষয় এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের বিষয়ে আলোচনা হবে। ইডির লখনৌ জোনাল অফিস ভুয়ো ITC বা ইনপুট ট্যাক্স ক্রেডিট গ্রহণ ও হস্তান্তরের মামলায় আজ উত্তরপ্রদেশের মুজফ্ফরনগর ও গাজিয়াবাদ এবং হরিয়ানার ফরিদাবাদের 9টি স্থানে তল্লাশি চালিয়েছে। ইডি জানিয়েছে, মামলাটি জম্বুদ্বীপ এক্সপোর্টস অ্যান্ড ইম্পোর্টস লিমিটেড সংক্রান্ত, যারা নকল চালান এবং ই ওয়ে বিলের মাধ্যমে ভুয়া ITC তৈরি ও হস্তান্তর করেছে, অথচ প্রকৃত পণ্যর কোনো বাণিজ্য হয়নি। তদন্তে ব্যাপক চক্রাকার লেনদেন, দ্রুত অর্থ স্থানান্তর এবং একাধিক

আকাশবাণী কলকাতা, এফএম প্রচার তরঙ্গে খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিহারের একাধিক জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফারাক্কা বাঁধ খুলে দেওয়া সহ একাধিক

0: ভুয়ো ও অস্তিত্বহীন সংস্থার মাধ্যমে নগদ হস্তান্তরের প্রমাণ পাওয়া গেছে। খবর শুনছেন FM প্রচার তরঙ্গে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন আজ অন্ধ্রপ্রদেশের এলুরু জেলার মুসুনুরুতে পৌঁছেছেন। সেখানে তাকে অভ্যর্থনা জানান রাজ্যপাল S আব্দুল নাজির এবং মুখ্যমন্ত্রী N চন্দ্রবাবু নাইডু। অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি ভারতের প্রথম জিনগতভাবে পরিবর্তিত নয় এমন উচ্চ ফলনশীল শঙ্কর প্রজাতির ভুট্টার হাইব্রিড বীজের আনুষ্ঠানিক সূচনা করবেন। অনুষ্ঠানে কৃষকদের সংবর্ধনা জানানোর পাশাপাশি কৃষির সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তিদের উদ্দেশ্যে ভাষণও দেবেন উপরাষ্ট্রপতি। উল্লেখ্য, মুসুনুর গুরমে পপকর্ণিকা এশিয়ার অন্যতম প্রধান পপকর্ন প্রক্রিয়াকরণ কেন্দ্র এবং সারা ভারতের সিনেমা হলগুলিতে পপকর্ন সরবরাহ করে। লখনৌয়ের 18তম ব্রিক্স একাডেমিক ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে ব্রিক্স শেরপা সুধাকর দাল্লা বলেছেন, ভারতের সভাপতিত্বে হিউম্যানিটি ফার্স্ট বা মানবিকতা প্রথম নীতিতে পরিচালিত হচ্ছে। তিনি জানান, স্থিতিশীলতা, উদ্ভাবন ও সহযোগিতা সুস্থায়ী উন্নয়নের ওপর জোর দিতে প্রায় 30টি শহরে 400 বেশি এ ধরনের বৈঠক হয়েছে। লখনৌ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জয়প্রকাশ সাইনি বলেন, ব্রিক্স একাডেমিক ফোরাম জননীতি ও জ্ঞানকে যুক্ত করছে। উল্লেখ্য, ভারতের ব্রিক্স সভাপতিত্বের অংশ হিসেবে 23-25 আগস্ট লখনৌতে ব্রিক্স একাডেমিক ফোরাম অনুষ্ঠিত হচ্ছে। তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন স্বাভাবিক করে দেওয়া হয়েছে বলে ওই বেসরকারি ব্যাংকের কর্তৃপক্ষের তরফে কলকাতা হাইকোর্টে জানানো হয়েছে। বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে আজ তারা জানান, KYC তথ্য আপডেট না থাকায় সাময়িকভাবে ওই অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছিল। গ্রাহকদের হেনস্থা করার কোনো উদ্দেশ্য তাদের নেই। সমস্যা মিটে যাওয়ায় এই মামলার নিষ্পত্তি করে দিয়েছেন বিচারপতি। উল্লেখ্য, সুপ্রিম কোর্ট চোখের চিকিৎসার জন্য অভিষেককে বিদেশে যাওয়ার অনুমতি দিলেও ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার ফলে সমস্যায় পড়েন তিনি। তাকে না জানিয়ে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার অভিযোগে আদালতের দ্বারস্থ হন অভিষেক। গত শুক্রবার এ সংক্রান্ত মামলার শুনানিতে ব্যাংক কর্তৃপক্ষ আদালতের ভর্ৎসনার মুখে পড়ে। পরীক্ষা ব্যবস্থায় বড় ধরনের সংস্কার সাধনের লক্ষ্যে একটি 5 সদস্যের বিশেষ কমিটি গঠনের বিজ্ঞপ্তি জারি করেছে বিহার সরকার। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত কোনো বিচারপতি অথবা হাইকোর্টে কর্মরত বা অবসরপ্রাপ্ত কোনো বিচারপতির নেতৃত্বে এই কমিটি তৈরি হবে। আগামী 3 মাসের মধ্যে সরকারের কাছে নিজেদের সুপারিশ জমা দেবে এই কমিটি। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিশ্ববিদ্যালয়, পেশাদার ও প্রযুক্তিগত শিক্ষা থেকে শুরু করে সমস্ত প্রবেশিকা এবং নিয়োগ পরীক্ষার ওপর নজর রাখবে তারা। ব্যবসা বাণিজ্য সহজ করার লক্ষ্যে সরকার চিকিৎসা সরঞ্জাম ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু নিয়ন্ত্রণমূলক সংস্কারের প্রস্তাব গ্রহণ করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই সংস্কারগুলির আওতায় মেডিকেল ডিভাইসেস রুলস 2017-র 3টি প্রধান ক্ষেত্রে সংশোধনী আনা হয়েছে। এর মধ্যে রয়েছে চিকিৎসা সরঞ্জাম জীবাণুমুক্তকরণ বা স্টেরিলাইজেশনের কাজ বাইরের কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পন্ন করার জন্য নিয়মকানুন শিথিল করা, স্বাস্থ্য পরীক্ষার জন্য অভিন্ন ফি নির্ধারণ এবং ক্লিনিক্যাল পরীক্ষার আবশ্যকতা থেকে অব্যাহতির ক্ষেত্রে স্বীকৃত অঞ্চলের তালিকায় ইউরোপীয় ইউনিয়নকে অন্তর্ভুক্ত করা। অমরাবতীর জেলা মহিলা হাসপাতালে আজ ভোররাতের অগ্নিকাণ্ডে 3 নবজাতকের মৃত্যুতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ গভীর শোক প্রকাশ করেছেন। শ্রী ফড়নবীশ প্রতিটি মৃত শিশুর পরিবারের জন্য 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা ঘোষণা করেছেন। উল্লেখ্য, আজ ভোররাতে যখন আগুন লাগে, অপরিণত ও গুরুতর অসুস্থ অবস্থায় প্রায় 39টি নবজাতক শিশু ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এর মধ্যে 36টি নবজাতককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। ভারতের গ্র্যান্ডমাস্টার প্রাণেশ M হাঙ্গেরিতে কানিজসা ওপেন 2026 দাবা প্রতিযোগিতার গ্রুপ এতে খেতাব জিতেছেন। নবম ও শেষ রাউন্ডে সাদা ঘুঁটি নিয়ে জার্মানির ভাদিম প্রেত্তোভস্কিকে হারান 19 বছর বয়সী এই ভারতীয় দাবারু। নবম রাউন্ডে 7 পয়েন্ট নিয়ে আরও 3 দাবারুর সঙ্গে যৌথভাবে শীর্ষে থাকেন প্রাণেশ। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ক্রিকেট টেস্টের দ্বিতীয় দিনে মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত ভারত প্রথম ইনিংসে 6 উইকেটে 419 রান করেছে। আজ হাতে 300 রান ও 5 উইকেট নিয়ে ভারত ব্যাট করতে নামে ঋষভ পান্ত 63 ও ধ্রুব জুরেল 59 রানে অপরাজিত রয়েছেন। শ্রীলঙ্কার অসিতা ফার্নান্ডো 4টি উইকেট নেন। উল্লেখ্য, প্রথম টেস্ট 165 রানে জিতে 2 ম্যাচের সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিহারের একাধিক জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফারাক্কার বাঁধ খুলে দেওয়া সহ একাধিক বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারের সঙ্গে কথা বলেছেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল ভারতে কার্যক্রম সম্প্রসারণের জন্য জাপানের সংস্থাগুলির প্রতি আহ্বান জানিয়েছেন। খবর শেষ হল, এরপরের খবর শুনুন বেলা 1টায়।
1: नमस्कार, आकाशवाणी समाचार के साथ मैं कनकलता। उपराष्ट्रपति सीपी राधाकृष्णन आंध्र प्रदेश की यात्रा पर आज एलुरु जिले के मुसुनुरु पहुंचे। राज्यपाल एस अब्दुल नजीर और मुख्यमंत्री एन चंद्रबाबू नायडू ने उनका स्वागत किया। उपराष्ट्रपति कुछ ही देर में गोमे पॉपकॉर्निका परिसर में भारत के पहले गैर जीएमओ उच्च विस्तार क्षमता वाले पॉपकॉर्न मक्का हाइब्रिड बीज का अनावरण करेंगे। गृहमंत्री अमित शाह आज नई दिल्ली में आयोजित होने वाले 9वें राष्ट्रीय सुरक्षा रणनीति सम्मेलन में भाग लेंगे। 2 दिवसीय ये सम्मेलन वर्चुअली भी आयोजित किया जाएगा। देश भर के विभिन्न सुरक्षा बलों और पुलिस बलों के 850 से अधिक अधिकारी सम्मेलन के दौरान राष्ट्रीय सुरक्षा से संबंधित विभिन्न समकालीन मुद्दों और चुनौतियों पर विचार विमर्श करेंगे। विदेश मंत्री एस जयशंकर आज मॉस्को में रूस के उप प्रधानमंत्री देनिस मांतुरोव के साथ व्यापार, आर्थिक, वैज्ञानिक, तकनीकी और सांस्कृतिक सहयोग पर 27वें भारत रूस अंतर सरकारी आयोग की बैठक की सदस्यता करेंगे। श्री जयशंकर रूस के विदेश मंत्री सर्गे लावरोव से क्षेत्रीय और वैश्विक मुद्दों पर अपने विचार भी साझा करेंगे। ब्रिक्स शेरपा और विदेश मंत्रालय में आर्थिक मामलों के सचिव सुधाकर दलेला ने कहा है कि भारत की ब्रिक्स अध्यक्षता मानवता प्रथम के सिद्धांत पर आधारित जन केंद्रित दृष्टिकोण से प्रेरित है। लखनऊ में 18वें ब्रिक्स अकादमिक मंच के उद्घाटन सत्र को संबोधित करते हुए श्री दलेला ने कहा कि भारत ने ब्रिक्स की अध्यक्षता के दौरान समायोजन, नवाचार, सहयोग और सतत विकास पर ध्यान केंद्रित किया है। ये फोरम लखनऊ में 23 से 25 अगस्त तक आयोजित किया जा रहा है। प्रवर्तन निदेशालय ईडी के लखनऊ क्षेत्रीय कार्यालय ने आज उत्तर प्रदेश के मुजफ्फरनगर और गाजियाबाद तथा हरियाणा के फरीदाबाद में 9 ठिकानों पर तलाशी अभियान चलाया। ये कार्रवाई फर्जी इनपुट टैक्स क्रेडिट आईटीसी लेनदेन के मामले में धनशोधन निवारण अधिनियम के तहत की गई। ईरान ने अपने मित्र देशों के जहाजों को हुर्मुज जलडमरू मध्य से गुजरने की अनुमति दे दी है, पर इसके लिए उन्हें शुल्क देना होगा। ईरान के राष्ट्रीय सुरक्षा आयोग के प्रवक्ता इब्राहिम रेजाई ने बताया कि यह शुल्क समुद्री, पर्यावरणीय और लॉजिस्टिक संबंधी कई सेवाओं को सम्मिलित करेगा। इससे पहले ईरान की सर्वोच्च राष्ट्रीय सुरक्षा परिषद के सचिव मोहसिन रेजाई ने कहा था कि हुर्मुज जलडमरू मध्य बंद रहेगा और तब तक नहीं खुलेगा जब तक अमरीका अपनी प्रतिबद्धताओं को पूरा नहीं करता। उन्होंने कहा कि ईरान के खिलाफ अमेरिका की आर्थिक कार्रवाई का समर्थन करने वाले किसी भी देश के कदम को युद्ध माना जाएगा। दूसरी ओर अमेरिका के राष्ट्रपति डोनाल्ड ट्रंप ने हुर्मुज जलडमरू मध्य को नए अमेरिकी क्षेत्र के रूप में दर्शाने वाली एक तस्वीर साझा करके इस महत्वपूर्ण जलमार्ग पर अमेरिकी नियंत्रण के अपने दावे को दोहराया है। रेलवे ने रेल नेटवर्क में विशेष स्वच्छता अभियान शुरू किया है। इसका उद्देश्य रेलवे स्टेशनों पर यात्रियों को लगातार स्वच्छ और सुरक्षित पेयजल उपलब्ध कराना है। इसके अंतर्गत पेयजल टैंक और फिल्ट्रेशन सिस्टम की सफाई की जाएगी। रेल मंत्रालय ने बताया कि इस अभियान के दौरान जोनल रेलवे जल स्रोत, जल शोधन और फिल्ट्रेशन संयंत्र तथा पेयजल वितरण केंद्रों का व्यापक निरीक्षण किया जाएगा। केंद्रीय वाणिज्य तथा उद्योग मंत्री पीयूष गोयल ने कहा है कि भारत कम से कम 8-9 और देशों के समूहों तथा अलग अलग देशों के साथ बातचीत कर रहा है। इन देशों का संयुक्त रूप से सकल घरेलू उत्पाद 15 ट्रिलियन अमरीकी डॉलर के बराबर है। उन्होंने कहा कि आने वाले समय में भारत के मुक्त व्यापार समझौते वैश्विक व्यापार के लगभग 75% हिस्से को कवर करेंगे। भारतीय वाणिज्य दूतावास ने न्यूयॉर्क स्थित ब्रुकलिन में हुई गोलीबारी की घटना में एक भारतीय नागरिक की मृत्यु पर शोक व्यक्त किया है। सोशल मीडिया पोस्ट में वाणिज्य दूतावास ने शोक संतप्त परिवार के प्रति अपनी संवेदना व्यक्त की। बिहार में गंगा नदी का जलस्तर बढ़ने से पटना, वैशाली, भोजपुर, बक्सर, भागलपुर, मुंगेर, समस्तीपुर और बेगूसराय जिलों के निचले इलाकों में बाढ़ की स्थिति बन गई है। कोलंबो में भारत और श्रीलंका के बीच दूसरा और अंतिम टेस्ट मैच जारी है। ताजा समाचार मिलने तक भारत ने 7 विकेट पर 437 रन बना लिए हैं। ऋषभ पंत ने इतिहास रचते हुए भारत के लिए विदेशी सरजमी पर बतौर विकेटकीपर बल्लेबाज के रूप में सबसे अधिक रन बनाए। श्रृंखला में भारत 1-0 से आगे है। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড। 100.1 এফএম গোল্ড। এফএম গোল্ড। আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 এফএম গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 এফএম গোল্ডে।
2: ঘড়ির কাঁটা বলছে 1:11 হয়ে 42 সেকেন্ড, আর সপ্তাহের প্রথম দিন সোমবার। আজকে কিন্তু আমরা চলে এসেছি এই সময়, আপনারা জানেন, আপনাদের অনুরোধের গান আমরা শোনাই, অর্থাৎ তোমায় গান শোনাবো এই অনুষ্ঠান নিয়ে কিন্তু আজকে চলে এসেছি আপনাদেরই বন্ধু। আমরা দুজনে এসেছি, মৌসুমি বন্দ্যোপাধ্যায় এবং দোলন ঘোষ। আর আজকে একদম শুরুতে যে শিল্পীর কণ্ঠে গান আপনারা শুনবেন, অনুরোধ পাঠিয়েছেন ভূমিকা খটিয়াল, রিমিকা খটিয়াল ও বাদল খটিয়াল, উত্তর উলুবেড়িয়া হাওড়া থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি আপনাদের জন্য।

বৃষ্টির দিনে মাটির ভেজা গন্ধ, ফুটন্ত চায়ের বা ভাতের গন্ধ, মায়ের শাড়ির ভাঁজ ভাঙা গন্ধ, নতুন বইয়ের পাতার গন্ধ বা কিছু উদ্ভট গন্ধ যেমন কেরোসিন তেল, কর্পূরের গন্ধ, এসবই প্রতিটি মানুষ আর তার প্রিয় গন্ধ, যেখানে পারফিউমও হার মেনে যায়, যে গন্ধ আর্টিফিশিয়াল নয় কিন্তু আত্মতৃপ্তি দেয়। প্রিয় গন্ধ নিয়ে গল্প এবার বলেই ফেলুন, হোক না তা উদ্ভট বা স্মৃতি মাখানো, সেই মন কেমনের গন্ধ নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903050992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। সেপ্টেম্বর মাসের অনুগ্রহ।

আপনাদের অনুরোধের গান আমরা শোনাচ্ছি। আপনারা তো জানেন ফেসবুকে আপনারা অনুরোধ পাঠাতে পারেন 100.1 FM Gold এই ঠিকানায়, এবং আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন FM গোল্ডের যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 9903050992 এই নাম্বারে। সেরকমই এক বন্ধু হোয়াটসঅ্যাপ করেছেন তরুণ বন্দ্যোপাধ্যায়ের এই গানটি শোনার জন্য। তিনি হচ্ছেন গোপাল মান্না, উলুবেড়িয়া গরুহাটা তেঁতুলতলা থেকে। তাঁর অনুরোধে সবার জন্য এই গানটি।

0: শুনছিলাম আমরা তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গান। আর এই মুহূর্তে রয়েছে আবহাওয়া সংক্রান্ত একটি খবর আপনাদের জন্য। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হচ্ছে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, উত্তর চব্বিশ পরগনা, হুগলি এবং হাওড়া জেলার বেশ কিছু অংশে আগামী দু থেকে তিন ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা এবং তার সঙ্গে 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাসিন্দাদের সাবধানে থাকতে নির্দেশ দেওয়া হচ্ছে।
1: আমরা তো এখন গান শুনছি, মানে শোনাচ্ছি আমাদের বন্ধুদের অনুরোধের গান। এরপরে যে শিল্পীর গান আপনাদের শোনাবো, শ্যামল মিত্রের এই যেমন শ্রী রাধা কাঁদে, এবং যিনি অনুরোধ পাঠিয়েছেন বেশ একটা মজার কথা লিখেছেন যে আমরা সপ্তাহে একবারই অনুরোধ পাঠাই। একবারই তো পাঠাবেন, সেটাই আমাদের কথা আছে যে সব বন্ধুরাই সপ্তাহে একবার পাঠাবেন, যাতে আমাদের অন্য বন্ধুরাও সুযোগ পেতে পারে। রাখালচন্দ্র মুখোপাধ্যায় এবং কাজল মুখোপাধ্যায়, গ্রিন পার্ক।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM Gold, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM Gold.

শোনা যায় ভোলের মতন ঢাকের গড়ি, মনে হয় আর কিছু নয় তালে তালে মেতে চলি। দূরে দূরে ওই শোনা যায় ভোলের মতন ঢাকের গড়ি, মনে হয় আর কিছু।

সুনীল চৌধুরীর কথা এবং সুরে শুনছিলাম আমরা মাধুরী চট্টোপাধ্যায়ের গাওয়া গান, যে গানের জন্য অনুরোধ করেছেন বিলারা হাওয়াখানা হুগলি থেকে বিশ্বনাথ গায়েন ও কবিতা গায়েন। এর পরের গান আমরা চলে যাব, এর পরের যার অনুরোধে গান শোনাব তিনি হচ্ছেন মানসী বৈদ্য। তিনি বলছেন যে দু সপ্তাহ ধরে একটি গান শোনার অনুরোধ করছি, বেশ আজকে আপনার অনুরোধ আমরা শোনাচ্ছি। বঙ্গ আমার জননী আমার, দ্বিজেন্দ্রলাল রায়ের। এই গান তিনি শুনতে চেয়েছেন কোন্নগর থেকে।

0: আপনারা শুনলেন, এরপরে সুভাষ চক্রবর্তী চেয়েছেন উত্তর বাওয়ালি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে
1: গীতা দত্তের কণ্ঠে গান, তাই তো? গীতা দত্তের কণ্ঠে আমরা শুনবো ১৯৬১ সালের একটি গান, নির্মল চক্রবর্তীর কথা এবং সুরে।

আমরা শুনছিলাম রশিদ খানের গাওয়া গান, যে গানের জন্য অনুরোধ করেছিলেন বাঘা যতীন থেকে জয়দীপ রায়। চলে যাব পরের গানে। পরের গান শুনতে চেয়েছেন সৌভিক সরকার, কোথা থেকে কিন্তু লেখেননি, হ্যাঁ না কোথা থেকে লেখেননি তিনি, কলকাতা পত্তন দিবস, ঠিক আছে সেটা তো বেশ ভালো লিখেছেন, কিন্তু পরের বার থেকে অনুরোধ করলে অবশ্যই আপনার ঠিকানাও জানাবেন।

0: না, গোলকধাঁধায় আধার হোক বা আকাশে মেঘেও আধার হোক, কিন্তু মনে আধারের কোনো জায়গা নেই। আমরা শুনছিলাম বাবু মশাই আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। এই গানের কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর সুধীন দাশগুপ্ত, 1975 সালের গান। আর এরপর আমরা চলে যাব তালাত মাহমুদের কণ্ঠে, 1958 সালে যে গানের কথা এবং সুর দুই দিয়েছিলেন সুধীন দাশগুপ্ত। কার অনুরোধে শুনব তালাত মাহমুদ সেটা মৌসুমীতে বলে দেবে।
1: হ্যাঁ, লালন ঘরমি, উর্মিলা ঘরমি, গোবিন্দপুর, হাওড়া থেকে শুনতে চেয়েছেন এই গানটি।

0: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে।
1: বৃষ্টির দিনে মাটির ভেজা গন্ধ, ফুটন্ত চায়ের বা ভাতের গন্ধ, মায়ের শাড়ির ভাঁজ ভাঙা গন্ধ, নতুন বইয়ের পাতার গন্ধ বা কিছু উদ্ভট গন্ধ যেমন কেরোসিন তেল, কর্পূরের গন্ধ, এসবই প্রতিটি মানুষ আর তার প্রিয় গন্ধ, যেখানে পারফিউমও হার মেনে যায়। যে গন্ধ আর্টিফিশিয়াল নয় কিন্তু আত্মতৃপ্তি দেয়। প্রিয় গন্ধ নিয়ে গল্প এবার বলেই ফেলুন, হোক না তা উদ্ভট বা স্মৃতি মাখানো, সেই মন কেমনের গন্ধ নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903050992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com এ। সেপ্টেম্বর মাসের অনুগল্প লেখার বিষয় মন কেমনের গন্ধ। গল্প পাঠানোর শেষ তারিখ 25শে সেপ্টেম্বর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
0: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে।
2: সুমিত্রায় দমদম থেকে গান শুনতে চেয়েছেন এবং আজকে ঝুলন বলে তার ছোটবেলার একটু ঝুলনের স্মৃতিও তিনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন, যে ঝুলনের পুতুল কিনে

0: গুলন তিনি সাজিয়েছেন, বন্ধুদের সাথে মেলায় ঘুরতে গেছেন।
1: হ্যাঁ, মানে এটা আমাদের অনেকেরই আর কি স্মৃতি। তো শুনতে চেয়েছেন তিনি ভানু পেল লটারি ছবির গান, তাই তো?
0: হ্যাঁ হ্যাঁ,
1: শ্যামল মিত্রের কণ্ঠে আমরা শুনবো সবাই মিলে আজকে এই গানটি।

0: আমরা শুনছিলাম ধানপোলা লটারি ছবি থেকে গান, 1958 সালের ছবি, গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় নচিকেতা ঘোষের সুরে। চলে যাব আজকের শেষ গানে। আশা ভোঁসলের কণ্ঠে শুনতে চেয়েছেন আমাদের এক বন্ধু
1: সুমিত সিংহ, তিনি হুগলি চুচুড়া থেকে শুনতে চেয়েছেন
0: রাহুল দেব বর্মনের সুরে স্বপন চক্রবর্তীর কথায়, 1986 সালের গান। আর এই গান শুনতে শুনতে আমরা বিদায় নেব, ফিরে আসবো সুরেলা সফরে 2:30 অবশ্যই সঙ্গে থাকবেন। আপনাদের সঙ্গে আছি এবং থাকবো দোলন
1: মৌসুমী।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড। 100.1 এফএম গোল্ড। এফএম গোল্ড।
2: শুনছেন ফিল্মি গানের সফর, সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফর। 100.1 এফএম গোল্ডে সুরেলা সফরে আজ সিলভার স্ক্রিন। আজ

0: আজকের বৃষ্টি ভেজা দিনে আমরা এই গানটা দিয়ে শুরু করলাম। আর সোমবার তো, সোমবার মানেই হচ্ছে সিলভার স্ক্রিন সুরেলা সফরে। সিলভার স্ক্রিনে আমরা কোনো একটি ছবি নিয়ে কথা বলি, আপনারা জানেন সেটা তো। আজকেও আমরা অবশ্যই সেই একটি ছবিকে বেছে নিয়েছি আপনাদের সঙ্গে গল্প করার জন্য। সেটি কোন ছবি? আমরা আজকে 90-এর দশকের একটু শেষের দিক থেকে একটা ছবি বেছেছি। মৌসুমীদি, কোন ছবি আমরা কথা বলবো আজকে?
1: যে বন্ধুরা এই গানটা শুনলেন তারা যদি বুঝে গেছেন, যারা এই ছবিটা দেখেছেন তারা তো বুঝে গেছেন, বা যারা দেখেনও নি কিন্তু গানটা এত পরিচিত, এত জনপ্রিয় হয়েছিল, কোন ছবির গান, কোন ছবির গান নিশ্চয়ই তাদের মনে আছে। তবু আমাদের তো বলতেই হবে, তাকশাক 1999 মুক্তি পাওয়া ছবি।
0: তাকশাক ছবি নিয়ে আজকে আমরা কথা বলব।

0: কবীর নিহালের ছবি তাকশাক। এই ছবিটার ক্ষেত্রে বলা হয় যেটা, যে কবীর নিহালনি তিনি যখন কাজ শুরু করছেন তার জীবনের প্রথম দিকে, সিনেমাটোগ্রাফার থেকে যখন তিনি ডিরেক্টর হলেন, পরিচালনায় এলেন আর কি, প্রথম পরিচালিত ছবি করলেন আক্রোশ 1980-তে, প্রায় 2 দশক পরে তিনি এই ছবিটা করছেন, যে ছবিটাকে কিন্তু বলা হয় কবীর নিহালনির একটা কমার্শিয়াল অ্যাপ্রোচ। কিন্তু কমার্শিয়াল অ্যাপ্রোচ হলেও যে ছবির মধ্যে, মানে ওই তার যে ধারার ছবি, প্যারালাল বলি, মিডল অফ দ্য রোড বলি, বা যাই বলি না কেন, সেই এলিমেন্টগুলো কিন্তু ভীষণভাবে বর্তমান। 1999-তে যে বিষয়টা ভীষণ তখন আর্থসামাজিকভাবে আমাদের নাগরিক জীবনে খুব প্রভাব ফেলেছিল, হয়তো তারও আগে থাকতেই ফেলেছিল, কিন্তু ওই সময় থেকে মানে সেটা আরও জোরদার হয়ে ওঠে, সেটা হচ্ছে এই প্রমোটার রাজ।
1: একদমই
0: প্রমোটার রাজ, অর্থাৎ তোমার বাড়ি আছে, তুমি বাবা আমায় দিয়ে দাও ভালোই ভালোই, একটা সাধারণ ছোট্ট ছিমছাম ভিলা টাইপ বাড়ি, বাগান রয়েছে তার সঙ্গে, একটু পুকুর রয়েছে, সেটাকে আমি মাল্টি স্টোরিড বানাবো এবং বানিয়ে তার থেকে আমি বিপুল অর্থ আমি নেব, এবং সেটার করার সুযোগ আমাকে তোমাকে করে দিতে হবে, তুমি কোনোভাবেই তোমার প্রপার্টি রাখতে পারবে না, কারণ প্রমোটাররা শুধুমাত্রই ব্যবসা বা প্রমোটিংটুকু করেই তো ক্ষান্ত নয়, এই প্রপার্টি নেওয়ার জন্য তারা মানে দে ক্যান গো টু এনি এক্সটেন্ট, খুন থেকে শুরু করে মানে লুটপাট ভাঙচুর কোনো কিছুতেই তাদের কোনো মানে দ্বিধা নেই। তো এই বিষয়টাকে কবীর নিহালনির ছবি যখনই বানিয়েছেন, যখনই করেছেন, খুব মেজর মেজর ইস্যুস তিনি তুলে এনেছেন। তার ছবি মানে কখনোই ওই নিছক এন্টারটেনমেন্ট তো নয়, ভীষণ মেজর ইস্যুস এবং মানুষকে ভাবানোর একটা অসামান্য ক্ষমতা, যেভাবে তিনি নিজে সিনেমাটোগ্রাফার, যেভাবে তিনি বিষয়বস্তুকে পেশ করেন, প্রতিটা দৃশ্য থেকে মানে হাজার হাজার ভাবনার এলিমেন্ট, ভাবনার প্রসঙ্গ উঠে আসে। যেমন শুরুর দিকে বিচার ব্যবস্থার যে অসম্ভব একটা দীর্ঘসূত্রিতা সেটা নিয়ে করেছেন, আক্রোশ করেছেন, তার পরবর্তীতে একের পর এক কখনো তিনি এয়ারফোর্সের একটা আবহ নিয়ে ছবি করছেন যেখানে একটা পরিবারের মধ্যে টানাপোড়েন দেখানো হচ্ছে, কখনো করছেন যে ভীষণ উচ্চবিত্ত এবং মধ্যবিত্ত মানুষ যারা, তাদের মধ্যে তাদের যে সামাজিক অবস্থান সেখানে তারা কতখানি ক্রিটিক্যাল হয়ে উঠতে পারে, একটা পার্টিকে কেন্দ্র করে কী কী হতে পারে, একটা অ্যাওয়ার্ড ফাংশন এবং সেটার জন্য পার্টি, এই ধরনের ছবি আছে। মানে প্রত্যেকটা মানুষকে এমন একটা আলো ফেলেন তিনি তাদের ওপর, যে তাদের আপাত চেহারার বাইরে অনেক কিছু দর্শকের কাছে স্পষ্ট হয়ে ওঠে। তো এই ছবিটাও ঠিক তেমনই, ছবিটার একটুখানি যদি প্লটটা,
1: হ্যাঁ প্লটটা বলার আগে একটা কথা বলি, তুমি যে কথা প্রসঙ্গে মানে কিভাবে প্রথম ছবি তারপরের ছবি বা সিনেমাটোগ্রাফার থেকে তারপরে পরিচালনা, ওনার পরিচালনায় মেনলি আমরা যেটা দেখি একটা সামাজিক বার্তা তো থাকেই, যে সামাজিক সমস্যা বা ইস্যু যেটাকে তিনি তুলে ধরেন, তুমি বললে বাস্তবতা একটা থাকে, মানে যে মানে কোনো ওই চমক ধমক মোড়ক সেটা নয়, এবং যেহেতু তিনি সিনেমাটোগ্রাফার, তুমি যে বললে প্রত্যেকটা দৃশ্যে তার অনেক অনেক অ্যাঙ্গেল পাওয়া যায় আর কি, যেটা চমক দমক বলছি, যেটা আমি বলছি বাণিজ্যিক ছবির যে মোড়ক বা ভনিতা সেইটা কিন্তু নেই, একদম বাস্তববাদী। এই যে প্রমোটার রাজের কথা তুমি বললে, সেটা তো 1999-এর এটা ছবি, তখন সবে শুরুয়াত বলা যেতে পারে, তারপরে এখন 2026-এ এসেও যারা আমরা রোজকার কাগজ পড়ি বা বিভিন্ন খবর রাখি, এখন কিন্তু খুব রমরমিয়ে এই ব্যাপারটা চলছে।
0: এটা মানে বিগত 2-2.5 দশক ধরে এটা শুরু হয়েছে, এবং সেটা এখন একেবারে এখন ব্যাপারটা না অনেকটা মানে কি বলবো, এটা অভ্যস্ত হয়ে গেছে আমরা,
1: হ্যাঁ, এবং তার জন্য একটা মানসিক আমরা তৈরি থাকি আর কি, এরকম যে আমার একটা এরকম বড় বাড়ি রয়েছে, দেখো ইয়ে কী করবো বলো তো, বাবা কোন দিন না আবার এসে বাড়িতে এটা বলে, মানে

0: এটা হতে পারে এক্সপেক্টেড, হ্যাঁ মানে অভিপ্রেত, এরকম একটা প্রস্তাব আসলেও আসতে পারে। এবার কতটা আমি রুখে দাঁড়াবো, আমি সেটাকে প্রোটেক্ট করতে পারবো আমার সম্পত্তি, সেটা পরের কথা। কিন্তু এটা এখন মানে জল ভাত হয়ে গেছে আর কি। একটু সুন্দর বাড়ি, ধরো আমি হয়তো রাস্তা দিয়ে যাচ্ছি আমার অঞ্চলে বা এমনি জায়গায়, খুব সুন্দর বাড়ি, ধরো আমি ছ মাস পর দেখলাম সেটা ভাঙা হচ্ছে, এমন কিছু নয় যে জরাজীর্ণ পড়ে যাচ্ছে, কোনো ক্ষতি হতে পারে, প্রাণহানি হতে পারে ইত্যাদি ইত্যাদি, খুব সুন্দর বাড়ি কিন্তু দেখলাম সেটা ভাঙা হচ্ছে, সেটা আরও হয়তো এক দেড় বছর পর দেখলাম সেখানে সুন্দর একটা হয়েছে, মানে ওইভাবে তুমি আর বাড়ি দেখতে পাবে না, কিন্তু খুব কম, খুব কম আর কি।
1: তো সেই ব্যাপারটা, মানে একজন মানুষ তিনি তার একটা মানে কি বলবো, তার একটা ভাবনা থেকে, তার একটা শখ থেকে, তার পূর্বপুরুষদের স্মৃতি থেকে তিনি তার বাড়িকে রাখতে চান এবং এরা সেটা রাখতে দেবে না, এইটা নিয়ে ঘটনা। কিন্তু এইটা হচ্ছে মানে কি বলবো, ছবিটার একটা ফ্রেমওয়ার্ক, কিন্তু দেখাতে চেয়েছেন তিনি অন্য কিছু। এই সমস্যাটা যেমন আসলে যে কোনো গুণী পরিচালকের তো এটাই বৈশিষ্ট্য, তাদের কাজগুলো হয় মাল্টিলেয়ার্ড, বিভিন্ন স্তর থাকে, কোনো একটা বিষয় নয়। যেমন এটা একটা ঘটনা, কিন্তু এটাকে কেন্দ্র করে আসলে তিনি দেখাতে চেয়েছেন একটা মানুষের টানাপোড়েন, মানসিক দ্বন্দ্ব, ডিলেমা এবং
0: দ্বৈত সত্তা,
1: হ্যাঁ, এবং সেটা থেকে তার অসহায়তা, কখনো মানে প্রতিবাদে যাওয়া, কখনো সেটা থেকে বেরোতে না পারা, সবটা মিলিয়ে একটা মানুষের যে মানসিক টানাপোড়েন সেটা কিন্তু এই ছবিতে তিনি দেখিয়েছেন। একটা দুটো গ্রুপকে প্রথমে দেখানো, এবং এইখানে যেটা সাধারণভাবে বলা হয়ে থাকে যে গোবিন্দ নিহালের যেটা, যেহেতু এটা প্রথম কমার্শিয়াল ভেঞ্চার ছিল, সেহেতু এখানে একটু তাকে তার আগের ছবির তুলনায় একটু যেন তাকে মানে আনস্টেডি মনে হয়েছে, এবং এটা যারা তার অন্য ছবিগুলি দেখেছেন এটা কিন্তু তারাও হয়তো কিছুটা হলেও এগ্রি করবেন, কারণ
0: একটু ধীর গতির মনে হয়েছে, একটু মনে হয়েছে না যে সম্পাদনাটা আরেকটু হলে ভালো হতো, মানে এতটা সময় মানে অ্যাটলিস্ট আমার দেখতে দেখতে যেটা মনে হয়েছে যে আরেকটু আগে এটা হলে হতে পারতো, একটু যেন টানা হয়েছে, সেটাকে কমানো যেত,
1: সেটা সেটা একটা বৈশিষ্ট্য অনেকেরই সেটা হয়তো মনে হবে। কিন্তু আবার আমার যেটা মনে হয়, আমার মনে হয়েছে এই যে একটা মানুষের মানসিক টানা পড়েনটা, সেটাকে দেখ, সেটাকে এস্টাবলিশ করার জন্য তো একটু সময় দরকার। আমি তো খুব অল্প সময় ওটা দেখিয়ে ফেলতে পারি না, কারণ তার যে বারে বারে সে বেরোতে চাইছে, বেরোতে পারছে না, আবার ফিরে যাচ্ছে, আবার সেখান থেকে নিজেকে টেনে হিঁচড়ে বার করছে, আবার পরিস্থিতিটা কেমন একটা জায়গায় আনছে, এইটা এইটা দেখার আবহ হিসেবে হয়তো প্লটটা একটু লিঙ্গার করেছে। কিন্তু ব্যক্তিগতভাবে আমার ওই দীর্ঘ মানে যে দীর্ঘ হয়েছে এটা মনে হয় না। তো এবার আমরা মূল কথায় যদি চলে আসি, চলে তো আসবো, কিন্তু
0: তার আগে কি আর একটা গান
1: শুনি, হ্যাঁ মানে ছোট্ট করে আমরা একটা গান শুনে নিই, তারপরে একদম আমরা কথায় ঢুকবো। এই ছবির খুব বিখ্যাত গান শুনবো আমরা।

0: আমরা শুনছিলাম গান, সেই এই গানটার দৃশ্যটা এত অপূর্ব, মানে এই দৃশ্যেই আর কি প্রথম অজয়, প্রথম বলবো না, মানে এই দৃশ্যে ওই আবারও অজয় দেবগান নতুন করে যেন আবিষ্কার করে টাবুকে। গোবিন্দ নিহালনির গল্পে একটু তো তিনি তার প্রথম দিকের ছবিগুলোতে একটু মানে ঠিক মেইন স্ট্রিমে খুব পরিচিত বা পপুলার মুখ তাদেরকে চট করে তিনি মানে ছবিতে কাস্ট করেননি, কিন্তু যেহেতু এটাকে তার কমার্শিয়াল ভেঞ্চার বলে আমরা ধরছি, সেহেতু আমরা দেখতে পাই যে অজয় দেবগান এবং টাব্বু এবং মানে এই দুজনকে তিনি আনলেন নায়ক নায়িকার ভূমিকায়। এবং টাব্বুকে যাকে বলে, টাব্বু তার মানে ফিল্ম ক্যারিয়ারে বোধহয় এই ছবিতে যত সুন্দর তাকে লেগেছিল আমার মনে হয়, এবং মানে যেভাবে তাকে পোর্ট্রে করেছিলেন অপূর্ব অপূর্ব, মানে ভীষণ একটা অন্য রকম, মানে কোথায় যেন আসলে নিহালনির ছবিতে আমরা দেখেছি নারী আর কবিতা কখনো কখনো সমার্থক হয়ে গেছে, এখানেও তাই, কিন্তু তবু সে নিজে লেখে এবং সে একজন পারফর্মিং আর্টিস্ট, ডান্সার, ক্লাসিক্যাল ডান্সার। তো এই গানের যে পিকচারাইজেশন সেখানেও টাব্বু এবং আরও তার সহশিল্পী মিলে একটা নাচের রিহার্সেল করছে এবং সেইখানে অজয় দেবগান এসে আড়াল থেকে দেখতে থাকে। তো এই যে নাচের দৃশ্যটা রিহার্সাল করার, মানে গোবিন্দ নিহালনি না কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে না, এটা আমার মনে হয় এমনি ওভারঅল বলা যেতে পারে, তিনি একটু কোথাও ব্যাক অফ দ্য মাইন্ড তার একটা অসম্ভব ট্র্যাডিশনাল জায়গা তিনি মেনটেন করেন, এখানেও ক্লাসিক্যাল ডান্স তার ওরা করছে। এবং টাব্বুর যে মানে আউটফিট গোটা ছবি জুড়ে ভীষণ সোবার, ভীষণ এলিগেন্ট, ভীষণ ভারতীয় মশালা ফিল্মের মতন, কোথাও সেখানে বিন্দুমাত্র মানে চেষ্টা নেই যে অনেকটা রিভিলিং পোশাক পরাতে হবে বা অনেক কিছু দেখিয়ে ফেলতে হবে, একেবারেই সেটা নেই, কারণ গোবিন্দ নিহালনি যে মাপের পরিচালক তাঁর এগুলোর প্রয়োজন হয় না।
1: এবং টাবু যখন এই ছবিটা করেছেন অলরেডি তখন বিজয়পথ ছবিটা হয়ে গেছে, হ্যাঁ, তো সেখানে এবং সেখানে যে নাচ ছিল রুক রুক রুক বা সেই, সেখানে অজয় দেবগন নায়ক, বা তার আগেও আরও কয়েকটা ছবি করেছে, তাতে কিন্তু এতটা স্নিগ্ধ রূপ আমরা দেখতে পাইনি, এমনি স্নিগ্ধ কিন্তু এই যে খুব কন্ট্রোলে থাকা একজন পারফর্মিং আর্টিস্ট, সে কবিতা লেখে, তার মধ্যে যে সংযত আচার ব্যবহার কথাবার্তা, খুব উচ্ছ্বাসে ফেটে পড়া সেটাও না, আবার যে মনের মধ্যে একটা দ্বন্দ্বও রয়েছে যে সবটা শোনার পর অজয় দেবগনকে সে গ্রহণ করবে কি করবে না, এই যে একটা সততার পরাকাষ্ঠা থাকে না, যে সত্যি কথা বলবো, একটা নীতি মূল্যবোধ এইগুলো থাকে, তো এইটা কিন্তু চোখ মুখের মধ্যে পুরো খুব পরিষ্কার হয়েছে।
0: হ্যাঁ, আসলে টাব্বুকে ফুটিয়ে মানে দেখাতে যেটা চেয়েছেন পরিচালক, তার আগে আমরা একটু ছোট্ট করে দু লাইন একটু ঘটনাটা বলে নিই, যে দুটো প্রমোটার গোষ্ঠীকে প্রথমে দেখানো হয়, যদিও শেষে গিয়ে মানে ওই একটি গোষ্ঠীর আর সেরকম কোনো ভূমিকা থাকে না গল্পটা, ও মানে একটা হচ্ছে ফিরোজ বলে একজন মালিক, তার একটা বিল্ডার্স বিশাল তাদের প্রমোটিং গ্রুপ, রিয়েল এস্টেট কোম্পানি আজকের ভাষায় আর কি, আর একটা হচ্ছে ভবানী বিল্ডার্স। তো এদের মধ্যে পারস্পরিক রাইভালরি আছে, ভবানী বিল্ডার্সের যিনি মাথা তিনি তার মানে অত্যন্ত ঘনিষ্ঠতম বন্ধু অমরেশ পুরী, তাকে নিয়ে তিনি সাম্রাজ্যটা তৈরি করেছেন এবং বলা বাহুল্য এত বড় একটা ব্যবসা তৈরি হয়েছে, এত বড় একটা মানে কর্পোরেট গ্রুপ বলা যেতে পারে, সেখানে কিন্তু কোথাও মানে তাদের বিশ্বাসটা কোন স্তরের বোঝা যায়। তো এই যে মানে যোধাভাই, তার যোধাভাই তার নাম, তা সেই যোধাভাই যিনি তার যে নাতি, তার ছেলে কিছুদিন আগেই
1: মারা যান,
0: খুন হয়েছেন একটা প্রপার্টি হাসি মানে সেটাকে কব্জা করতে গিয়ে তার ছেলে খুন হন, এবং তার নাতি রাহুল বোস আর এদিকে অমরেশ পুরী, তার ছেলে রাহুল বোসের নাম সানি আর অমরেশ পুরীর ছেলে অজয় দেবগান হচ্ছেন ঈশান। তো ঈশান আর সানি তারাও খুব ভালো বন্ধু এবং তারাও ওই আর কি সবাই ওই ভবানী বিল্ডার্সের হয়েই তারা কাজ করে, এবং তাদের আরেকটি বন্ধু আছে রণধীর বলে। তো এই কজনের মধ্যে কিন্তু পুরো ব্যাপারটা চলতে থাকে। যদি আমি বলে ফেললাম যে কর্পোরেট গ্রুপ, সেটা হয়তো আজকে হলে তাই হতো, কিন্তু এটা একেবারেই একটি পারিবারিক ব্যবসা হয়ে দাঁড়ায়। এবং তারা বিভিন্ন বড় বড় প্রপার্টি সেগুলো তারা নেয়, ন্যায় মানে যে কোনো মূল্যে, মানে ওটা আমাকে পেতে হবে মানে পেতে হবে,
1: মানে ন্যায় মানে বলতে গেলে কিন্তু ন্যায় না, দখল করে বা আদায় করে,
0: হ্যাঁ মানে
1: ঠিক এই ভাষাটা।
0: কিন্তু সেই কেনার মানে কেনার রাস্তায় যদি কোনো কিছু বাধা হয়ে আসে, সেটাকে যে কোনো ভাবে তারা সরাতে দুবার ভাবে না, সে তার জন্য খুন হোক, তার জন্য গণহত্যা হোক, কোনো কিছুই তাদের আটকায় না। তো এইরকম একটা জায়গা থেকে রাহুল বোস, মানে সানি যে কিনা যোধা ভাইয়ের নাতি, এবং যে মনে করে যে আজকে আমরা যে জায়গায় আছি, আর কয়েক বছরের মধ্যে গোটা মুম্বাই শহর আমাদের
1: কবজায়,
0: হ্যাঁ কবজায়, মানে পুরোটার উপরে আমরাই রাজ করব, এরকম একটা ব্যাপার। কারণ সানির মানে দৃষ্টিভঙ্গি খুব ক্লিয়ার। সানি কি বলবো, সে যেটা চায় মনে করে সেটাকে সে হাসিল করবে, এবং তার একটাই রাস্তা, সেটা হচ্ছে রিভলভার,
1: এবং সেটা লাস্ট ওয়ে আর কি। ভালো কথায় প্রথমে হয়তো বললো, তারপরে
0: লাস্ট ওয়ে হলো সেটা, মানে সেটা অন্যদের কাছে লাস্ট ওয়ে, সানির কাছে মানে ওটাই, মানে দু এক কথাতেই সে শুট করে দিতে দুবার ভাবে না এরকম, এবং অত্যন্ত রুথলেস, অত্যন্ত রুথলেস। তো এইরকম ভাবে যখন ঘটনা এগোতে থাকে, তখনই হয় কি একের পর এক ঘটনা ঘটতে থাকে। এবং কোথাও আমরা দেখি যে ঈশান ছেলেটি, অজয় দেবগানের যে রোল, সে না পুরো ব্যাপারটার মধ্যে কোথায় যেন, সে সানির ভীষণ ভালো বন্ধু, প্রত্যেকটা অ্যাকশানে সেও অংশ নেয়, ওদের হয়ে নিজে একা গিয়ে বহু কাজ করে আসে, ওরাও ঈশানকে ভীষণ ভালোবাসে, ভরসা করে, কিন্তু ওরা ঈশানের কোথাও যেন একটা অসুবিধা হতে থাকে।
1: অসুবিধাটা কিন্তু আরও তার মাও একটা সময় তাকে বলে দেয় যে তোমার বাবা এরকম একটা কাজের সঙ্গে যুক্ত, যাতে মাথা নিচু করতে না হয়, ভয়ে না থাকতে হয়।
0: একদম এই এইটা এইটা মানে ও কোথাও ছোটোর থেকেই মানে ব্যাপারটার সঙ্গে ভীষণ অভ্যস্ত হয়ে বড় হয়েছে, যে যাই হোক না কেন আমাকে এটাকে মানে কন্টিনিউ করতেই হবে, এরকম একটা ব্যাপার। তো আমরা আমরা কি একটা গানে যাবো নাকি, আমরা একেবারে সংবাদের কাছাকাছি চলে এসেছি, আমাদের মধ্যে কিছু জরুর মানে মানে আমাদের
1: আমাদের একটা অনুগল্প নিয়ে একটা কথা বলার আছে, সেটা একটু আমরা শুনে নি।
2: বৃষ্টির দিনে মাটির ভেজা গন্ধ, ফুটন্ত চায়ের বা ভাতের গন্ধ, মায়ের শাড়ির ভাঁজ ভাঙা গন্ধ, নতুন বইয়ের পাতার গন্ধ, বা কিছু উদ্ভট গন্ধ যেমন কেরোসিন তেল, কর্পূরের গন্ধ, এসবই প্রতিটি মানুষ আর

0: প্রিয় গন্ধ, যেখানে পারফিউমও হার মেনে যায়, যে গন্ধ আর্টিফিশিয়াল নয় কিন্তু আত্মতৃপ্তি দেয়। প্রিয় গন্ধ নিয়ে গল্প এবার বলেই ফেলুন, হোক না তা উদ্ভট বা স্মৃতি মাখানো, সেই মন কেমনের গন্ধ নিয়ে অনু গল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903050992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনু গল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন aifmgoldkolkata@gmail.com-এ। সেপ্টেম্বর মাসের অনুগল্প লেখার বিষয় মন কেমনের গন্ধ। গল্প পাঠানোর শেষ তারিখ 25শে সেপ্টেম্বর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
1: আমরা সংবাদ বিরতিতে যাব, আর কথা বলছি আজকে সিলভার স্ক্রিনে তাকশাক ছবিটি নিয়ে। আপনাদের সঙ্গে আছি আমি দোলন,
2: আমি মৌসুমী।
3: সুরিলা সফরে আজ সিলভার স্ক্রিন, আজ সিলভার স্ক্রিন। শুনছেন ফিল্মি গানের সফর, সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফর 100.1 FM গোল্ডে।

0: সেই আমরা ফিরে এলাম অনেকগুলো গান টান খবর ইত্যাদি পেরিয়ে। গবিত নিহালের এই যে ছবি টাকশাক, এখানে একটা জিনিস, এই যে যে গানটা দিয়ে শুরু করলাম, কেন আলাদা, কোথায় তিনি আলাদা, কমার্শিয়াল ভেঞ্চার তার এটা যদিও, কিন্তু আমরা শুরুতে যে গানটা দিয়ে আর কি শুরু করলাম সেই গানের ক্ষেত্রে
1: বন্ধুকি বাত,
0: হ্যাঁ সেখানে না টাব্বুকে, ইনফ্যাক্ট টাব্বুকে ভীষণ যখনই ফ্রেমে এসেছে টাব্বুকে অপূর্ব অদ্ভুতভাবে ধরেছেন। কিন্তু এইখানেও একটা নীল শাড়ি পরে, ঘন নীল শাড়ি পরে একটা বৃষ্টির রাতে টাব্বু একা ভিজছেন এবং এই গানটা, অন্য যে কোনো কমার্শিয়াল পরিচালক এই রেন সিকোয়েন্সটাকে একটা রোম্যান্টিক সিকোয়েন্স না বানিয়ে ছাড়লেন না, অবভিয়াসলি উনি সেটা থেকে বিরত থাকলেন। এবং একই সঙ্গে এটা কোথাও অজয় দেবগন অর্থাৎ ইশানের ভেতরে যে সিরিয়াসনেসটা, তার ইনার টার্মোয়াল, সব কিছুকে এস্টাবলিশ করার জন্য তাকে কোনো মানে ট্রিভিয়াল ওই ধরনের সিনে তাকে যেটাতে খুব তাদের তার ব্যক্তিত্বটা ট্রিভিয়ালাইজড হয় এরকম কিন্তু কখনো আনেননি। তো যে কথা আমরা ছিলাম যে এই যে একটা মানে ফ্রেমওয়ার্ক যেখানে যোধাভাই তিনি যা বলবেন সেটাই সব, আর এরা সেটাকে এক্সিকিউট করবে। তো রাহুল বোসের কাস্টিংটা অবশ্যই বলতে হয় অদ্ভুত। রাহুল বোস যে কটা ছবিতে অল্প তাকে পেয়েছে, খুব সেন্সিবল, খুব সোবার, খুব মানে স্বল্পভাষী, এরকম আমরা বহু ছবিতে তাকে পেয়েছি।
1: এবং মোস্ট প্রবাবলি এটা মনে হয় তার প্রথম ছবি হিন্দি, রাহুল বোসের
0: ডেবিউ ফিল্ম।
1: আচ্ছা,
0: হুম হুম, তো সবগুলোতে আমরা তাকে এরকম পেয়েছি, কিন্তু ডেবিউ ফিল্ম যদি হয় তাহলে তো সেটা আরো বেশি করে বলতে হয়। গবিন নিহালি একদম অন্যভাবে তাকে ব্যবহার করলেন, যে ওই শান্ত সৌম্য চেহারাটার পেছনে কি অসম্ভব একটা মানে
1: জেদ,
0: রক্তলোভী মানুষ লুকিয়ে আছে। হ্যাঁ, জেদ তো বটেই, মানে কাউকে ভালো না লাগলে কারো কথা মানে এক থেকে দুবার তাকে বলতে হলে সে তার কপালে রিভলভার ঠেকায়, এইরকম একটি মানসিকতার সে লোক। তো সে একটা দৃশ্য দেখানো হয় যে প্রথমে ওরা গেছে একটা প্রপার্টিতে, সেখানে মানে একটা রিভলভার কেনা হয়েছে, সেই রিভলভারকে রাহুল আর কি

0: মানুষের অস্তিত্বের এই যে তুলনাটা, এবং রাহু, হ্যাঁ বলো,
1: এবং তার কাছে যে যে এই ধরনের মানুষও সমাজে এক্সিস্ট করে, যাদের কাছে রিভলভার এবং রিভলভারের ব্যবহারটা এত একটা রোম্যান্টিক জায়গা মানে তৈরি করে রাখে, এবং সেই প্রপার্টিটাতে গিয়ে ওরা দেখছে যে বিল্ডিং অর্ধেক উঠেছে, এবং সেই এটা হচ্ছে সেই প্রপার্টি যে প্রপার্টি নিতে গিয়ে সানির বাবা খুন হয়েছে।
0: হ্যাঁ, এটা একদম ফার্স্ট সিন।
1: তো সেখানে যখন ও বহুতলের বেশ খানিকটা উঁচুতে গিয়ে বলছে যে এরকম ক্ষমতা আমাদের হাতে, এবং এই রিভলভারের মুখে হচ্ছে সেখানে আমাদের সব, এই রিভলভার দিয়ে আমরা সবটা হাসিল করব পৃথিবী, এটা খুব ইম্পর্ট্যান্ট ছেলে ডায়লগটা, অসাধারণ একটা ডায়লগ। সানি বলছে ভারতবর্ষের আজ থেকে 50 বছর আগে একটা দিন এসেছিল, যেদিন সারা দুনিয়া ঘুমোচ্ছিল, ভারত জেগেছিল, ভারতের সেটা স্বাধীনতার ক্ষণ ছিল। আজও ঠিক তেমনই একটা দিন, যাব সারা হিন্দুস্থান সো রহা হ্যায় অর হাম জাগ রহে হ্যায়। তো বলতে গিয়ে সে বলছে আসলে 90 কোটি মানে মূর্খ মনে করে দেশটা তাদের, কারণ তাদের ভোটাধিকার আছে, তাদের সন্তান জন্ম দেওয়ার অধিকার আছে, তাদের পান খেয়ে যত্রতত্র পানের পিচ ফেলে নোংরা করার অধিকার আছে, সেই জন্য তারা মনে করে দেশটা তাদের, দেশটা আসলে আমাদের, কারণ বাকি যে রাজনীতিবিদরা তাদের, তারা আমাদের কাছে টাকায় কেনা হয়ে থাকে, এর থেকে সত্যি কথা তো আর কিছু হয় না। তো সেইখানে রাহুল যখন এগুলো খুব মানে সানি আর কি খুব বুক বাজিয়ে বলছে, ওই প্রপার্টিটা আসলে যার, এক বৃদ্ধ স্কুল মাস্টার যিনি তখনও মানে অতিবৃদ্ধ, তিনি তখন ওটা ছেড়ে যেতে পারেননি, মানে কনস্ট্রাকশন বিশাল হয়ে গেছে, তিনি তারই একটা পাশে একটা খাটিয়াতে একটা মশারি
0: খেয়ে হাঙ্গে
1: থাকেন। হ্যাঁ, তিনি তখন উঠে বলছেন যে না, এ কথাটা ভুল বলছো, এটা তো 90 কোটি মানুষকে তোমরা বোকা বলো কি করে। সেই মানুষটি তার শিক্ষকের যে মূল্যবোধ আদর্শবোধ, সেইখান থেকে তিনি যেই ওটা দুটো কথা বলতে চান, সঙ্গে সঙ্গে সানি একদম স্ট্রেট ওয়ে তাকে রিভলভার দিয়ে একদম ঝাঁঝরা করে দেয়। তো এবং তারপরে ওখান থেকে ওরা বেরিয়ে আসে।
0: একটা কথা বলো দোলন, এই সিনটা একদম প্রথম দিকের, একদম প্রথম সিনই বলা যেতে পারে, হয়তো প্রথম 20-30 সেকেন্ডের মধ্যেই এই সিনটা, এই সিনে যখন একদম এরম ঝাঁঝরা করে দিচ্ছে, দর্শক হিসেবে যারা ছিলেন, বা আমি তোমার কথা বলি আমার কথা বলি, একটু অবাক হয়ে যাবার মতন না, যে একটা কথা বললো
1: মানুষ, বয়স্ক মানুষ, তিনি তার মানে নাতির বয়সী ছেলে, তাদের দুটো কথা বলতে গেছেন, তার উত্তর হচ্ছে সেই মানুষটা কেন, কারণ যে অনলি বিকজ যে সে আমার সঙ্গে এগ্রি করছে না, অতএব তাকে ঝাঁঝরা করে দাও,
0: মানে মতবিরোধ হলেই কিন্তু সে আর সানির পথের কাঁটা, সানি তাকে মনে করে। আর একটা জিনিস দেখো, রাহুল বোসের অভিনয় খুব ধীরস্থির, যদি কথা না বলে চুপচাপ রাহুল বোস তাকিয়ে থাকে, তুমি ভাববে খুব সোভার, সফট স্পোকেন, খুব পোলাইট, নম্র, এরকম, কিন্তু প্রত্যেকটা কথা যখন বলছে খুব অবলীলাক্রমে,
1: ধারালো ছুরির মতন এক,
0: এবং অবলীলাক্রমে সহজ সরল, যেটা ভাবতে বা বলতে গেলে অন্য মানুষের 2-4 বার ভাববে যে না এটা হলে মেরে দাও, ওটা দিয়ে করে এসো, এবং চোখের চাউনি, রাহুল বোসের মুখ কথা বলার আগে চোখের চাউনি বলে দিচ্ছে কি বলতে চাইছে, কি চায় কি চায় না। স্পেশালি তুমি ভাবো যখন সুইমিং পুলে ও সাঁতার কাটছে, এবং ঈশান গিয়ে বলছে যে ওই সুমনের বাড়িটা নিয়ে নেবে বলে,
1: ওরা টার্গেট করেছিল, তো ওকে ঈশান বলে যে ছেড়ে দে ওদের বাড়িটা, প্লিজ নিস না এরকম, ওর সঙ্গে সঙ্গে সুইমিং পুল থেকে উঠে বলে যে ও তুই এই জন্য মন খারাপ করে বসে, চল ওর বাড়িটা ছেড়ে দিলাম।
0: না, তার আগে প্রথমে কি বললো যে ঠিক আছে ওটা ছেড়ে দিচ্ছি, ওর প্যারালালি ওরকমই দামি বা ওরকম যতটা,
1: সেটা পরে আসে, প্রথমে ওকে বলো এই তো ঠিক আছে চল ওর বাড়ি আমরা ছেড়েই দিলাম, বলে ওকে আবার বিয়ার অফার করলো। ওরা তখন রাজা দেবগানের মন থেকে সেই মেঘটা সরে গেল যে রাখ তাহলে ঠিক আছে,
0: এবার সাঁতারে চলে গেল, আবার
1: নেমে বলো, নেমেই বলো শোন একটা ব্যাপার হচ্ছে কি, তাহলে তো একটা দিকে ভালোই হলো, ওকে বলে দে ওদেরকে টেরাসের ফ্ল্যাট দিয়ে দেবো, আর সারা জীবন বসে খেতে পারবে, আর শোন তোর বান্ধবী যখন তখন তো আরও সুবিধেই হলো, তুই ওদেরকে বুকে বোঝাতে পারবি। তো এই যে একটা মানুষ মুহূর্তের মধ্যে এইভাবে চেঞ্জ করতে পারে, এবং তারপরে হলো কি ওর সঙ্গে একটা মানে কি বলবো টার্মে গেল যে তাহলে তুই সিমিলার ভ্যালুর একটা প্রপার্টি আমাকে খুঁজে দিন, তাহলে ওর বাড়িটা আমরা নেবো না।
0: এবার এই তিনটে অপশানে অজয় দেবগন কোনটায় যাবে, মানে ওই জায়গায় অন্য একটা মানুষ কোনটায় যাবে, না, তুমি ওই ওই ভ্যালুতে তুমি একটা জিনিস ওকে খুঁজে দিতে পারবে না, বা তুমি ওর যে বান্ধবী টাবু তাকে গিয়ে তুমি বলতে পারবে না যে দিয়ে দাও।

0: আমাদের একটা টেরেস দিয়ে দেবে ইত্যাদি, সারা জীবন তুমি বসে খাবে, সেটাও তো করতে পারবেন। এবার অজয় দেবগণের যে সেই দ্বিধাদ্বন্দ্ব, মানে না গিলতে পারা না উগ্রতে পারা,
1: এবং সেইখানে মুহূর্তের মধ্যে যখনই ও একটুখানি বলে ও তাহলে তুই এই মেয়েটার জন্য বলতে বলতে মুহূর্তের মধ্যে ওর কপালে রিভলভার ঠেকানো,
0: আজকে বন্ধু পর হয়ে গেল একটা মেয়ে এসে,
1: তখন মানে এবং সেখানেও অজয় দেবগন যখন বললো একদম মানে কোনো সময় দেয় না, ইনস্ট্যান্ট বল বল বল ম্যা ম্যা আর ইয়া তেরি ও গার্লফ্রেন্ড বলতে বলতে অজয় দেবগন কিন্তু স্থিরভাবে বলে সোমান। এই যে একটা স্থিরভাবে বলা কথা, এটাই রাহুলকে কোথাও পিছিয়ে দেয় বলে আচ্ছা আই লাইক দ্য স্পিরিট, যে এইখানে রিভলভারের মুখে দাঁড়িয়েও যে বলতে পারে, যার জন্য পরে যখন সোমানের সাথে প্রথম আলাপ হচ্ছে তখনও বললো ইয়ে পাগল তুমি বহুত প্যার করতে হ্যাঁ একদম দিল সে এরকম ওকে একটা কিছু বলে গেল। তো এইটা নিয়ে এবার যেটা হয় মানে আসল গোবিন্দলালে যেটা দেখাতে চাই ইনার টার্মোয়েলটা, যখন ওই একে ওই বৃদ্ধ মাসমশাইকে খুন করে ওরা বেরিয়ে আসছে, তখন কিন্তু অজয় দেবগন অসম্ভব মানে যাকে বলে খুবই ফেটে পড়ে, ও গাড়িটা একদম ওখান থেকে কোনো রকমে, ও তো মানে কমিটেড ওর বাবার কাছে এবং ওই যোধা ভাইয়ের কাছে যে সানিকে ও সব রকমভাবে আগলে রাখবে, ওকে ওখান থেকে বের করে আনলো এবং এনে এসে খুবই ফেটে পড়লো গাড়িতে পার্ক করে দাঁড়িয়ে বললো যেটা হয়ে কখনো একজন বৃদ্ধ মানে বয়স্ক মানুষ, তিনি তার তোমার কোনোভাবে তাকে তোমার মানে কোনো বীর পথে আসেন না, যিনি তার একটা কথা ভালো লাগেনি বলে তুমি তাকে মেরে দেবে এটা হয় না, তখন এটা প্রথম দেখলাম আমরা। তারপরে
0: মানে অপরাধ আর আদর্শ এই দুটোর একটা কনফ্লিক্ট একদম।
1: তারপরে পুরোটা জুড়ে ও বারে বারে কিন্তু ওইখানটায় হচ্ছে এবং বুঝতে পারে যে দিস ইজ নট মাই কাপ অফ টি, এই এই এর সঙ্গে আমি চলতে পারবো না, এর সঙ্গে আমি তাল মিলিয়ে চলতে পারবো না। এবং আরও যেটা হয় যে তাব্বুর যে অস্তিত্ব ওর জীবনে, তাব্বুর সঙ্গে কেউ
0: সেটা থেকেই আরও বুঝতে পারে,
1: হ্যাঁ কারণ তাব্বু অসম্ভব মরালিস্টিক একটি মেয়ে, যে ভীষণ অনেস্টি বাইরে সে আর কিছু জানে না, এবং প্রতিটা যে কোনো মানে ইনজাস্টিস হচ্ছে দেখলে রিয়্যাক্ট করে, এবং কোথাও সেখানে কিন্তু অজয় দেবগনের ক্যারেক্টারটা এই কারণে ইউনিক, ঈশান কোথাও ওকে একবারও থামায় না আটকায় না।
0: হ্যাঁ যখন বললো যে আমি থানায় গিয়ে বলবো যে এই গাড়ির নাম্বার আমি এইটা, ও কিন্তু জানে ওটা সানির গাড়ির নাম্বার, তার সত্ত্বেও কিন্তু বারণ করে না,
1: মানে এই এই একটা জায়গায় আছে ওর যেখানে ওর ন্যায়ের সঙ্গে থাকতে। আমরা একটা গানে যাই,
0: হ্যাঁ মানে অজয় দেবগনের জীবনে একটুখানি হলেও যে রং এনে দিয়েছিল সেটা হচ্ছে টাবু,
1: মানে নিঃশ্বাস নেওয়ার জায়গা, খোলা জায়গা। আমরা একটা গানে যাই।

0: দিনে মাটির ভেজা গন্ধ, ফুটন্ত চায়ের বা ভাতের গন্ধ, মায়ের শাড়ির ভাঁজ ভাঙা গন্ধ, নতুন বইয়ের পাতার গন্ধ বা কিছু উদ্ভট গন্ধ যেমন কেরোসিন তেল, কর্পূরের গন্ধ, এসবই প্রতিটি মানুষ আর তার প্রিয় গন্ধ, যেখানে পারফিউমও হার মেনে যায়, যে গন্ধ আর্টিফিশিয়াল নয় কিন্তু আত্মতৃপ্তি দেয়। প্রিয় গন্ধ নিয়ে গল্প এবার বলেই ফেলুন, হোক না তা উদ্ভট বা স্মৃতি মাখানো, সেই মন কেমনের গন্ধ নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903 05 9992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন air@fmgoldkolkata@gmail.com এ। সেপ্টেম্বর মাসের অনুগল্প লেখার বিষয় মন কেমনের গন্ধ। গল্প পাঠানোর শেষ তারিখ 25শে সেপ্টেম্বর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
1: শুনছেন ফিল্মি গানের সফর, সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফরে আজ সিলভার স্ক্রিন, আজ সিলভার

0: এই যে পুরো যে ছবির বিষয়বস্তুটা সেটা তো খানিক বলে দিয়েছি যে এই যে একটা মানে ট্র্যাপ, এটাকে আমি ট্র্যাপই বলছি, সেখান থেকে একটা সময় পর অজয় দেবগন বেরোনোর জন্য মরিয়া হয়ে ওঠে কিন্তু সে পারে না, কারণ তার বাবাও অমরেশ পুরী, তিনি তো একেবারে সেই মৃত্যুর মুহূর্ত পর্যন্ত আমি মানে ফেথফুল থাকবো এরকম।
1: হ্যাঁ, তুমি দেখো ওই যে আনুগত্য, মানে প্রেম, আদর্শ, অপরাধ সব তার সঙ্গে একটা আনুগত্যও রয়েছে।
0: তো সেটাকে যেমন তিনি মানে ছেলেকেও বারবারই বলেন যে তোমার এটা এটা মানে ওয়াফাদারি, ওয়াফাদারি হচ্ছে তোমার সে অনার অ্যাবাভ লাইফ, এরকম আর কি একটা বক্তব্য তার। কিন্তু ছেলে আস্তে আস্তে কোথাও বাবার উপরেও বলতে শেখে যে বাবা আপনি ঠিক বলছেন কিন্তু আমার ভাবনাটা তো ভুল নয়। এবং ছেলে পরিষ্কার যখন তাকে বলা হয় যে তুমি কিন্তু সুমানকে বারণ করো এই পুলিশের সাথে কথা বলতে করতে, কারণ বিষয়টা হচ্ছে যে একটা প্রপার্টি সেটা ওরা নেবে ঠিক করেছিল, কিন্তু সেই ভদ্রলোক অমৃতপুঞ্জ প্রপার্টির নাম, অমৃতপুঞ্জের যিনি মালিক তিনি কিছুতেই দিতে রাজি হন না, রাজি হন না বলে একটা রাতে গিয়ে তাকে দিয়ে সই করানো হয়। সই করাবার পর তাকে নিতান্ত একটা ফালতু ছোট এক্সকিউজ দেখিয়ে তার বাড়ির পাঁচজন সদস্যকে ওইখানে স্পটে খুন করা হয়। শুধু তার মধ্যে তার মেয়েটি বেঁচে গিয়েছিল, কিন্তু সে আজীবনের মতন পঙ্গু হয়ে যায়, তার আর হাঁটা চলার ক্ষমতা থাকে না। এর বাইরে বাকি ভদ্রলোক, তার স্ত্রী, তার মা, তার ছোট ছেলে সবাইকে মেরে ফেলেছিল এরা। তো সেই বিষয় নিয়ে টাবুর কাছে কিছু ক্লু ছিল, কারণ ও সেই রাস্তা দিয়ে তখন ফিরছিল, কিছু
1: গাড়ির নাম্বারটা,
0: গাড়ির নাম্বার, গাড়িটা ঘষে গেছে এটা লোকগুলোকে বেরিয়ে পালাতে দেখেছিল, এইটা নিয়ে চলতে থাকে। এবং অজয় দেবগন প্রতি মুহূর্তেই কোথাও ভাবতে থাকে যে এই খেলাটা কতদিন আর চলবে, কারণ একদিকে ও মানে এই মিথ্যের খেলাটা চালাতে পারছে না, ওর মনে হচ্ছে সহজ সত্যিটা বলে দেওয়া দরকার, আর একদিকে ভাবছে সত্যি জানার পর কী হবে। যেমন অজয় দেবগন একটা সময় বলছে যে আমার সময়কে বড্ড ভয় লাগে, তাবু বলছে মুঝে খুশি আছে ডার হ্যায়, খুশি হলে মানে খুশি আমার কাছে এলেই আমার মনে হয় না জানি এরপরে আমার জন্য কী অপেক্ষা।
1: এবং যে অন্তর্দ্বন্দ্বটা রয়েছে অজয় দেবগনের মধ্যে, যে চারজনকে খুন করা হয়েছে চারজনকেই কিন্তু সানি মানে রাহুল বোস খুন করেছে, যে মেয়েটি বেঁচে গেছে তাকে অজয় দেবগন গুলি করেছিল লক্ষ্যভ্রষ্ট হয়, তারপর তাকে গুলিটা করে সানি, কিন্তু সেটা এনিহাও তার বাঁ দিকে লাগে শরীরে, যে দিকটা পক্ষাঘাত গ্রস্ত হয়ে যায়, কিন্তু তার এই সেন্সটা আছে যে কে গুলিটা করেছে, কারা কারা ছিল,
0: একমাত্র অজয় দেবগনের মুখটাই দেখে নিতে পেরেছিল,
1: মাস্ক পরা ছিল একটা, তা সত্ত্বেও দেখে

0: কিন্তু সেই রিয়াকশনটা দিয়েছিল, মানে চিনতে পেরেছিল সেই, এটার সূত্র ধরেও কিন্তু পুলিশ ইন্সপেক্টরের একটু সুবিধা হয়েছিল অজয় দেবগনকে সন্দেহ করার।
1: তো ব্যাপারটা আসলে এই যে একদিকে আমি কমিটেড, কারণ আমার বাবাও কমিটেড, কারণ আমরা মানে কি বলবো পুরো পরিবার এই কাজের সঙ্গে আমরা যুক্ত থাকবো এবং এদের পাশে থাকবো কথা দিয়েছি, এই ব্যাপারটাকে মাথায় রেখে একটা দিকে তার মানে প্রচণ্ড সেখানে একটা ডিপ রুটেড কমিটমেন্ট, আর একটা দিকে হচ্ছে যে যখন আস্তে আস্তে টাবুর মাধ্যমে ন্যায় কোনটা, ভালো কোনটা, সমাজের অন্য দিকগুলো কোনটা, এইটা যখন সে জানতে পারছে, তখন একটা জায়গায় বলছে যে আমার কাছে ভালো খারাপের যে আমি তফাত করবো সে স্বাধীনতাই আমি কখনো পাইনি, এবং আমি আজকে যেটুকু করতে পেরেছি এই যে আমি তোমাকে হারিয়ে ফেলবো, এইটার কথাটা ভেবে এইটার যে সাহসটা শক্তিটা সঞ্চয় করেছি এ শক্তিও তোমার থেকেই পাওয়া। এবার এখানে একটা জিনিস আমাদের মানে এই দৃশ্য দেখলে মনে হয় যে আসলে গোবিন দেহালি তার যে দ্বিতীয় ছবি করেছিলেন অর্থসত্যা, কোথাও যেন সেই অর্থসত্যের যে পুলিশ অফিসারের রোল অম্পুরি করেছিলেন যেন সেই চরিত্রের একটা রিফ্লেকশন হচ্ছে অজয় দেবগন, কারণ তার মধ্যেও ছিল এরকম টানা পড়েন মানসিক দ্বন্দ্ব এবং সব কিছুর পরে, এবং সেখানেও যে মেয়েটি স্মিতা পাটিল তিনি ছিলেন অত্যন্ত শান্ত স্নিগ্ধ এই রকমই, টাবুরই প্রায় তাকে কাছাকাছি বলা যেতে পারে, এবং তিনিও কবিতা লিখতেন, কবিতা ভালোবাসতেন, কবিতার বই থাকত সঙ্গে। তো সেখানে অম্পুরি কিন্তু তার কাছে গিয়ে বারবার করে আশ্রয় চান, যখন মানে নিজের অপরাধটা নিজের মানে তার হাতে যখন একজন নিরাপরাধ একটি ছেলে মারা যায় এবং সে মানে খুব অত্যাচারী পুলিশ অফিসার হিসেবে যার বদনাম ছিল সেটা, তখন সে কিন্তু ওই মেয়েটির কাছেই আবার ফিরে যায়, স্বীকার করে, মানে ভেতরের সব এই একই জিনিস এখানেও দেখানো হয়েছে, টাবু প্রথমে বেরিয়ে চলে যায় কিন্তু একটা কোথাও গিয়ে তার মনে হয় এই অবস্থায় ওকে আমি ছেড়ে এলে কে থাকবে তাহলে তার সঙ্গে, টাবু আবার ফিরে, মানে এত একটা স্নিগ্ধ মানে প্রেম যে এত স্নিগ্ধ। আমি দেখছিলাম ইন্টারনেটে ছবিটা রয়েছে যেখানে, সেখানে একজন লিখেছেন যে এটা আসলে কোন সময় মানে কোন সময় ছিল যেখানে এই প্রেম হওয়ার আগেই প্রেমটা জমে ওঠা, উঠতে উঠতেই ছবিটা শেষ হয়ে যেত, আর এখনকার ছবিতে তো মুহূর্তে প্রেম এবং প্রেমের পর যে কত কিছু হয়ে যায় ছবি আর্ধেক হয়ে গয় না তখন। তো এইটা আমার ভীষণ ইচ্ছে, তুমি বলছিলে একটু স্লো, আমার মনে হয়
0: হয়তো সংযত ব্যাপারটা দেখাতে গিয়ে এই স্লো ব্যাপারটা ধীর গতিটা এসেছে।
1: একটা এত সুন্দর ডায়লগ আছে প্রথম দেখাটা ওদের মানে যখন উল্লেখ করছে অজয় দেবগন, টাবুকে বুঝে বুঝে তুমি যখন সেই চুলটা মানে চুলটা ঝাঁকি ঘুরে তাকালে তুমি তখন কি দেখেছিলে, তাবু বলছে যে এক হিরণ কি বাচ্চা আঁকা জেসা আঁখ হ্যায় না ওয়েসা আঁখ মুঝে দিখাই দিয়া, মানে ও কিন্তু অজয় দেবগনের চোখে সেই সারল্যটা খুঁজে পেয়েছিল
0: এবং সেটাও কবিতার অনুসঙ্গে কিন্তু বলেছে।
1: হ্যাঁ হ্যাঁ একদমই তাই, এবং তো এইভাবে এত চমৎকার, মানে দেখো এমনিতে ইন্ডাস্ট্রিতে অজয় দেবগন টাবুর মানে বন্ধুত্ব নিয়ে নানান কথা একটু গুঞ্জন আছে, তো
0: এখানে রসায়নটাও খুব সুন্দর যে যে ছবিগুলো করেছে,
1: মানে এত সুন্দর কেমিস্ট্রি, এবং হাইটের দিক থেকে টাবু তো অসম্ভব লম্বা, মানে অজয় দেবগনের প্রায় সমান সমান, তো সেখানে ওই লম্বা লম্বা মানে ওড়না
0: সালোয়ার কামিজ,
1: হ্যাঁ মানে ফ্রক কাটিং লম্বা সালোয়ার অসাধারণ লেগেছে টাবুকে, এবং অজয় দেবগনকেও একটা জিনিস খেয়াল করো মৌসুমীদি কোথাও কিন্তু নায়ক সুলভ পোশাক একদম
0: না না খুব খুব সাদা সিধে একদম যেরকম সব মানুষ বেরোলে একদম একদম,
1: যাদের হাতে যারা বলছে আমাদের হাতে তো মানে, এবং আরেকটা জায়গা দেখানো হয়েছে রাজনীতির আঙিনায় ঘুরে বেড়ানো ক্ষমতাশালী লোকেরা কিভাবে এদের কাছে টাকার জন্য বিকিয়ে যায় সেটাও দেখানো হয়েছে
0: কোথাও, কিন্তু সেই যে বাণিজ্যিক ছবির যে খুব গ্র্যান্ডজাম যেটা আমরা সচরাচর আশা করে থাকি, যারা ভাবেন যে একটা সবসময় একটা অন্য চোখ ধাঁধানো সেট থাকবে, আলো ঝলমল সাজগোজ, সেটা কিন্তু নয়, পুরোটাই একদমই না, খুব বলছি তো সবই কন্ট্রোল এবং খুব স্নিগ্ধ পেলব, যাই বিশেষ করে বন্ধু কি বাতে গানটা আমি এখনো আবার শুনলাম, আমার সিনটা মনে পড়ে পড়ছে, বৃষ্টির প্রতিটা ফোঁটা নিয়ে সেই যে পিকচারাইজেশনটা তুমি ভাবো, যেন বৃষ্টি কথা বলছে, গানটা তো যে গাইছে সেটা তো আলাদা।

0: কথা, পিকচারাইজেশনে মনে হচ্ছে নায়িকাও কথা বলছে, গান তো রয়েছে, বৃষ্টির তাৎপর্যটা ভীষণ সুন্দর করে দেখানো হয়েছে।
1: আমরা একটা গানে যাই, অনেকক্ষণ কথা বলছি, আমরা সেই গানটা শুনি যেখানে অজয় দেবগন রাত্রে বসে গিটার বাজাতে বাজাতে ওকে ওর কথা মনে করছে, এক চেহারা।

0: আমরা এই ছবির গান, মানে যেটা ইউজুয়ালি গোবিন্দালির ছবিতে গানের আধিক্য কেন থাকে নাই প্রায় বলতে গেলে, তার যে প্রথম দিকের কাজগুলো যদি আমরা ধরি, কিন্তু এই ছবিতে যেন একদম গান, প্রচুর গান এখানে। আর সেই গানগুলো আমরা চেষ্টা করেছি আজকে আপনাদের এটা শোনাতে যতটা পেরেছি, কারণ ছবিটা নিয়েও না এত কথা বলার থাকে যে বারবার বলছি, মাল্টি লেয়ার্ড ছবি। একজন পরিচালককে আমরা যদি এক্সপ্লোর করতে চাই, ছবিটার অনেকগুলো নুয়ান্সেস আমাদের সামনে আসে। যদিও ছবি হিসেবে যারা তার আগের ছবি দেখেছেন, যারা দ্রোহকাল দেখেছেন, যারা আর্ধসত্য দেখেছেন, আক্রোশ দেখেছেন, তাদের কাছে ছবিটাকে কিন্তু ওই ছবিগুলোর তুলনায় অ্যাট পার মনে হবে না, আমার অন্তত হয়নি। আমার মনে হচ্ছে হ্যাঁ, হয়তো সেটা কমার্শিয়ালাইজ করার জন্য কিছুটা তার ওই সিরিয়াসনেসের জায়গাটা ধাক্কা খেয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে ছবি হিসেবে এটা ওই ছবিগুলোর অনেক মানে
1: পেছনে,
0: অনেক পেছনে। কিন্তু তারপরেও একজন পরিচালক যিনি অত্যন্ত সিরিয়াস এবং ডেডিকেটেড তার পরিচালনার প্রতি, তার তো কিছু কিছু নিউয়ান্সেস থাকে এবং কীভাবে তিনি সেটাকে দেখান। এই হেন যে রাহুল যে সবাইকে, মানে তার সঙ্গে একটা শব্দের বেশি দেশে যখন গাড়ি নিয়ে বেরিয়েছে, বন্ধুকে বলছে এখানটা এসে দাঁড়া, সেই দাঁড়ানোটাও মানে এই মুহূর্তে বলেছে এই মুহূর্তে একটা
1: রাইট নাও
0: এবং একটার বেশি দুটো কথা হলে যা রিভলভার গর্জে ওঠে, সেই রাহুল কিন্তু একটা জায়গায় যাকে বলে চূড়ান্ত থাপ্পড় খেয়ে মুখ বুঝে ফিরে আসে। সেটা হচ্ছে একটি বার ডান্সারের সঙ্গে তার একটা রোম্যান্টিক রিলেশনশিপ ছিল
1: নিশি,
0: সে আস্তে আস্তে যখন বুঝতে পারে যে এ তো ভীষণ রকম অথরিটেটিভ, ভীষণ রকম মানে এর সঙ্গে থাকা যায় না, এত হার্ড হার্টের একটা মানুষ, নিশি তখন আস্তে আস্তে রিলেশনশিপ থেকে বেরোনোর চেষ্টা করে। রাহুল ওকে যাকে বলে কিছুটা ওই ওকে মানে ইনসিস্ট করার জন্য একদম স্ট্রেট একদিন ওর মেকআপ ভ্যানে চলে যায়, এটা শুটিংয়ে ছিল। সেখানে মেয়েটি বলে যে আমি রাহুল, আমি সানি, আমি একা থাকতে চাই। বলে একা কতদিনের জন্য? একা কতদিন? তাহলে তুমি চাও আমাকে দেখা করবো না? কতদিন? বলো সেটা দুদিন হতে পারে, দু সপ্তাহ হতে পারে, দু মাস হতে পারে, দু বছর হতে পারে। রাহুল একটা ধাক্কা খায়, সানি ধাক্কা খায় একটা, বলে তারপর নিশি বলে এভরিথিং বিটুইন আস ইজ ওভার রাইট নাও। এইখানে যখন সানি ওকে কথাটা শুনেই মারতে যায়, ও কিন্তু স্ট্রেট ওই হাতটা চেপে ধরে রেজিস্ট করে। খুব ছোট্ট করে হলেও পরিচালক ইশারা দিয়ে গেছেন, ইঙ্গিত দিয়ে গেছেন যে এহেন মানুষদের থেকে বাঁচতে গেলে বি ড্রাস্টিক অ্যান্ড নিজের ফর্ম ইউর ওন ওয়ার্ল্ড, তোমার নিজের জগৎ তৈরি করো এবং এতটা স্ট্রেট ফরওয়ার্ড এবং ড্রাস্টিক হও। সেখানে কিন্তু সানির কোনো জোরাজুরি চলে না, সে বাধ্য হয় মুখ নিচু করে ফিরে আসতে। এবং একটা দিকে যেমন অজয় দেবগনের মায়ের মতন মানুষকে দেখানো হয়েছে, যে যিনি ভীষণ সারাটা জীবনে তিনি স্বামীর একটু অ্যাটেনশন পাওয়ার জন্য মানে খাবার বেড়ে নিয়ে বসে রইলেন আজীবন, তিনি মানে সেই সঙ্গটা কখনো পেলেন না, এবং স্বামীর সঙ্গেই যার মৃত্যু হচ্ছে ওই শকে আবার পাশাপাশি নিশির মতন মেয়েকেও তিনি দেখাচ্ছেন। আর তার মাঝখানে রয়েছে টাব্বু, যার মধ্যে মরালিটি রয়েছে, সেন্সিবিলিটি রয়েছে, এস্থেটিক্স রয়েছে, ভালোবাসা রয়েছে, কবিতা রয়েছে।
1: আর রাহুল বোসের যে চরিত্রের কথাটা, এই মহিলাদের চরিত্রের কথা তো বললে ওই এতে, সেখানে নিশির থেকে যখন সে চলে আসে, কিন্তু সে কিন্তু দ্বিধা করে না রণধীরের মতন তার বন্ধুকেও, ওকে মারার আগের মুহূর্তের মুখটা চিন্তা করো যে ওকে যখন বাইরে যেতে গেল, তারপরে ওই লবি থেকে ওপর থেকে পুরো ফেলে দিল, দিয়ে লোকজনেরা ছুটে গেছে, ও কিন্তু কি গ্ল্যাডলি নির্বিকার বেরিয়ে চলে গেল। এবং ও নাহার সিং মানে অমরীশপুরীকেও মারতে দ্বিধা করেনি, ও অজয় দেবগন এত ছোটবেলার বন্ধু তার কপালেও বন্দুক ঠেকাতে দ্বিধা করেনি
0: না। ওর এটা সহজাত বলতো, ও রিভলভারকে মনে করে, ওর কাছে প্রিয় নারী হচ্ছে রিভলভার, সুতরাং সেটা তো একটা তার চরিত্রের ধরন। আরও একটা
1: অভিনয় অসাধারণ করেছে রাহুল বোস, প্রত্যেকেরই। আর এই চরিত্রটা ফুটিয়ে তুলতে এই যে মানে শীতল কঠিন পাথর যে চোখ মুখের ব্যাপারটা, এইটা কিন্তু রাহুল বোসের সেই
0: কোল্ড ব্লাডেড মার্ডারার যাকে বলে একেবারেই তাই। এবং আরেকটা জায়গাও বলা, মানে কত যে একজন পরিচালকের সূক্ষ্ম দৃষ্টি থাকে, যখন বলছে যে রিভলভার নিয়ে কথা বলতে গিয়ে বলছে যে আরে মাওয়ের সেই বিখ্যাত উক্তিটা ওরা কোট করছে, বন্দুকের নলই ক্ষমতার উৎস, কখন বলছে মনে নেই? প্রফেসর মুখার্জি আমাদের বলেছিলেন এই যে এটা গোবিন্দালী যে কোনো নাম দিতে পারতেন, তিনি মুখার্জি বললেন, কারণ তিনি জানেন এই চর্চাটা বাংলায় অনেক বেশি হয়েছে, মানে এইখানে না শ্রদ্ধা আরও বেশি হয়ে ওঠে। আজকে এমন অনেক জায়গা ছোঁয়ার ছিল, আমাদের সময় সেটা পারমিট করবে না, হয়তো গান আমাদের একটা গান শুনে যেতে পারে, ছবির প্রত্যেক কটা গান ভীষণ বড় বড়। তো আমরা সেই জায়গায় আবারও হয়তো কোনো অনুষ্ঠানে কোনো সুযোগ পেলে ফিরে আসব। এবং আরও একটা জিনিস সেটা বলার, সেটা হচ্ছে যে মানে কোথাও নিজেকে মুক্ত করা, সেটা কিন্তু শেষ পর্যন্ত তিনি দেখিয়ে গেলেন। অনেকগুলো আরও ছোটো ছোটো অনেকগুলো ইশারা আছে, ইঙ্গিত আছে, যেগুলোকে যখন ধরতে পারা যায় ছবি দেখার আনন্দটা বোধহয় ওখানেই আসে, যে দর্শকের মনে হয় তুমি চিনতে পেরেছি পরিচালক,
1: রিলেট করতে পারছি আমি পরিচালকের সঙ্গে,
0: তার সঙ্গে আমি হ্যাঁ নিজেকে মেলাতে পারছি। তো এরকম হয়তো আরও কোনো দিন আবার কোনো ছবি নিয়ে বা গোবিন্দ নিহালিকে নিয়ে কথা বলার সুযোগ আমরা পাবো। আজকের মতো সিলভার স্ক্রিনে আমরা তাকশাক নিয়ে যে কথা বলছি, এবং নামটাও দেখো তাকশাক, বলা বাহুল্য এখানে সানির সঙ্গে মিলছে, মানে যে একবার ধরলে ছাড়ে না, যার কাছ থেকে কিন্তু ওই ছুটকারা পাওয়াটাই ছিল অজয় দেবগানের জীবনের একটা মূল
1: উদ্দেশ্য,
0: এবং
1: ক্ষণে ক্ষণে বদলে যায়। আজকে সে খুব বন্ধু, কালকে মানে পর মুহূর্তে, কাল কেন পর মুহূর্তে, সেকেন্ডের মধ্যে তো মেরে দিতে পারে আর কি। খুব অনুগত মানুষ, খুব বিশ্বাসী মানুষকেও মারতে দ্বিধা করে না। আজকের সুরেলা সফর থেকে আপাতত আমরা কিন্তু টাটা বাই বাই করছি,
0: আর গান শুনতে শুনতে আমরা বিদায় নেব। আপনাদের সঙ্গে ছিলাম দোলন,
1: মৌসুমী বন্দ্যোপাধ্যায়।
0: ভালো থাকবেন আর শুনতে থাকবেন FM গোল্ড।

0: डॉक्टर खारलुखी वर्ष 2020 से 2026 तक राज्यसभा सांसद रहे। उन्होंने अपने राजनीतिक जीवन की शुरुआत हिल पीपल्स यूनियन से की थी। कोलंबो में श्रीलंका के साथ दूसरे और अंतिम क्रिकेट टेस्ट मैच में भारत ने ताजा समाचार मिलने तक 9 विकेट के नुकसान पर 503 रन बना लिए हैं। ध्रुव जुरेल 115 रन बनाकर क्रीज पर हैं। भारत श्रृंखला में 1-0 से आगे है। हॉकी विश्व कप में आज शाम नीदरलैंड्स में भारतीय पुरुष टीम का मुकाबला अर्जेंटीना से होगा। भारत के सेमीफाइनल में पहुंचने के लिए इस मुकाबले को बड़े अंतर से जीतना होगा। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: गुड इवनिंग, दिस इज आकाशवाणी, द न्यूज रेड बाय साइरा मुज्तबा। External Affairs Minister Dr. S. Jaishankar called on Russian President Vladimir Putin at Kremlin today. Indian Ambassador to Russia Vinay Kumar and Joint Secretary ERS Mayank Singh were also part of the delegation. The meeting focused on bilateral trade, economic cooperation and upcoming high-level summits. Speaking at the meeting, Dr. Jaishankar highlighted the strong and growing India-Russia partnership, particularly in areas of economic cooperation, trade and energy. He conveyed Prime Minister Narendra Modi's greetings and handed over a personal message from Mr. Modi. Dr. Jaishankar said the two sides had held a meeting of the Intergovernmental Commission and described the outcome as positive. He said cooperation between India and Russia has grown significantly across several sectors, including trade, energy, fertilizers, and nuclear cooperation. The External Affairs Minister also said Prime Minister Modi looks forward to meeting Russian President Vladimir Putin at the SCO summit and welcoming him to India for the BRICS summit. He added that the two leaders are expected to hold their annual summit at a mutually convenient time. Dr. Jaishankar said the developments reflect a strong picture of cooperation between India and Russia. Earlier in the day, External Affairs Minister, along with Russian First Deputy Prime Minister Denis Manturov, co-chaired a meeting of the India-Russia Intergovernmental Commission on Trade, Economic, Scientific, Technological and Cultural Cooperation in Moscow. Dr. Jaishankar reached Moscow yesterday on a two-day visit to Russia. National Security Advisor Ajit Doval arrived in Beijing today on a two-day visit to China. During his visit, Mr. Doval will take part in the 25th round of special representatives talks between the two countries on the boundary issue with his Chinese counterpart and Foreign Minister Wang Yi, scheduled to be held in Beijing tomorrow. Union Commerce and Industry Minister Piyush Goyal has said that India is in negotiations with at least 8-9 more groups of countries and individual nations that together account for another $15 trillion of GDP. Addressing a roundtable meeting with the Japan-India Business Consultative Committee of the Japan Chamber of Commerce and Industry and the Embassy of India, Mr. Goyal added that the country's free trade agreements would eventually cover about 75% of global trade and help position India as a trusted partner in global value chains. He also highlighted India's ambition to grow from a $4 trillion economy currently to a $30 trillion economy by 2047. Indian agencies have brought back three absconding gangsters linked to the Bambiha gang apprehended in Malaysia. In a social media post, the Home Ministry informed that the men named Jaspreet Singh, Ajay Singh and Pavandeep Singh have been brought back to India and sent to police custody. The accused are involved in multiple crimes including extortion, cross-border arms and narco trafficking and a foiled grenade attack in Ludhiana. The Unified Payments Interface UPI has completed 10 years of transforming digital payments and has emerged as the backbone of India's digital payments ecosystem. UPI, which was launched on 25th of August 2016, has surged almost 13,000-fold in transaction volume. The Finance Ministry said that the annual transaction volume expanded from just 1.78 crore transactions in 2016-17 to over 24,162 crore transactions in 2025-26. The West Bengal government is set to form a new disaster response force called the Arjun Bahini by recruiting the Agniveers to deal with emergencies. Chief Minister Shubhendu Adhikari said the force will become operational in September. So far, 200 personnel have been selected through the Sainik Board. Of them, 100 will be stationed in Kolkata, 50 in the hills and 50 in Sagar. President Draupadi Murmu will confer national awards to teachers or NAT on 21 teachers and faculties of higher educational institutions and polytechnics on 5th September in New Delhi on the occasion of National Teachers Day. The award is conferred to teachers and faculty members based on their exemplary performance. Benchmark domestic equity indices ended in a negative zone today. Sensex declined 172 points to close at 77,369. Nifty also fell 33 points to settle at 24,219. And in cricket, India declared their first innings at 500 for 9 against host Sri Lanka. And that is the end of this news bulletin.
2: আকাশবাণী কলকাতা, খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। নাগরিকদের খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে যাবতীয় ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্য সরকার প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্ন সংলগ্ন সভাঘরে খাদ্য সুরক্ষা ব্যবস্থা নিয়ে পুলিশ এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক নিয়ে সরকারিভাবে কিছু না জানানো হলেও বিভিন্ন হোটেল, ক্যান্টিন, রেস্তোরাঁ, স্ট্রিট ফুড কর্নারে খাদ্যের মান যাচাই করার জন্য নিয়মিত নজরদারি চালাতে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে সূত্রের খবর। উৎসবের মৌসুমের আগে চীনের কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধি ঠেকাতে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন সংস্থা যৌথ নজরদারি চালাবে। চীনের অবৈধ মজুতদারি রুখতে রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়ালকে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন মন্ত্রক। আগামী 1 সেপ্টেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রকের ডেপুটি সেক্রেটারি সুরেশ কুমার নায়কের পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, কনফেকশনারি, সফট ড্রিঙ্কস প্রস্তুতকারক, বড় মিষ্টির দোকান এবং খাদ্য প্রক্রিয়াকরণের মতো যেসব সংস্থায় অতিরিক্ত চিনি প্রয়োজন, তারা একটানা 15 দিনের বেশি 10 মেট্রিক টনের অধিক চিনি মজুত রাখতে পারবে না। নিয়ম ভাঙলে ন্যূনতম 3 মাসের কারাদণ্ড এবং আর্থিক জরিমানা করা হবে। রাজ্যের সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সরেজমিনে স্টক পরীক্ষা করতে বলা হয়েছে। পশ্চিমবঙ্গে বসবাসকারী সাংবাদিকরা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় নাম নথিভুক্ত করতে পারবেন, তবে যারা ইতোমধ্যেই আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় রয়েছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। কলকাতার সাংবাদিকদের নির্ধারিত আবেদনপত্র ও প্রয়োজনীয় নথি নবান্নে তথ্য ও সংস্কৃতি দপ্তরে জমা দিতে হবে। জেলার সাংবাদিকদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিকের দপ্তরে তা জমা করা যাবে। এদিকে এক পৃথক বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গ সাংবাদিক পেনশন প্রকল্পেও আবেদন আহ্বান করা হয়েছে। এতে বলা হয়েছে আবেদনকারীকে ভারতীয় নাগরিক এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা ও আবেদনের দিনে তার বয়স কমপক্ষে 60 বছর হতে হবে। আপত্তিকর মন্তব্যের অভিযোগে নদিয়ার কৃষ্ণনগর আদালতে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আবার পড়ছি, আপত্তিকর মন্তব্যের অভিযোগে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে নদিয়ার কৃষ্ণনগর আদালতে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি আর্যক দত্তের ডিভিশন বেঞ্চ আজ জানিয়েছেন 31 আগস্ট পর্যন্ত তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা যাবে না। আগামী 27 আগস্ট এই মামলার পরবর্তী শুনানি। মহুয়া মৈত্রের আইনজীবী এদিন আদালতে জানান, তার বক্তব্য না শুনেই নিম্ন আদালতের বিচারক গত 19 আগস্ট গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এদিকে গভীর রাতে কৃষ্ণনগর সার্কিট হাউস থেকে বেরিয়ে যাওয়ার জন্য জেলা প্রশাসনের পাঠানো নোটিশের বিরুদ্ধে মহুয়া মৈত্রের জরুরি শুনানির আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তার সাংবিধানিক অধিকারে হস্তক্ষেপ হয়েছে বলে অভিযোগ করেন মহুয়া। যদিও প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহনার বেঞ্চ আবেদন গ্রহণ করেননি। উত্তর চব্বিশ পরগনার গারুলিয়ায় নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সুনীল সিং এর আত্মসহায়ককে পিটিয়ে মারার অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে বছর 30-এর শেখর চৌধুরী ওরফে বান্টির বাড়ি সংলগ্ন একটি ক্লাবে গত বুধবার কয়েকজন যুবক মদ্যপান করছিল। বান্টি তাদের বাধা দেওয়ায় দুপক্ষের বচসাও হাতাহাতি শুরু হয়। বান্টিকে ইট দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতাল ও পরে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই গতরাতে তাঁর মৃত্যু হয়। ধৃত বিকি চৌধুরী, আমান চৌধুরী ও পিন্টু চৌধুরীর বিরুদ্ধে এর আগেও নিষিদ্ধ মাদক বিক্রি সহ একাধিক অভিযোগ ছিল। এসএসকেএম হাসপাতাল চত্বরে গাছ ভেঙে পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে। বীরভূমের নলহাটির বাসিন্দা রাহিদা বিবি নামে বছর 46-এর ওই মহিলা এক আত্মীয়কে চিকিৎসা করাতে হাসপাতালে নিয়ে এসেছিলেন। ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে থাকাকালীন আচমকাই একটি গাছ তার উপর পড়ে যায়। ট্রমা কেয়ারে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় 3 জন আহত হয়েছেন, তারা ওই হাসপাতালেই চিকিৎসাধীন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল দুদিনের চীন সফরে আজ বেজিং পৌঁছেছেন। তিনি আগামীকাল চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে দুদেশের সীমান্ত সংক্রান্ত বিষয়ে 25তম আলোচনায় অংশ নেবেন। চীনের বিদেশমন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান সাংবাদিকদের বলেন, দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও দুই নেতা কথা বলবেন। সফরকালে শ্রী দোভাল চীনের ভাইস প্রেসিডেন্ট হ্যাং ঝেং এর সঙ্গেও সাক্ষাৎ করবেন। ভারতের গ্র্যান্ডমাস্টার প্রণেশ এম হাঙ্গেরিতে কানিসা ওপেন 2026 দাবার প্রতিযোগিতার গ্রুপ এ তে খেতাব জিতেছেন। নবম শেষ রাউন্ডে সাদা ঘুঁটি নিয়ে জার্মানির ভাদিম পেত্রোস্কিকে হারান 19 বছর বয়সী এই ভারতীয় দাবারু। খবর শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ সন্ধ্যে 6টা বেজে 35 মিনিটে।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। নাগরিকত্ব সংশোধনী আইন সিএএতে শুনানি ও বৈধ নাগরিকদের শংসাপত্র দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার রাজ্যকে ক্ষমতা দিয়েছে। হিংসাত্মক ঘটনায় সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি রুখতে ওয়েস্ট বেঙ্গল মেন্টেন্যান্স অব পাবলিক অর্ডার অ্যাক্টের সংশ্লিষ্ট বিধি সংক্রান্ত বিজ্ঞপ্তি আজ জারি হয়েছে। কোনো যোগ্য মহিলাই অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে বাদ যাবেন না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ফের আশ্বাস দিয়েছেন। উৎসবের মৌসুমের আগে চিনির কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধি ঠেকাতে কেন্দ্র ও রাজ্য সরকার যৌথ নজরদারি চালাবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোনো অশান্তি বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান। ডুরান্ড কাপ বিজয়ী ইস্টবেঙ্গল ক্লাবে আজ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিজয় উৎসব পালন করা হয়। আসছি বিস্তারিত খবরে। নাগরিকত্ব সংশোধনী আইন সিএএতে শুনানি ও বৈধ নাগরিকদের শংসাপত্র দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার রাজ্যকে ক্ষমতা দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রক এ বিষয়ে যে গেজেট নোটিফিকেশন জারি করেছে তা দেখিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে একথা জানান।
1: এই গেজেটের মধ্য দিয়ে আমাদের সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের যে সিএএ শুনানি এবং সার্টিফিকেট ইস্যুর অধিকার পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছেন। আমরা জেলা শাসকদের মাধ্যমে দ্রুত যে 2,30,000-এর মধ্যে 23,000 সার্টিফিকেট পেয়েছেন, 2,07,000 বাকি আছে এবং এখনো যারা আবেদন করেননি এর ফলে তারা করতে পারবেন এবং আমরা দ্রুততার সঙ্গে শুনানি সম্পন্ন করে ধর্মীয় উৎপীড়নের কারণে আসা বাংলাদেশ থেকে হিন্দু শরণার্থীদের সার্টিফিকেটও দিয়ে দিতে পারব।
0: সরকারি সম্পত্তি ভাঙচুর, থানা বা সরকারি অফিসে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় ক্ষয়ক্ষতি রুখতে ওয়েস্ট বেঙ্গল মেন্টেন্যান্স অব পাবলিক অর্ডার অ্যাক্টের সংশ্লিষ্ট বিধি সংক্রান্ত বিজ্ঞপ্তি আজ জারি হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে জানিয়েছেন, সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতির সম্পূর্ণ মূল্য এবং তার তিনগুণ পর্যন্ত জরিমানা সুদসহ দোষীদের কাছ থেকে আদায় করা হবে। রাজ্যপালের অনুমোদনের পর আইনের একটি অংশ অবিলম্বে কার্যকর হয়েছে, বাকি অংশ রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। আইনটি অতীতের ঘটনায় প্রযোজ্য হবে কিনা সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, বিষয়টি আইনে এবং বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। কোনো যোগ্য মহিলাই অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে বাদ যাবেন না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ফের আশ্বাস দিয়েছেন। নবান্নে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, অন্নপূর্ণা যোজনা পোর্টালের মাধ্যমে রাজ্যে 4,500,000 মহিলা অভিযোগ জানিয়েছেন। সমস্ত অভিযোগই খতিয়ে দেখা হচ্ছে। 31 আগস্টের পর এই প্রকল্প নিয়ে বিস্তারিত জানানো হবে। লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার ক্ষেত্রে পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার তোষণের রাজনীতি করেছিল বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।
1: এখন অবধি ট্রান্সফার হয়ে গেছে টাকা 1,45,64,472 জনের অ্যাকাউন্টে। যারা যোগ্য তারা হিন্দু কি মুসলিম কি বিজেপি কি তৃণমূল কি পেয়েছেন, উনি পারবেন নাকি দেখাতে সব করে? আপনি কি লেভেলে অ্যাপিজমেন্ট করেছেন? বিজেপি করার অপরাধে, হিন্দু অপরাধে মতুয়া, নমরশূদ্র, রাজবংশী, আদিবাসী, পাহাড়ের 1,00,000 মহিলাকে আমরা অন্নপূর্ণা যোজনা যারা যোগ্য তারা টাকা পেয়েছে।
0: এর আগে অন্নপূর্ণা যোজনার সুবিধা দেওয়ার ক্ষেত্রে বর্তমান রাজ্য সরকার প্রতিশ্রুতি রক্ষা করতে পারছে না বলে প্রাক্তন মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী অভিযোগ করেন। সমাজ মাধ্যমে আজ এক ভিডিও বার্তায় তিনি বলেন, নির্বাচনের আগে কোনো শর্ত ছাড়াই সব মহিলাকে 3,000 টাকা করে প্রতিমাসে দেবার কথা বলা হলেও বাস্তবে তা হচ্ছে না। বঞ্চিত মহিলাদের নিয়ে আন্দোলনে নামার কথাও বলেছেন তিনি।
2: নির্বাচনের আগে যখন বিজেপির কর্মীরা, বিজেপির এজেন্সিরা এলাকায় এলাকায় গিয়ে মা বোনেদের কাছে ফর্ম ফিল আপ করেছিলেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি জিতলে, ক্ষমতায় আসলে তাদের অন্নপূর্ণা ভাণ্ডার দেবেন, তখন কিন্তু কোনো কারণ লেখা ছিল না, কোনো শর্ত আরোপ ছিল না, মানুষকে প্রতারিত করা হয়েছিল।
0: পশ্চিমবঙ্গে বসবাসকারী সাংবাদিকরা মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনায় নাম নথিভুক্ত করতে পারবেন, তবে যারা ইতিমধ্যেই আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় রয়েছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। কলকাতার সাংবাদিকদের নির্ধারিত আবেদনপত্র ও প্রয়োজনীয় নথি নবান্নে তথ্য সংস্কৃতি দপ্তরে জমা দিতে হবে। জেলা সাংবাদিকদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার তথ্য সংস্কৃতি আধিকারিকের দপ্তরে তা জমা করা যাবে। এদিকে এক পৃথক বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গ সাংবাদিক পেনশন প্রকল্পেও আবেদন আহ্বান করা হয়েছে। আজকের প্রসঙ্গে এবারের বিষয় ভারতীয় খেলনার ঐতিহ্য প্রসার। পূর্ব বর্ধমানের নতুন গ্রামের কাঠের পুতুল প্রস্তুতকারক গৌরাঙ্গ ভাস্কর এবং ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনসের আঞ্চলিক প্রধান জুঁই চৌধুরীর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আগামীকাল রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা প্রচার তরঙ্গ ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উৎসবের মৌসুমের আগে চিনির কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধি ঠেকাতে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন সংস্থা যৌথ নজরদারি চালাবে। চিনির অবৈধ মজুতদারি রুখতে রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালকে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন মন্ত্রক। আগামী 1 সেপ্টেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রকের ডেপুটি সেক্রেটারি সুরেশ কুমার নায়কের পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে কনফেকশনারি, সফট ড্রিঙ্কস প্রস্তুতকারক, বড় মিষ্টির দোকান এবং খাদ্য প্রক্রিয়াকরণের মতো যেসব সংস্থায় অতিরিক্ত চিনি প্রয়োজন তারা একটানা 15 দিনের বেশি 10 মেট্রিক টনের অধিক চিনি মজুত রাখতে পারবে না। নিয়ম

0: আকাশবাণী FM গোল্ড খাঁটি সোনা।
1: এই অনুষ্ঠানটি প্রযোজনা করছেন ভারত সরকারের কৃষি মন্ত্রক।
2: কৃষির দুনিয়া অন এয়ার 100.1 FM গোল্ডে শুনছেন হ্যালো ফার্মার।

0: কৃষির দুনিয়া অন ইয়ার শুনছেন হ্যালো ফার্মার।
1: Farm Facts with Farmers. Farm Facts with Farmers. Farm Facts with Farmers.
0: বাঙালি মানেই দিনে একবার হলেও ভাত চাই। অনেক বন্ধু তো দিনে তিন চারবারও এক থালা ভাত নিয়ে না বসলে ঠিকমতো দিনটা ভালো যায় না। আর শুধু কি ভাত, শাক সবজি ডাল তরকারি সব কিছুই লাগবে ভাতের সাথে। কিন্তু এই ভাত বা বলুন শাক সবজি সব কিছুই আসে কাদা ভরা মাঠ থেকে। কৃষক বন্ধুদের পরিশ্রমে আমরা পাই আমাদের নিত্যদিনের খাবার। আজকের অনুষ্ঠান এই বৈচিত্র্যে ভরা কৃষির সংরক্ষণ নেই, কৃষি বৈচিত্র্য সংরক্ষণ। আজকের অতিথি ডক্টর অনির্বাণ রায়, সহকারী অধ্যাপক কৃষি ও গ্রামোন্নয়ন বিভাগ, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ কৃষি ও গবেষণা প্রতিষ্ঠানের।
1: চ্যাট উইথ এক্সপার্টস।

0: আমরা চলে এলাম অনুষ্ঠানে আমাদের সাথে ডক্টর অনির্বাণ রায়। আপনাকে আকাশবাণী স্টুডিওতে স্বাগত। আজকের প্রশ্ন, কৃষি বৈচিত্র্য সংরক্ষণ। এই কৃষি বৈচিত্র্যটা কি? এটা তো আমরা ছোটবেলায় স্কুলে পড়েছি, জেনেছি, কিন্তু ব্যাপারটা কি, মানে কাজের ক্ষেত্রে কি?
1: নমস্কার। কৃষি বৈচিত্র্য বলতে গেলে কৃষির ক্ষেত্রে মূলত শুধু আমরা কৃষিকাজ বা এবং পশুপালন তাই বুঝবো না, এছাড়াও রয়েছে যেরকম কৃষি চাষবাস করতে গেলে যেরকম বীজের প্রয়োজন হয়, মাটির প্রয়োজন হয়, জলের প্রয়োজন হয়, এবং এই সমস্ত কিছু নিয়েই সমগ্র এই কৃষি, আমরা যদি পুরো জৈব বৈচিত্র্যকে লক্ষ্য করি, তার মধ্যে কৃষি জৈব বৈচিত্র্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। খাদ্য নিরাপত্তা কিংবা খাদ্য সুরক্ষা, আমরা ভবিষ্যৎ প্রজন্মের খাদ্যের নিরাপত্তার কথাও যদি ভাবি, সেক্ষেত্রে কৃষি বৈচিত্র্য বলতে আমরা যেটা বুঝি, কৃষি বিষয়ক যে বীজ এবং তার যে ইনপুটগুলো রয়েছে, এছাড়াও যেমন রয়েছে মাটি এবং মাটিতে অনুজীব, এবং এছাড়াও কৃষি পশুপালনের সাথে যুক্ত যে সমস্ত বৈচিত্র্য আমরা লক্ষ্য করি, সেগুলোই কিন্তু কৃষি বৈচিত্র্যের মূল ভাবনা।
0: একটা সামগ্রিক ক্ষেত্রে আমরা যেটা, যদি কৃষি থেকে শুরু করে আমাদের যা যা খাদ্যদ্রব্য আসবে সেই সমস্ত কিছুই এটার মধ্যে পড়ছে।
1: একদম।
0: আমাদের রেডিও এই প্রান্তে যারা আছেন তারাও কিন্তু আমাদের এই অনুষ্ঠানে পার্টিসিপেট করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা SMS এর নাম্বার 9903059992, এছাড়া আমাদের ফোন করতে পারেন 2243-7912 তে। আর আমাদের FM গোল্ডের পেজে এবং আকাশবাণী কলকাতার ফেসবুক পেজেও কিন্তু আপনারা লাইভ দেখতে পারেন এবং সেখানেও কিন্তু আপনারা প্রশ্ন করতে পারেন। এবার চলে আসি কৃষি বৈচিত্র্য নিয়ে যখন কথা হলো, প্রথমে আমরা মাটি দিয়ে শুরু করি। মাটিরও তো বিভিন্ন রূপ পরিবর্তন ঘটছে, কিছুটা আমাদের দোষেই। সেক্ষেত্রে আমাদের কৃষক বন্ধুরা কীভাবে তাকে সংরক্ষণ করবেন?
1: মূলত আমরা যখন কৃষির ক্ষেত্রে বলি, কৃষির ক্ষেত্রে যেরকম কৃষি বৈচিত্র্য বলতে আমরা বিভিন্ন বীজ সংরক্ষণ কিংবা অন্যান্য ধরনের বীজের বৈচিত্র্য বা বৈশিষ্ট্য সম্মূলগুলোকে তারা সংরক্ষণ করবেন, তেমনি আমাদের বিভিন্ন সময়ে চাষবাস করা কিংবা আমাদের বিভিন্ন অন্যান্য কাজকর্মের ফলেও কিন্তু আমরা মাটির বৈচিত্র্যকে হারিয়ে ফেলি। সেক্ষেত্রে কিন্তু বর্তমানে চারিদিকে যে ভাবনাটি উঠে আসছে তাতে মাটির উর্বরতা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে, এবং বিভিন্ন সময় আমরা দেখেছি যে কৃষি জমিতে বিভিন্ন অন্যান্য কাজকর্মের ফলে কৃষি জমি তার বৈচিত্র্য হারাচ্ছে। কৃষির জমির বৈচিত্র্যতে যে মূলত কৃষি অনুজীব, সেগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং তার বিভিন্ন সময় তারতম্য ঘটে। এবং আমরা যখন দেখি যে বিভিন্ন সময় কৃষকরা একই ফসল বারবার প্রতিনিয়ত করে থাকেন, সে সময় কিন্তু কৃষি তার জমির কিন্তু বৈশিষ্ট্য কিন্তু হারিয়ে ফেলে, সেগুলো কিন্তু আবার পুনরুদ্ধার করা সম্ভব। এবং তাতে বিভিন্ন ধরনের ফসল, আমরা যদি ফসলের বৈচিত্র্যের উপরে গুরুত্ব দিই কিংবা ফসল চক্রের উপর গুরুত্ব দিই, এবং তাতে বিভিন্ন যে ফসল আছে, ডাল শস্য চাষ, সেগুলোকে যদি আমরা কৃষি বৈচিত্র্যের মধ্যে আরও বেশি করে নিয়ে আসি, তাতে কিন্তু কৃষির যে জমি রয়েছে বা মাটি রয়েছে তার কিন্তু গুরুত্বকে আমরা আবার বুঝতে শিখব এবং তার অনুজীবের গুরুত্ব কিন্তু আমরা বুঝতে পারব।
0: অনেক সময় যেটা হয় যে সার ব্যবহারের ফলে জমির কিন্তু উর্বরতা নষ্ট

0: হয়ে যেতে পারে যদি ঠিকঠাক না হয়। সেক্ষেত্রে কৃষক বন্ধুরা কীভাবে আগে থেকে প্রস্তুত থাকবেন যে সারের ব্যাপারে, যে সার আবার এই সারটা আমার জমিটা নষ্ট করে দিতে পারে?
1: প্রথমত বর্তমানে বিভিন্ন রাজ্য সরকার কিংবা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে, তাতে কিন্তু মাটির পরীক্ষার ব্যাপারটি কিন্তু রয়েছে। সেক্ষেত্রে আমরা যদি উপযুক্ত সময়ে আমরা যদি মাটি পরীক্ষা করতে পারি, নিকটবর্তী কোনো মাটির কোনো গবেষণাগার হতে পারে কিংবা বিভিন্ন কৃষিবিজ্ঞান কেন্দ্র রয়েছে এবং সরকারি বিভিন্ন মৃত্তিকা বিষয়ে যে গবেষণামূলক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কিন্তু তারা মৃত্তিকাকে পরীক্ষা করে দেন এবং তার রিপোর্ট দেন। তার উপর ভিত্তি করে আমরা যদি কৃষক তার জমির মানে বৈচিত্র্য বা জমিতে কতটা পরিমাণ অম্লত্ব রয়েছে কিংবা আরও বিভিন্ন বিষয়গুলি রয়েছে, তাতে ঘাটতি রয়েছে কি না বা বিভিন্ন অন্যান্য কোনো যেগুলো প্রয়োজন নেই জমিতে সেগুলো বেশি রয়েছে কি না, সে বিষয়ে কিন্তু লক্ষ্য রাখতে পারেন।
0: আপনি এই যে বলছেন যে মাটি পরীক্ষার কেন্দ্র, আমাদের পশ্চিমবঙ্গের কৃষক বন্ধুরা যদি কোনো হেল্পলাইন বা কোনো ওয়েবসাইটের নাম বলেন যেখান থেকে যোগাযোগ করতে পারবেন?
1: প্রতিটি জেলায় বিভিন্ন রকম কৃষিবিজ্ঞান কেন্দ্র রয়েছে, বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের দক্ষিণ চব্বিশ পরগনায়।
0: আমি এই জন্য প্রশ্ন করছি, হয়তো সবার ক্ষেত্রে যাওয়া সম্ভব না, কোনোভাবে যোগাযোগ করা যায়?
1: হ্যাঁ, এক্ষেত্রে মূলত নিকটবর্তী যে কৃষি আধিকারিক রয়েছেন ব্লকের, তার সাথে যদি যোগাযোগ করা যায় তিনি কিন্তু সেই ব্যাপারে কিন্তু মানে কোথায় যোগাযোগ করতে হবে সেটা তিনি বলে দেবেন।
0: কারণ বিনামূল্যে হয় না খরচ?
1: হ্যাঁ, এটা বিনামূল্যেই হয়।
0: আচ্ছা, মানে আমার জমির উর্বরতা আমি পরীক্ষা করব, সেটা কিন্তু আমাকে সরকারি তরফ থেকে বিনামূল্যে হবে?
1: একদমই।
0: বেশ, আমরা যে কথা বলছি সেই কথাতে থাকছে কিন্তু আমাদের কৃষি বৈচিত্র্য এবং সংরক্ষণ নিয়ে। আপনারাও আমাদের আপনার প্রশ্ন পাঠাতে পারেন, আমাদের SMS বা হোয়াটসঅ্যাপের নাম্বার 9903059992, এছাড়া ফোন করতে পারেন আমাদের ল্যান্ডলাইন নাম্বার 2243-7912। এবার চলে আসি আমাদের পরবর্তী প্রশ্নে। এই যে জীব বৈচিত্র্যের কথা আমরা বলছি, সেটা কেন জরুরি কেন? মানে এমনও তো হতে পারে যে মানে চলছে চলুক।
1: বর্তমানে আমরা যদি সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কী কী চাষবাস কিংবা এই কৃষি নিয়ে কি মূলত যে সমস্যাগুলো আমরা সম্মুখীন হচ্ছি তাতে কিন্তু জলবায়ু পরিবর্তন একটি বিশেষ ভূমিকা নিচ্ছে। এবং এছাড়াও কিন্তু বর্তমান প্রজন্মের খাদ্যাভ্যাস কিন্তু পরিবর্তন হচ্ছে, সে বিষয়গুলি মাথায় রেখে আমরা আগামী দিনে এই খাদ্য নিরাপত্তা কিংবা পুষ্টি নিরাপত্তা যদি আমাদের পৌঁছতে হয় সেক্ষেত্রে এই কৃষির জৈব বৈচিত্র্য সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা দেখেছি আমাদের আজকালকার দিনে যে সমস্ত বিভিন্ন রোগগুলি উঠে আসছে এবং তাতে কিন্তু আমরা অনেকটাই কিন্তু বিভিন্ন মানে আমরা আমাদের খাবারের যদি লক্ষ্য করি, খাবারের বৈচিত্র্য যদি লক্ষ্য করি, আমরা বিগত বছরগুলিতে কিন্তু খাবারের বৈচিত্র্যকে অনেকটাই হারিয়েছি। বর্তমানে নানান রকম সরকারি প্রকল্প কিংবা আজকের দিনে যেভাবে বিভিন্ন মিডিয়া এসব যুগে কিন্তু আমরা তার গুরুত্ব কিন্তু বুঝতে পারছি। এ বিষয়টার দিকে মাথায় রাখলে আমরা অবশ্যই বুঝতে পারবো যে এই কৃষির জৈব বৈচিত্র্য সংরক্ষণ আজকের দিনে কতটা জরুরি, কারণ সেটাই আমাদের কিন্তু খাবার এবং খাবারের বৈচিত্র্য। এবং আসলে কৃষির ক্ষেত্রে মূলত বাজারে যে চাহিদা রয়েছে তার যদি বৈচিত্র্য থাকে তাহলে কিন্তু একজন কৃষক সেই জৈব বৈচিত্র্যকে সংরক্ষণ করা একটু আরও তার দিকে এগিয়ে যেতে পারে। এসব কথা মাথায় রেখে কিন্তু আগামী দিনে কৃষি জৈব বৈচিত্র্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে।
0: যখন সংরক্ষণের কথা এলো অবশ্যই সরকারি সাহায্য সেখানে পাচ্ছে, কিন্তু একটা দায়িত্ব থাকে, মূল দায়িত্বটা কার সংরক্ষণের জন্য?
1: এক কথায় বলতে গেলে প্রত্যেকে, মানে আমরা যদি একটি ব্যবস্থার কথা বা সিস্টেমকে নিয়ে আমরা যদি ভাবি তাতে প্রত্যেকটি মানুষের যেরকম অবদান রয়েছে সেই সিস্টেমে, তেমনি মূলত প্রধান দায়িত্ব কিন্তু কৃষকদের। কিন্তু আমরা যদি পুরনো ইতিহাস বা পুরনো কৃষি ব্যবস্থা সম্পর্কে ভাবনা চিন্তা করে দেখি তাহলে বুঝতে পারবো যে এই কৃষিতে যে বৈচিত্র্য সংরক্ষণ হয়েছে সেটা কিন্তু প্রাগৈতিহাসিক মানুষের নিজের চাহিদার মতো করেই হয়েছে। তাই আগামী দিনে আমরা যদি এই নতুন যে ফসল এবং সেগুলো সম্পর্কে গুরুত্ব আমরা যদি অনুধাবন করতে পারি তাহলে কিন্তু আমরা এর গুরুত্ব বুঝতে পারবো এবং তারপর আমরা পরবর্তীতে কিন্তু এটাকে সংরক্ষণ করার দিকেও এগোতে পারবো। আজকের দিনে শুধু কৃষক মানে আমরা শুধু পুরুষ কৃষক নয়, মহিলা কৃষকের গুরুত্বপূর্ণ ভূমিকাও কিন্তু রয়েছে। কারণ প্রত্যন্ত গ্রাম থেকেই কিন্তু এই

0: কৃষি জৈব বৈচিত্র্য সংরক্ষণের ব্যাপারটি উঠে আসে, এবং আমরা যদি এগুলোকে খুব ভালোভাবে সংরক্ষণ করতে পারি তাহলে কিন্তু আগামী দিনে আমাদের খাদ্য নিরাপত্তা কিংবা পুষ্টি নিরাপত্তার অনেকটাই কাছে আমরা পৌঁছতে পারবো।
1: আর এই যে সংরক্ষণের ভাবনাটা, মানে মোটামুটি আপনাদের কাছে কবে থেকে যে এটা সংরক্ষণ করতে হবে?
0: আমরা যদি কৃষিকে বিভিন্নভাবে মানে সময়

0: আমরা কৃষিকে আরেকটি অন্যরকমভাবে দেখতে শুরু করেছি। তাতে আমরা বিভিন্ন সময় দেখেছি যে বিভিন্ন জৈব বৈচিত্র্য সংরক্ষণ, প্রাকৃতিক কৃষির কথা বলা হচ্ছে, টেকসই কৃষির কথা বলা হচ্ছে। এই যে ধাপগুলো আমরা যদি ভালো করে লক্ষ্য করি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্মের কাছে কী কী সম্ভাবনা রয়েছে এবং তাতে আমাদের কোন কোন বিষয়গুলিকে আরও আগামী দিনে গুরুত্ব সহকারে দেখা উচিত। যেমন একটি কথা না বললেই নয়, যেমন যে কৃষিক্ষেত্রে প্রধান আমরা বুঝতে পেরেছি যে অনেক সময় আমরা দেখেছি যে কৃষির জৈব বৈচিত্র্য বিভিন্ন সময়ে কিন্তু অনেকটাই কমে যাচ্ছে, এবং তাতে কিন্তু আমরা আধুনিক কৃষির, যখন আমরা সবুজ বিপ্লবের সময় আমরা যেভাবে কৃষিকে নিয়ে এগিয়েছি, তাতে কিন্তু আমরা অনেক জৈব বৈচিত্র্যকে কিন্তু আমরা হারিয়ে ফেলেছি। সেগুলোকে আজকের দিনে কিন্তু পুনরুদ্ধার করা বিভিন্ন বিজ্ঞানী এবং বিভিন্ন কৃষিবিজ্ঞান যতটা এগিয়েছে আজকের দিনে, কিন্তু আবার বিভিন্ন সরকারি সহযোগিতায় কিংবা সমস্ত মানুষের যে সচেতনতা, সেগুলোর ফলে কিন্তু আবার আমরা কিন্তু অনুধাবন করতে শিখছি যে আমাদের কৃষি জৈব বৈচিত্র্য খুব গুরুত্বপূর্ণ।
1: প্রযুক্তির ব্যবহার এখন কৃষিতে প্রচুর হচ্ছে, সেটা নিয়ে আপনি কি বলবেন, মানে সেটা কি কতটা ঠিক বা কতটা করা উচিত?
0: দেখুন, সভ্যতা যত এগিয়েছে, নানান রকমভাবে প্রযুক্তি আরও এগিয়েছে, কৃষির ক্ষেত্রেও বিভিন্ন সময় বিভিন্ন প্রযুক্তি উঠে এসছে এবং সেগুলো কৃষিকে অনেকটা এগিয়ে নিয়ে গেছে। আজকে আমাদের প্রথম যেটা বুঝতে হবে যে কীভাবে আমরা এই প্রযুক্তিকে এই কৃষি জৈব বৈচিত্র্য সংরক্ষণে আমরা নিয়ে আসব। কৃষি জৈব বৈচিত্র্য সংরক্ষণের ক্ষেত্রে যেটা প্রধান তারতম্য, যে এত সংখ্যক প্রজাতি, তার সমস্ত ডেটা এবং সেগুলোকে সংরক্ষণ করা এবং সেগুলোর গুণমানকে বিচার করা, এগুলো কিন্তু সবার কাছে পৌঁছে দিতে হবে। তার জন্য কিন্তু বিজ্ঞান প্রযুক্তি বা বর্তমান যে বিভিন্ন রকমের বিজ্ঞান প্রযুক্তি রয়েছে যেগুলো কৃষির সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত, যেমন আজকের দিনে যে কৃত্রিম বুদ্ধিমত্তাও রয়েছে, সেই কৃত্রিম বুদ্ধিমত্তাও কিন্তু কৃষিক্ষেত্রে এই জৈব বৈচিত্র্য সংরক্ষণের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। এর ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমরা বর্তমানে আমরা দেখব যে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন সারা পৃথিবীতে কাজ করছে এবং বিভিন্ন সিজিআইআর ইনস্টিটিউট কাজ করছে, ভারতীয় কৃষি গবেষণা সংস্থা রয়েছে, তার সাথে কৃষি নিয়ে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে, তারা প্রত্যেকেই এসব নিয়ে কাজ করছে। তাতে মূলত তারা যেটা করার চেষ্টা করছেন যে সারা পৃথিবীতে কৃষির জৈব বৈচিত্র্য কতটা রয়েছে তার সেটাকে, কারণ আমরা যখন দেখি যে কোনো কিছু পরীক্ষা করার ক্ষেত্রে কিন্তু মূল যে অন্তরায় দাঁড়ায় সেটা কিন্তু এই প্রযুক্তি এবং সেই প্রযুক্তি ব্যবহারের যে অর্থের প্রয়োজন। আমরা যদি দেখি আজকে বিভিন্ন পিছিয়ে পড়া দেশ বা সমতুল্য দেশগুলি যারা রয়েছে, তাদের ক্ষেত্রে কৃষি জৈব বৈচিত্র্যের কিন্তু অপরিসীম ভূমিকা রয়েছে তাদের খাদ্য নিরাপত্তা বা খাদ্য সুরক্ষার ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা যদি আজকের দিনে এই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করি এবং সেগুলো কিন্তু খুব অল্প অর্থের বিনিময়ে কিন্তু আমরা এই প্রযুক্তিকে ব্যবহার করতে পারি, এভাবেই কিন্তু আগামী দিনে এগিয়ে চলছে।
1: যখন অর্থের কথা এলো, এই অনুদানটা, কোনো অনুদানের কি ব্যাপার আছে যেখানে কৃষকরা পেতে পারে?
0: এক্ষেত্রে রয়েছে PPVFRA বলে একটি অর্গানাইজেশন রয়েছে ভারত সরকারের, সেখানে কিন্তু বিভিন্ন যে কৃষকরা রয়েছে তারা কৃষি জৈব বৈচিত্র্য সংরক্ষণের জন্য কিন্তু বিভিন্ন পুরস্কার রয়েছে এবং তারা বিভিন্ন যেমন জিন ফান্ড রয়েছে, সেগুলো কিন্তু তারা ব্যবহার করতে পারেন।
1: জিন ফান্ড বলতে
0: যেমন আমরা যেটা বলি, ধরুন ধানের ক্ষেত্রে আমরা অনেক রকম বৈচিত্র্য দেখি, এই বৈচিত্র্যগুলোকে সংরক্ষণ করার জন্য বিভিন্ন কৃষক কিংবা কৃষক গোষ্ঠী কিন্তু অত্যন্ত নিরলসভাবে প্রচেষ্টা করে চলেছেন। কারণ আমরা যদি দেখি যে মূলত যে আধুনিক বিজ্ঞান যার উপর দাঁড়িয়ে, কৃষির বৈচিত্র্যের উপর কিন্তুই দাঁড়িয়ে, এই কৃষি বৈচিত্র্যকে কিন্তু দিনের পর দিন, বছরের পর বছর ধরে কিন্তু এই কৃষকরাই কিন্তু এটাকে সংরক্ষণ করে আসছেন। তাই তাদের গুরুত্বটাকে স্বীকৃতি দেওয়ার জন্যই কিন্তু ভারত সরকার এবং বিভিন্ন রাজ্য সরকারও কিন্তু বিভিন্ন সময়ে এই অনুদানগুলো দিয়ে আসছেন। এবং আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট নরেন্দ্রপুর গত বছরই একটি এরকম সহযোগিতা পেয়েছে ভারত সরকারের সমতা, ক্ষমতায়ন ও বিজ্ঞান প্রযুক্তি ভারত সরকারের একটি প্রকল্প থেকে। সেখানে আমরা সুন্দরবন এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের জৈব বৈচিত্র্য সংরক্ষণ এবং সেটাকে কী করে আমাদের দৈনন্দিন জীবনের সাথে যুক্ত করা যায় তার উপর কিন্তু আমরা সহযোগিতা পেয়েছি এবং এ বিষয়ে কাজ, গবেষণা কিন্তু চলছে।
1: বেশ, যখন সুন্দরবনের কথাই এলো, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সেখানের মাটি বারবার কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে।
0: একদমই।
1: সেক্ষেত্রে আপনাদের চিন্তাভাবনা কি, যে একবার ধরুন আয়লা বা ফণী এই ধরনের একটা বিপর্যয় যেখানে

0: সমুদ্রের জল ঢুকে আসছে, নোনা জল ঢুকে আসছে, জমি নষ্ট করে দিচ্ছে, পুকুর নষ্ট করে দিচ্ছে, সেক্ষেত্রে কৃষক বন্ধুদের পাশে কিভাবে আপনারা থাকতে পারছেন?
1: আমরা আপনি যে আবহাওয়ার যে প্রতিকূলতার কথাগুলো বললেন, আমরা বিগত
0: অতটা বড় না হলেও এই যে এখনো যেটা হচ্ছে প্রতিদিন বৃষ্টি, অতিবৃষ্টি, নানা ধরনের যে দুর্যোগ,
1: এসব ক্ষেত্রে যেটা আমরা চাষির মাঠে আমরা বিভিন্ন সময়ে দেখেছি যে চাষির প্রত্যেকটি চাষির কাছে কিন্তু তার জমির উপযুক্ত কৃষি জৈব বৈচিত্র্য কিন্তু রয়েছে, এবং সেই জৈব বৈচিত্র্যকে তারা সংরক্ষণ করছেন, এবং সেই সংরক্ষণের ক্ষেত্রে কিন্তু তাদের যে বিভিন্ন গুরুত্ব বৈশিষ্ট্যগুলো রয়েছে তারা কিন্তু অনুধাবন করছেন। সেগুলো আমরা দেখেছি সুন্দরবনে বিভিন্ন সময়ে বিভিন্ন ঝড় জল এবং প্রচুর বৃষ্টিপাত হয়েছে, এবং তাতে আমরা লক্ষ্য করেছি যে মূলত যে বিভিন্ন দেশীয় প্রজাতি রয়েছে বিভিন্ন ফসলের, সেগুলি কিন্তু তাদের এই প্রতিকূল পরিস্থিতিতে কিন্তু সেগুলো ভালো কাজ করছে, এবং অনেক সময় আমরা দেখেছি যে অনেক উচ্চ ফলনশীল বীজই কিন্তু সেক্ষেত্রে ভালো পারফর্ম করতে পারছে না এরকম তারতম্যের পরিবেশে, তারতম্যের ফলে, সেক্ষেত্রে দেশীয় বীজ কিন্তু অনেক ক্ষেত্রেই তাদেরকে সহযোগিতা করেছে।
0: বেশ, রমিত দাস উলবেরিয়া থেকে আমাদের এসএমএস করেছেন, তিনি একটা প্রশ্ন করেছেন, আমি 4 স্কোয়ার মিটারে ঝিঙে চাষ করে 2টি গাছ বসিয়েছিলাম, মেথড ন্যাচারাল ফার্মিং, সিড হাইব্রিড, ইয়েল্ড 40টি ঝিঙে পেয়েছি, সব মিলে 9 কেজি ফলন, এটি কি একটি ভালো ফলন? আর ন্যাচারাল ফার্মিং এর কমার্শিয়ালভাবে কিভাবে করব, দেশে খাদ্য চাহিদা পূরণ হবে সেটা জানাবেন। মানে উনি ঝিঙে চাষ করেছিলেন এবং ঝিঙে চাষ করে যে উনি ফলন পেয়েছেন সেটা সম্বন্ধে জানতে চেয়েছেন তার ফিডব্যাকটা, যে সেটা ঠিকঠাক আছে কিনা।
1: ঠিক, উনি যে পরিমাণ ফসলের কথা বলেছেন আমার মনে হয় আরেকটু বেশি, মানে উনি হয়তো প্রাকৃতিক কৃষির কথাই বলছেন, উনি প্রাকৃতিক কৃষিতে এটা পেয়েছেন। কিন্তু একটা জিনিস কৃষি জৈব বৈচিত্র্যের ক্ষেত্রে দেখতে হবে যে প্রাকৃতিক কৃষির ক্ষেত্রে কোন ধরনের জাত আমরা নির্বাচন করব সেটা কিন্তু আমাদেরকে প্রথমেই ভাবতে হবে, কারণ প্রাকৃতিক কৃষির ক্ষেত্রে যখন উচ্চ ফলনশীল বা হাইব্রিড জাতের আপনি যখন বীজ গ্রহণ করছেন সেক্ষেত্রে কিন্তু অনেক সময়ই জমির উর্বরতা কিন্তু অনেক ক্ষেত্রে বিষয় হয়ে, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়, কারণ উচ্চ ফলনশীল বা হাইব্রিড জাতীয় যে প্রজাতিগুলো রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রাথমিকভাবে কিন্তু যে সার প্রয়োগ সেটা কিন্তু অত্যন্ত বেশি পরিমাণ দরকার হয়। কিন্তু প্রাকৃতিক কৃষির ক্ষেত্রে আমরা যে পদ্ধতিগুলো রয়েছে তাতে কিন্তু জমিটা আগে চাষির ক্ষেত্রে দেখতে হবে যে জমিটা কতদিন থেকে উনি প্রাকৃতিক কৃষি করছেন এবং কিভাবে এই ট্রানজিশনসটাতে উনি গেছেন। তাই প্রাকৃতিক কৃষির ক্ষেত্রে প্রথম দিকে কিন্তু চাষির জমির উর্বরতা বা জমির স্বাস্থ্য ফিরিয়ে আনতে কিন্তু কিছুটা দিন আরও ওয়েট করা দরকার।
0: বেশ, আপনারাও কিন্তু এসএমএস বা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের নাম্বার 9903059992। এবার চলে আসে একটু অন্য ধরনের প্রশ্ন, এই যে কৃষি আমাদের অর্থনীতির অবশ্যই একটা গুরুত্বপূর্ণ অংশ, গ্রামীণ অর্থনীতি ও কৃষি জীব বৈচিত্র্যের এই যে সম্পর্কটা, এই সম্পর্কের সাথে আজকের এই যে ওঠাপড়া, অর্থনীতির ওঠাপড়া সমস্ত কিছু জড়িয়ে আছে, এক্ষেত্রে আপনার কোন ভূমিকাটা নিচ্ছেন যেখানে কৃষকের উন্নতি হবে তার সাথে আমাদের অর্থনীতির উন্নতি হবে?
1: আমরা যদি গ্রামীণ অর্থনীতির কথা বলি, আমরা বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন কাজের প্রয়োজনে বাড়ির, আমরা সুন্দরবনের কথাই আমরা যদি বলি, দক্ষিণ চব্বিশ পরগনার একটি চিত্র আমি যদি তুলে ধরি, আমরা বিভিন্ন সময় দেখেছি যে বাড়ির পুরুষ যারা রয়েছেন তারা অন্যান্য কাজে পাশের গ্রাম, কখনো একটু শহরের দিকে একটু বেশি পরিমাণ অর্থ তাদের যে ধারণা সেই ধারণা থেকে তারা কিন্তু বিভিন্ন জায়গায় কাজ করেন। সেক্ষেত্রে বাড়িতে যে মহিলারা থাকেন তারাই কিন্তু এই কৃষির দায়িত্বটা কাঁধে তুলে নেন, এবং এই কৃষির দায়িত্ব একসাথে তারা কাঁধে তুলে নিচ্ছেন, এবং বাড়িতে যে বাকি যারা পরিবারের সদস্যরা থাকছেন তাদের পুষ্টির দায়িত্বটাও কিন্তু সেই মহিলাদের কাঁধেই চলে আসছে। তাই আমরা এটা দেখেছি যে এই কৃষি জৈব বৈচিত্র্য সংরক্ষণের অনেকটা দিক কিন্তু তারাও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকেন, এবং যেমন আমাদের বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময়ে কাজ করেছে এবং বর্তমানেও বিভিন্ন কৃষি বিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে কাজ করে চলেছে, যে বিভিন্ন মহিলা কৃষকদের যে সংগঠন তৈরি করা, এবং তারা শুধুমাত্র নিজের পরিবার নয়, সে পরিবার ছাড়াও যে যে ফসলটা ফলাচ্ছেন তার একটা অংশ কিন্তু তারা বাজারজাত করার কথা ভাবছেন। এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগেই গ্রহণ করা।

0: হয়েছে যে মহিলা কৃষক দলের একটি কৃষক সংগঠন তৈরি করা, এবং তারা কিন্তু বিভিন্ন জায়গায় তাদের উন্নত যে ফসল রয়েছে, ধান হতে পারে, ডাল শস্য হতে পারে এবং তৈলবীজ হতে পারে, সেগুলো কিন্তু তারা একসাথে সংগঠিতভাবে বিভিন্ন প্রায় 300 বেশি মহিলা কৃষক তারা একসাথে, কারণ যখন একসাথে তারা চাষ করবেন এবং সেটাকে বাজারজাতকরণ কিন্তু অত্যন্ত সুবিধে হয়ে পড়ে এবং সেক্ষেত্রে সেটা করাটাও অনেক সহজ হয়। এভাবে কিন্তু আমরা গ্রামীণ অর্থনীতি আজকের দিনে বিভিন্ন কৃষক গোষ্ঠী কিংবা কৃষক উৎপাদনকারী সংস্থার মাধ্যমে আগামী দিনে কিন্তু এগিয়ে যাচ্ছে এবং বড় ভূমিকা নিতে যাচ্ছে।
1: বেশ, মানে আপনি বলছেন মহিলার শক্তিও কিন্তু কৃষিতে বিশাল
0: অত্যন্ত
1: অর্থনীতিতে অবশ্যই একটা নিচ্ছে, একদমই। এই যে কৃষক গোষ্ঠীগুলো আছে, সেই গোষ্ঠীগুলো তো একটা বড় ভূমিকা নিচ্ছে,
0: একদম।
1: এবং সেই গোষ্ঠীগুলোকে আরো কিভাবে সমৃদ্ধ করা যেতে পারে?
0: বিভিন্ন যে প্রকল্পগুলি রয়েছে, সরকারি যে প্রকল্পগুলি রয়েছে, সেই সরকারি প্রকল্পের মাধ্যমে কিন্তু, এবং বর্তমানে বিভিন্ন কৃষি বিজ্ঞান কেন্দ্র কিন্তু এ ব্যাপারে ট্রেনিংগুলো কিন্তু তারা দিয়ে যাচ্ছেন কি করে, এবং ভারত সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে, তাতে আমরা দেখেছি যে বিভিন্ন ক্ষুদ্র কৃষি প্রকল্প কিংবা কৃষির সাথে যুক্ত এবং অন্যান্য সাবসিডিরি যে প্রকল্পগুলি রয়েছে সেগুলো কিন্তু আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। কারণ এই যত কৃষক দলগুলি রয়েছে, তারা আমরা দেখেছি কোচবিহারে 7 মাইল ক্লাব রয়েছে, তারা কৃষিকাজ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পশ্চিমবঙ্গে নিয়েছে, এবং সে ব্যাপারে কিন্তু তারা কৃষকদের কিন্তু আয় অনেকটাই বাড়াতে পেরেছে, এবং তারা কিন্তু, কারণ যখনই বিভিন্ন কাস্টম হায়ারিং সেন্টার প্রকল্প রয়েছে যেখানে কৃষি যন্ত্রপাতি ভর্তুকিতে কিন্তু তারা পাচ্ছেন এবং সেগুলোকে ব্যবহার করে তারা কিন্তু ফসল ফলাচ্ছেন, এবং সে ব্যাপারে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা তারা নিচ্ছেন।
1: কৃষি মানে যে শুধুমাত্র মানে কোনো খেতে কাজ করতে হবে এমন তো কোনো কথা নেই, কৃষি তার বিশাল বড় ক্ষেত্র,
0: একদমই।
1: যে ধরুন মধু আনতে যাচ্ছে,
0: একদম,
1: সেও সেখানে করছে,
0: কৃষি সহযোগী যে সহযোগী, একদম।
1: ধরুন এই যে সুন্দরবন অঞ্চলে বহু মানুষ আছেন যারা জঙ্গল থেকে মধু আনতে যান,
0: একদম,
1: এবং তারা বাঘের হামলার মুখে পড়েন এবং তারা প্রাণও হারিয়েছেন। মানে ওখানে এই ব্যাপারটা খুব কমন যে বাঘ বা কুমিরের হামলায় পড়েছেন, প্রাণ হারিয়েছেন বা আহত হয়েছেন। আপনাদের তরফ থেকে তাদের নিয়ে কোনো কথা ভাবা হচ্ছে যারা এই ধরনের পেশার সাথে যুক্ত?
0: আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রেখেছেন। এখানে বলতে চাই যে যারা সুন্দরবনে এই মৌলরা যা রয়েছে তারা এই মধু সংগ্রহের কাজটি করেন, এবং ফরেস্ট ডিপার্টমেন্টের থ্রু দিয়ে বিভিন্ন পারমিশনের মাধ্যমে তারা যান, সেক্ষেত্রে আমরা বিভিন্ন কৃষি প্রকল্প এবং বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং আমাদের কৃষি আমাদের বিশ্ববিদ্যালয়েও আমরা দেখেছি যে এই ধরনের যে কৃষকরা রয়েছেন বা কৃষির সাথে যুক্ত যে মানুষগুলো রয়েছেন তাদেরকে কোনো বিকল্প ভাবনার সাথে যুক্ত করা যায় কি না। আমরা দেখেছি এই বিকল্প ভাবনার ক্ষেত্রে তাদের আমরা বিভিন্ন অর্থকরী ফসল ফলানোর জন্য তাদেরকে বিভিন্ন সময় ট্রেনিং দেওয়া হয়েছে, এবং আমরা দেখেছি তারা কিন্তু অনেকে তারা মূলত কিছু কিছু কৃষক কিন্তু তারা আবার মূল স্রোতে মানে কৃষিতে ফিরে এসেছেন, কারণ তারা কিন্তু যেটা বলেন যে অনেক সময় আমরা কৃষিকে দেখেছি যে মানুষের বিভিন্নভাবে, আমরা যদি কৃষিটাকে ঠিকভাবে মানে কৃষিকে বর্তমানে একটা বাণিজ্য হিসেবে দেখতে হবে, কৃষিকে শুধুমাত্র আমরা যদি কৃষিকে শুধুমাত্র সাধারণ কৃষি হিসেবে দেখি তাহলে কিন্তু চলবে না, কারণ আজকে বাজার কিন্তু কৃষি ধারাকে বহন করার ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে।
1: এবার প্রশ্নটা একটু অন্য ধরনের করব। ধরুন আপনি কৃষি বিজ্ঞান নিয়ে নিজে পড়াশোনা করেছেন, অধ্যাপক, আজকে একটা শহর কলকাতা বা অন্য কোনো শহরের ছেলে সে কৃষি নিয়ে পড়াশোনা করলো, এবার তার হয়তো কোনো প্রজন্মই কিন্তু কৃষি কাজের সাথে যুক্ত না,
0: একদম,
1: তার মনে হলো যে সে কৃষি কাজের সাথে যুক্ত হবে, সে যেহেতু পড়াশোনা করেছে শিখেছে, সে হয়তো একটা জমিও কিনল, তারপর কাজটা শুরু কিছুটা হাইপোথেটিক্যাল, কিন্তু এটাও কিন্তু আমরা একটু যদি দেখি বেশ কিছু সেলিব্রিটি তারা হয়তো তাদের মূল পেশাকে ছেড়ে দিয়ে বেশ খানিকটা জমি কিনে একটা ফার্ম হাউস করে আছে। আমরা বলিউডের এরকম একজন ডিরেক্টরকেও জানতাম, সে বেশ কিছু সিনেমা করেছেন কিন্তু তারপরে তার কি মনে হয়েছে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে মহারাষ্ট্রের একটি জায়গায় সে জমি কিনে কৃষিকাজ করছেন। যেহেতু এটা একটা পড়াশোনার বিষয় আর তার একটা ছাত্রের হয়তো ইন্টারেস্ট আসতেও পারে যে আমি এটাকেই আমার জীবনের জীবিকা হিসেবে নেব, সেক্ষেত্রে সে কীভাবে দেখবে?
0: কৃষি

0: কৃষি বিজ্ঞানের ক্ষেত্রে যে মূলত যিনি একজন যিনি গ্রামেই আছেন তিনিই শুধু কৃষি সম্পর্কে পড়াশোনা করবেন বা কৃষি নিয়ে ভাববেন এমনটা নয়। আজকের দিনে কৃষি অত্যন্ত প্রাসঙ্গিক একটি বিষয় হয়ে এসেছে এবং শুধুমাত্র গ্রাম নয়, শহরেও কিন্তু কৃষি কিন্তু আজকের দিনে শহরেও কিন্তু ইভলভ করছে। কারণ আমরা যদি এই বিভিন্ন সময় খবরের কাগজ বা ইলেকট্রনিক মাধ্যমে কিন্তু আমরা জেনেছি যে অনেক মানুষই কিন্তু কৃষির দিকে ঝুঁকছেন, এবং তাতে আপনি যে উদাহরণটির কথা বললেন সেটা কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক একটি বিষয়। আজকের দিন অনেক মানুষ বিভিন্ন তথাকথিত চাকুরি ছেড়ে তারা কিন্তু কৃষির দিকে ঝুঁকছেন, এবং এক্ষেত্রে কিন্তু কৃষিকে একটি উদ্যোগ হিসেবে তারা নিতে পারেন। আমরা বিভিন্ন সময় অনেক
1: অ্যাজ এন ইনভেস্টমেন্ট
0: একদম, সেক্ষেত্রে তারা কিন্তু আজকের দিনে আমরা জানি যে সবচেয়ে বিভিন্ন বিষয়ের উপর মানুষের চাহিদা বাড়ছে, নতুন নতুন আজকে যেমন কনজিউমার ড্রিভেন আমরা অনেক কিছু কিন্তু দেখতে পাচ্ছি, নতুন নতুন খাবারের চাহিদা, নতুন নতুন ফসলের চাহিদা, এবং বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন ফুল ফল এবং বিভিন্ন চারা গাছ এবং বাড়ির সৌন্দর্যায়নের জন্য শহরের ক্ষেত্রে যেমন একটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ধরুন ব্যালকনিতে আপনি একটি বাগান করছেন, এবং বিভিন্ন সময়ে আমরা কিছু কিছু জায়গায় দেখেছি যে আপনার বাড়িতে কোন কোন গাছগুলো রাখবেন বা আপনার ছাদ বাগান কী করে করবেন, কিংবা ছোট্ট জায়গায় আপনি কী কী ধরনের, যেমন ধরুন মাইক্রোগ্রিনস আজকের দিনে খুব একটি ইম্পর্টেন্ট জিনিস হিসেবে আসছে। তাই আজকের দিনে আগামী প্রজন্মের কাছে এই কৃষি কিন্তু একটু অন্যভাবেও তারা দেখছেন, এবং এই কৃষিকে তারা কিন্তু এই ধরুন কেউ একটি কোনো ছোট একটি জায়গা কিনেছে এবং সেখানে উচ্চ ফলনশীল এরকম কোনো ফসল, সেটা শুধুমাত্র মানে কৃষি মানে কিন্তু শুধু ধান নয়, কৃষি মানে কিন্তু যে কোনো ফসল হতে পারে, সেটা তার ব্যাপ্তি পরিসর ক্ষুদ্র হতে পারে কিন্তু তার গুরুত্ব অনেক হতে পারে, সেসব বিভিন্ন ধরনের ফসল এবং সেগুলোকে তারা তৈরি করে সেখানে প্যাকেজিংয়ের মাধ্যমে এবং খুব সহজেই কিন্তু আজকের দিনে তারা বিভিন্ন মার্কেট চ্যানেলের সাথে কিন্তু যুক্ত করতে পারেন। আমরা কিন্তু বিভিন্ন প্রত্যন্ত গ্রামের বিভিন্ন কৃষক গোষ্ঠীকেও বিভিন্ন মার্কেট লিঙ্কেজ কিন্তু করানোর কাজে আমরা বিভিন্ন সময় করেছি, এবং বর্তমানে আপনি শুনলে অত্যন্ত খুশি হবেন আমাদেরই একজন ছাত্র বর্তমানে সে কৃষি নিয়ে পড়াশোনা করার পর সে তার একটি নিজের বাড়িতে একটি জায়গায় সে কৃষি নিয়ে তার উদ্যোগ গ্রহণ করছে, এবং বর্তমানে সে আমাদেরই বিশ্ববিদ্যালয়ের যে আইপিআর সেল রয়েছে তাতে কিন্তু কৃষি উদ্যোগ নিয়ে কিন্তু আগামী দিনে ভাবনা চিন্তা করছে, এবং এ বিষয়ে কিন্তু আমরা তাকে সহযোগিতা করার জন্য কিন্তু প্রস্তুত রয়েছি।
1: এটাও কিন্তু একটা বিকল্প কর্মসংস্থান।
0: একদমই তাই, বিকল্প কর্মসংস্থান শুধু নয়, আমরা বিভিন্ন সময় দেখেছি যে কিছু মানুষ রয়েছেন তারা শুধু যে এটাকে কর্মসংস্থান হিসেবে দেখছে তা নয়, অনেক মানুষের কর্মসংস্থান কিন্তু তারাও জোগাড় করছেন, মানে একটি ফার্ম একজন 30 জন মানুষের কর্মসংস্থান তৈরি করতে পারে, তার থেকেও বেশি করতে পারে, আমি এটা জাস্ট ছোট করে বললাম, এবং তার সাথে যুক্ত সেই বীজ সংগ্রহ থেকে শুরু করে বীজ উৎপাদন থেকে শুরু করে নতুন একটি ফসল তৈরি করা, তার প্রসেসিং সমস্ত কিছুতে কিন্তু প্রত্যেকটি মানুষ যুক্ত হয়ে
1: একটা কারখানায় যেভাবে একজন উচ্চশিক্ষিত,
0: একদমই তাই,
1: শিক্ষিত বা হয়তো সে অর্থে শিক্ষার আলো যায়নি, সেই সমস্ত ধরনের কর্মী থাকেন, তেমনই কিন্তু কৃষির মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের কর্মী থাকতে হচ্ছে। যখন ইনভেস্টমেন্টের কথা এলো তখন এইভাবে কি কোনো আপনাদের উইন্ডো আছে যেখানে হয়তো কৃষকরা আহ্বান করবেন ইনভেস্টমেন্টের?
0: কৃষিকে মানুষ খুব অল্প দিন হয়েছে কৃষিকে কৃষির মতো কৃষি বাণিজ্য হিসেবে দেখতে শুরু করেছে, বর্তমানে অ্যাকচুয়ালি যখনই কোনো ইনভেস্টমেন্ট বা এসব ব্যাপারে হয় সেক্ষেত্রে একটি প্রোডাক্ট প্রধান ভূমিকা নেয়, সেক্ষেত্রে যদি কোনো অর্গানাইজেশনস কিংবা কোনো ফার্ম বা কোনো কৃষক গোষ্ঠী কোনো যদি নতুন উদ্ভাবনী কিছু প্রোডাক্ট যদি তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু তারা অবশ্যই যে কোনো সাধারণ মানুষ বা কোনো বিনিয়োগকারী সংস্থা কিন্তু সে ব্যাপারে আকৃষ্ট হতে পারেন, এবং সেটা যদি তার বাজার চাহিদা থাকে তাহলে কিন্তু অবশ্যই সেটা সম্ভব।
1: আমাদের এক বন্ধু খুব সম্ভবত তার নাম হচ্ছে কৌশিক, তিনি লিখছেন আমাদের ফেসবুকে, এই লাইভটা আপনারা দেখতে দেখতে উনি কমেন্ট করেছেন, বর্তমান সময়ে ড্রাগন ফ্রুট কি লাভজনক শিল্প? শালবনি ঝাড়গ্রাম অঞ্চলে এই ফল সম্ভব চাষ সম্ভব কিনা সে ব্যাপারে প্রশ্ন করেছেন।
0: বর্তমানে যে প্রচুর যে ফলগুলি রয়েছে তাদের মধ্যে যেগুলো অর্থকরী ফল রয়েছে তার মধ্যে কিন্তু ড্রাগন ফলই কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। আমরা যদি দেখি যে ড্রাগন ফল চাষ করে প্রচুর কৃষক তারা বিভিন্ন সময়ে প্রচুর আয় করছেন, এবং সেটা কিন্তু ওখানেও সম্ভব। আপনি আপনার নিকটবর্তী যে কৃষি আধিকারিক আছেন তার সাথে যোগাযোগ করুন, বা নিকটবর্তী কৃষি গবেষণা কেন্দ্র রয়েছে বা কৃষি যে কৃষিবিজ্ঞান কেন্দ্র রয়েছে তার সাথে যোগাযোগ করে

0: আপনি কিন্তু বিভিন্ন যে এস্টাবলিশড বাগানগুলি রয়েছে সেগুলো কিন্তু আপনি প্রথমে ভিজিট করুন সেগুলো, এবং তারপর সেখান থেকে আপনি হাতে কলমে চাষ দেখে তারপর আপনি আগামী দিনে আপনার জন্য ভাবনা চিন্তা শুরু করুন। এক্ষেত্রে কিন্তু অবশ্যই একটি আপনি লাভবান কৃষির ক্ষেত্রে সম্মুখীন হতে পারেন।
1: বেশ, আমাদের স্টুডিওর ঘড়ি বলছে রাত 8:42 হাতে মিনিট তিনেক সময়। যদি টেকহোম কোনো মেসেজ আপনার কাছে নিতে হয় যে এই যে কৃষক বন্ধুরা যারা আমাদের রেডিও প্রান্তে আছেন, যারা ঝড় জল বৃষ্টি বাদল সমস্ত কিছু মাথায় নিয়ে আমাদের খাবারের জন্য সংস্থানটা করে যাচ্ছেন দিনের পর দিন, বছরের বছর আজীবন, তাদের উন্নতির জন্য আপনি যদি কিছু বলেন।
0: একটি কথা অবশ্যই আমি বলতে চাই, এই কৃষক বন্ধু যারা রয়েছেন তাদের নিরলস প্রচেষ্টার জন্যই কিন্তু আমাদের, আপনি যেটাও বললেন যে আমাদের যে খাবার এবং খাবারের বৈচিত্র্য, কিন্তু আমরা দিনের পর দিন কিন্তু তাদের ওপরই ভরসা করে আমাদের কিন্তু এই খাদ্য নিরাপত্তা কিংবা পুষ্টি নিরাপত্তার দিকে কিন্তু আমরা এগিয়ে চলেছি। এই কৃষকদের তাদের অত্যন্ত পরিশ্রমের ফলে এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রান্তিক জায়গায় বিভিন্ন সময় তারা যে ফসল ফলান এবং তাতে কিন্তু তাদের প্রচুর পরিশ্রম করতে হয়, আমরা কিন্তু এটা অস্বীকার করার কোনো জায়গায় আমরা কিন্তু নেই। বর্তমানে কৃষির যে চাহিদা রয়েছে এবং কৃষি যে বস্তু রয়েছে তাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কৃষি জৈব বৈচিত্র্য সংরক্ষণ করা। কৃষি জৈব বৈচিত্র্য সংরক্ষণের ক্ষেত্রে কৃষকের যেমন ভূমিকা রয়েছে আমাদের সাধারণ মানুষদেরও কিন্তু তেমনি সংরক্ষণ রয়েছে। তাই বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ যারা এর সাথে যুক্ত রয়েছেন তারা যখনই আপনারা কোনো ব্যবহার বা কোনো কিছু ভাববেন আপনাকে মনে রাখবেন যে এই কৃষকদের অবদান কিন্তু সবচেয়ে বেশি। এবং কৃষকদের এটাই বলতে চাই যে আপনারা বিভিন্ন যে ফসলের বৈচিত্র্য রয়েছেন সেটাকে সংরক্ষণ করুন, এবং কীভাবে সংরক্ষণ করতে হবে এবং সেটার বাজারের চাহিদা কোনটার বেশি হবে সেসব ব্যাপারে অবগত থাকুন, এবং আপনার পরিবারের পুষ্টিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ।
1: অনেক ধন্যবাদ স্যার। আপনি অনুষ্ঠানটি শুনছিলেন হ্যালো ফার্মার, এই অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ভারত সরকারের কৃষি মন্ত্রক। আজকের অতিথি ছিলেন ডক্টর অনির্বাণ রায়, সহকারী অধ্যাপক, কৃষি ও গ্রামোন্নয়ন বিভাগ, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ কৃষি ও গবেষণা প্রতিষ্ঠান। অনির্বাণবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য এবং আমাদের কৃষক বন্ধুদের আশার আলো দেখানোর জন্য।
0: নমস্কার, ধন্যবাদ।

0: রবি ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 FM গোল্ডে। হিয়ার মাঝে, হিয়ার মাঝে, হিয়ার মাঝে।
1: হান্ড্রেড পয়েন্ট ওয়ান FM গোল্ডে হিয়ার মাঝে নিয়ে আজ আপনাদের সাথে আমি রাজশ্রী। আজকের প্রথম গান শুনলাম নির্মালর কণ্ঠে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। এই বাদর শব্দটি রবীন্দ্রনাথের গানে আমরা কিন্তু পাই। আজকের হিয়ার মাঝে অনুষ্ঠানকে আমরা মোটামুটি তিন ভাগে ভাগ করেছি। প্রথম আধ ঘন্টায় আমরা এমন কিছু রবীন্দ্রসঙ্গীত শুনব যেখানে এমন কিছু শব্দ প্রয়োগ, যে শব্দ প্রয়োগ হয়তো আমরা এই রবীন্দ্র গানেই বারবার ফিরে ফিরে পেয়েছি। তেমনই কিছু গান থাকবে, আপনাদেরও যদি মনে হয় এমন কিছু শব্দ, যে শব্দ আপনারা রবীন্দ্র গানে খুঁজে পেয়েছেন, যে শব্দ আপনার মন ছুঁয়ে গেছে, জানাতে পারেন আমাদের SMS বা হোয়াটসঅ্যাপ করে। আমাদের নাম্বার 9903059992। কথা না বাড়িয়ে চলে আসি পরবর্তী গানে। শিল্পী ভাস্বতী দত্ত, বরিশ ধরা মাঝে।

0: রবি ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 FM গোল্ডে। হিয়ার মাঝে, হিয়ার মাঝে, হিয়ার মাঝে।
1: হোয়াটসঅ্যাপ করেছেন আমাদের এক বন্ধু চন্দন সাধুকা, তিনি লিখছেন কৃষ্ণনগর থেকে। লিখছেন যেমন রবীন্দ্রসঙ্গীতের কথা লিখছেন যে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন, এই গানের কথাগুলো ওনার অসাধারণ লাগে। এমনই কিছু শব্দ, যে শব্দ রবীন্দ্রনাথ তার গানে ব্যবহার করেছেন, যে শব্দকে হয়তো আমরা সেই গানেই বারবার ফিরে ফিরে পাই। যেমন মহারাজও একই সাজে এলে হৃদয় পুরো মাঝে, এই গানের মাঝেই কিছু কথা, একই পুলক বেদনা বহিছে মধুপায়, কাননে যত পুষ্প ছিল মিলিল তব পায়, গানে গানে শান্তনু ভট্টাচার্য।

কথায় আছে সত্যি কিন্তু কঠিন হয়, যে কথায় মন ভোলে না মন ভেঙে যায়, যে দেখায় রঙিন চশমার চোখ খুলে যায় বাস্তবের। সহজ নয় কিন্তু সত্যি। সবার জীবনেই এরকম কঠিন পরিস্থিতি থাকে যাকে সহজে মানা যায় না, কিন্তু এবার মেনে নিতে হবে সেই কঠিন সত্যি। এই নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। আগস্ট মাসের অনুগল্প লেখার বিষয় কঠিন সত্যি। গল্প পাঠানোর শেষ তারিখ 24শে আগস্ট। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

0: রবি ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 FM গোল্ডে। হিয়ার মাঝে, হিয়ার মাঝে, হিয়ার মাঝে।
1: আর হিয়ার মাঝে শুনতে শুনতে আমাদের মেসেজ করেছেন সিঁথি বরানগর থেকে শুভ্রা চট্টোপাধ্যায়, শুভ্র চট্টোপাধ্যায়। এবং শুভ্রবাবু লিখেছেন যে নয়ন শব্দটি কি অসাধারণ ব্যবহার করেছেন কবি। আমার নয়ন তোমার নয়ন তলে মনের কথা খোঁজে, সেথায় কালো ছায়ায় মায়ার ঘোরে পথ হারালো ও যে। শুভ্র চট্টোপাধ্যায় সিঁথি থেকে আমাদের এই বার্তাই জানিয়েছেন। যাদবপুর থেকে মেসেজ করেছেন শ্যামল বোস চৌধুরী, তিনি লিখেছেন মিক বলেছে যাব যাব, এই গানটির মধ্যে এই শব্দচয়নে তার ভালো লাগে। সুমিতা রায় ঢাকুরিয়া থেকে আমাদের মেসেজ করেছেন, তিনি লিখেছেন সেটা হচ্ছে ওনাকে যে গানটা খুব ভাবায় সেই গানটি হচ্ছে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। এমনই অনেক গান ও অনেক রবীন্দ্রসঙ্গীত আছে যে গান আমাদের ভাবায়, তার শব্দ আমাদের মনকে নাড়া দেয়। চলে যাই সে পরবর্তী গানে, দময়ন্তী ভট্টাচার্যের কণ্ঠে গান। সেই গানের মধ্যেও দেখুন, অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া, দেখি নাই কভু দেখি নাই এমন তরণী পাওয়া।

গান শুনতে শুনতে স্টুডিওর ঘড়ি বলছে রাত 9টা বেজে 56 মিনিট হয়েছে 8 সেকেন্ড। আমরা আবার ফিরব রাত 10টা বেজে 10 মিনিটে, শুনছেন হিয়ার মাঝে। প্রথমে যেটা বলছিলাম যে অনুষ্ঠানকে আমরা তিন ভাগে ভাগ করেছি। প্রথম অংশে আমরা কথা বলছিলাম কিছু শব্দ চয়ন নিয়ে, এমন কিছু শব্দ চয়ন যে শব্দ একটি রবীন্দ্রসঙ্গীতকে একটু অন্যরকমভাবে আমাদের মনের মধ্যে নিয়ে আসে। এই যেমন ধরুন না, কাঁদালে তুমি মোরে ভালোবাসারই ঘায়, নিবিড় বেদনাতে পুলক লাগে গায়। এই গানের মাঝে একটি লাইন যেটা আমার ব্যক্তিগতভাবে ভীষণ প্রিয়, তোমারও অভিসারে যাব অগম পারে। এমনই কিছু গান আজকের প্রথম অংশে ছিল। দ্বিতীয় অংশে আমরা দুজন বিশিষ্ট মানুষের কাছে যাব, তাদের কাছ থেকে শুনব তাদের রবীন্দ্রনাথ নিয়ে ভাবনা। তাহলে কথা হবে আবার রাত 10টা বেজে 10 মিনিটে। শুনতে থাকুন 100.1 FM গোল্ড, গানে গানে সুদেশ।

0: আকাশবাণী খবর পড়ছি সুব্রজ্যোতি ঘোষ। প্রথমেই বিশেষ বিশেষ খবর। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। উভয় নেতা ভারত রাশিয়া সম্পর্ক আরও জোরদার করা এবং প্রধান প্রধান ক্ষেত্রে সহযোগিতা প্রসারিত করার বিষয়ে আলাপ আলোচনা করেছেন। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, দেশে ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে কাজের ব্যাপারে বিভিন্ন সংস্থার আপত্তির প্রেক্ষিতে ভারত বর্তমান নিয়মকানুন পরিবর্তন করে দু মাসের মধ্যে নতুন নিয়ম চালু করবে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল দুদিনের চীন সফরে আজ বেজিংয়ে পৌঁছেছেন। তিনি আগামীকাল চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে দুদেশের সীমান্ত সংক্রান্ত বিষয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের 25তম বৈঠকে অংশ নেবেন। নাগরিকত্ব সংশোধনী আইন সিএএতে শুনানি ও বৈধ নাগরিকদের শংসাপত্র দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে ক্ষমতা দিয়েছে। বিহারে গঙ্গার জলস্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় নিচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিহার সরকারের অনুরোধের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকার ফরাক্কা ব্যারেজের সমস্ত গেট খুলে দিয়েছে। এফআইএইচ বিশ্বকাপ হকির দ্বিতীয় রাউন্ডের পুল ম্যাচে ভারতের পুরুষ দল 3-5 গোলে আর্জেন্টিনার কাছে পরাজিত হয়েছে। আসছি বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। উভয় নেতা ভারত রাশিয়ার সম্পর্ক আরও জোরদার করা এবং প্রধান প্রধান ক্ষেত্রে সহযোগিতা প্রসারিত করার বিষয়ে আলাপ আলোচনা করেন। দ্বিপাক্ষিক বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা এবং আসন্ন শীর্ষ সম্মেলনের প্রস্তুতি খতিয়ে দেখা হয় এই বৈঠকে। বৈঠকে ডক্টর জয়শঙ্কর ভারত রাশিয়া সম্পর্কে বিভিন্ন দিক, বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, শক্তির মতো ক্ষেত্রে বিশেষ জোর দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত শুভেচ্ছা বার্তা সম্পর্কেও তিনি পুতিনকে অবহিত করেন। প্রধানমন্ত্রী মোদী বিশকেকে আসন্ন এসসিও শীর্ষ সম্মেলনে রুশ প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলেও বিদেশমন্ত্রী জানান।
1: Our economic cooperation, trade, energy, fertilizers, nuclear, other dimensions as well. Overall, I think our economic cooperation has grown very significantly. Prime Minister Modi looks forward to meeting

0: You at the SCO summit, then welcoming you in India for the BRICS summit, and in due course, as per your mutual convenience, having the annual summit. So we have a very strong picture of cooperation to present.
1: ভারত ও রাশিয়ার মধ্যে নিবিড় সহযোগিতার বিষয়ে আলোকপাত করেন ডক্টর জয়শঙ্কর। রাশিয়ায় ভারতের রাষ্ট্রদূত বিনয় কুমার ও যুগ্ম সচিব ময়াং সিং ও বিদেশমন্ত্রীর সঙ্গে ছিলেন। বৈঠকে রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন ভারতে সারের সরবরাহ আরও বাড়ানোর প্রস্তাব দেন। তিনি বলেন, মস্কো ভারতের কৃষিক্ষেত্র ও কৃষকদের সাহায্য করতে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। চলতি বছরে ভারত ও রাশিয়ার মধ্যে বাণিজ্য আরও বৃদ্ধি পেয়েছে বলেও উল্লেখ করেন তিনি। নতুন দিল্লি ও মস্কোর মধ্যে ক্রমবর্ধমান অংশীদারিত্বের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেন পুতিন। বিদেশ মন্ত্রীর এই সফর ও ভারত রাশিয়ার সম্পর্ক আরও প্রসারিত করতে সহায়ক হবে বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন। দুটি দেশ সমস্ত ক্ষেত্র, বিশেষ করে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সব রকমের সহযোগিতা করছে বলেও উল্লেখ করেন রুশ প্রেসিডেন্ট। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং রাশিয়ার ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার ডেনিস মান্তুরভ আজ মস্কোতে বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান, প্রযুক্তি এবং সাংস্কৃতিক সহযোগিতা সংক্রান্ত ভারত রাশিয়া আন্তঃসরকারি কমিশনের বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত রাশিয়া অংশীদারিত্ব সময়ের সঙ্গে ক্রমশ মজবুত হচ্ছে। জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতেও দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক গভীরতর হচ্ছে। দ্বিপাক্ষিক বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতার সম্প্রসারণের পন্থা পদ্ধতি নিয়ে দুপক্ষের মধ্যে কথা হয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, দেশে ম্যানুফ্যাকচারিং এর কাজের ব্যাপারে বিভিন্ন সংস্থার আপত্তির প্রেক্ষিতে ভারত বর্তমানে নিয়মকানুন পরিবর্তন করে দুমাসের মধ্যে নতুন নিয়ম চালু করবে। তিনি আজ টোকিওয় এক অনুষ্ঠানে জানান, ভারতের সেমি কন্ডাক্টর সামগ্রীর উৎপাদন এবং অটোমোটিভ কম্পোনেন্ট ক্ষেত্রে পরিকল্পনার জন্যে দুটি প্রধান সংস্থার সঙ্গে তার কথা হয়েছে। দুমাসের মধ্যে আগে নিয়ম সংশোধন করে নতুন নিয়ম চালু করা হবে বলে তিনি তাদের আশ্বাস দিয়েছেন। সরকার বিনিয়োগ কারীদের ন্যায্যসম্মত দাবি মেনে তাদের সমস্যা সমাধানের জন্য সবরকমভাবে প্রস্তুত বলেও উল্লেখ করেন। এর আগে জাপান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি JCCI-এর জাপান ইন্ডিয়া বিজনেস কনসালটেটিভ কমিটি JIBCC এবং ভারতীয় দূতাবাসের যৌথ উদ্যোগে আয়োজিত এক গোল টেবিল বৈঠকে শ্রী গোয়েল বলেন, ভারতের তরুণ কর্মশক্তি, বিকশিত অর্থনীতি এবং দীর্ঘমেয়াদী বৃদ্ধির লক্ষ্যে জাপানে ব্যবসার জন্য উল্লেখযোগ্য সুযোগ তৈরি করেছে। ভারত জাপান সম্পর্ক প্রসঙ্গে পীযূষ গোয়েল বলেন, দুটি দেশের অর্থনীতি একে অপরের পরিপূরক। জাপান যেখানে নতুন নতুন প্রযুক্তি ও ব্যবসায়িক পদ্ধতির উদ্ভাবক, ভারত সেখানে তরুণ প্রজন্ম বিভিন্ন কাজে উৎসাহিত করে এক বিশাল বাজারের সুযোগ তাঁদের সামনে উন্মুক্ত করে দিয়েছে।
2: For an economy like Japan, which has very good technologies but not enough people, which has excellent business practices but not enough market, India can be an excellent partner which provides economies of scale with a large domestic market, and India, which has opened its doors to international engagement with several free trade agreements, provides India an opportunity to sell their goods with preferential access.
1: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল দুদিনের চীন সফরে আজ বেজিং পৌঁছেছেন। সফরকালে তিনি আগামীকাল চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে দুদেশের সীমান্ত সংক্রান্ত বিষয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের 25তম বৈঠকে অংশ নেবেন। চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান আজ সাংবাদিকদের একথা জানিয়ে বলেন, দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও দুই নেতা কথা বলবেন। শ্রী ডোভাল তার সফরকালে চীনের ভাইস প্রেসিডেন্ট হ্যাং ঝেংয়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন। জমি পুনরুদ্ধার এবং খরা মোকাবিলার কাজ চালিয়ে যেতে বৈচিত্র্যপূর্ণ, পর্যাপ্ত, পূর্বানুমানযোগ্য এবং ধারাবাহিকভাবে আন্তর্জাতিক অর্থ যোগানের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে ভারত। মঙ্গোলিয়ার উলানবাটরে রাষ্ট্রসংঘের মরুকরণ প্রতিরোধ সংক্রান্ত কনভেনশন UNCCD এর অধিবেশন COP 17 অধীনে উর্বর জমি ও খরা মোকাবিলায় উদ্ভাবনী আর্থিক ব্যবস্থা শীর্ষক মন্ত্রী পর্যায়ের আলোচনায় যোগ দিয়ে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব এই মন্তব্য করেন। ইন্দোনেশিয়ার ফ্লোরেন্স অঞ্চলে গত 15 আগস্ট 7.7 মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 100 দাঁড়িয়েছে। সেদেশের জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা সংস্থা BNPP জানিয়েছে, ভূমিকম্পে 1,600 বেশি মানুষ আহত এবং প্রায় 2 লক্ষ মানুষ এখন গৃহহীন। আজকের প্রসঙ্গে এবারের বিষয়, ভারতীয় খেলনার ঐতিহ্য প্রসার। পূর্ব বর্ধমানে নতুন গ্রামের কাঠের পুতুল প্রস্তুতকারক গৌরাঙ্গ ভাস্কর এবং ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনসের আঞ্চলিক প্রধান জুই চৌধুরীর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আগামীকাল রাত 8টায় গীতাঞ্জলি ও DTH বাংলার প্রচার তরঙ্গ আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ তে শুনানি ও বৈধ নাগরিকদের শংসাপত্র দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার

0: সরকার পশ্চিমবঙ্গকে ক্ষমতা দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রক এই বিষয়ে যে গেজেট নোটিফিকেশন জারি করেছে তা দেখিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে সাংবাদিকদের বলেন, এই আইনে নাগরিকত্বের জন্য এখনও পর্যন্ত যে 2,30,000 নাগরিক আবেদন করেছেন তার মধ্যে 23,000 জনকে বৈধ বলে স্বীকৃতি দিয়ে তাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়েছে। বাকিদের দ্রুত শুনানি শেষ করে জেলা শাসকদের মাধ্যমে তাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হবে। ভারতীয় ডাক বিভাগ গ্রাহকদের সহজ ও আধুনিক পরিষেবা প্রদান করতে সারাদেশে 40টি ডাকঘর সংস্কারের পরিকল্পনা নিয়েছে। দিল্লি থেকে ভার্চুয়ালি প্রকল্পের অধীনে 14টি সংস্কার হওয়া সাবপোস্টের অফিসের উদ্বোধন করেন কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এর মধ্যে কলকাতার কাকুরগাছি সাবপোস্ট রয়েছে। মন্ত্রী আজ ডাকসেবা ও ডাকমিত্র নামে দুটি অ্যাপেরও উদ্বোধন করেছেন।
1: डाक मित्र ऐप हमारे ग्रामीण डाक सेवकों के लिए, ताकि जो सेवाएं उपभोक्ताओं को हमें देना हो वो सुगमता के साथ और सुरक्षित वातावरण में हम लोग दे पाए। पहले अनेक सेवाओं के लिए अलग अलग सिस्टम्स को फॉलो करना पड़ता था, अब सारे प्रोसेसेस को एक ही ऐप में केंद्रित कर हमारे उपभोक्ताओं के लिए सुगमता देने के लिए ये ग्रामीण डाक सेवकों के हाथों में ये ऐप दिया गया है।
0: বিহারে গঙ্গার জলস্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় পাটনা, বৈশালী, ভোজপুর, বক্সার, ভাগলপুর, মুঙ্গের, সমস্তিপুর ও বেগুসরাই জেলার নিচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এর ফলে কয়েকশো একর জমির ফসল ক্ষতিগ্রস্ত। মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী টেলিফোনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলে তাকে পরিস্থিতির গুরুত্ব সম্পর্কে অবহিত করেন। ওড়িশায় গত 3 দিন ধরে অবিরাম বৃষ্টির ফলে বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইন্দ্রাবতী ও ভাস্কেল নদীর জলস্তর বেড়ে যাওয়ায় নবরঙ্গপুর জেলার নদী তীরবর্তী গ্রামগুলোতে বহু মানুষ আটকা পড়েছেন। কোরাপুট অঞ্চলে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হবার খবর পাওয়া গেছে। কেরালামের 7টি জেলায় বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। এগুলি হল ইদুক্কি, এর্নাকুলাম, ত্রিশোর, মালপ্পুরম, কোঝিকোড, ওয়ানাদ এবং কান্নুর। FIH বিশ্বকাপ হকির দ্বিতীয় রাউন্ডের পুল ম্যাচে ভারতের পুরুষ দল 3-5 গোলে আর্জেন্টিনার কাছে পরাজিত হয়েছে। নেদারল্যান্ডসের আমস্টেলফেনে এই পরাজয়ের সুবাদে ভারত সেমিফাইনালে দৌড় থেকে ছিটকে গেল। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। উভয় নেতা ভারত রাশিয়ার সম্পর্ক আরও জোরদার করা এবং প্রধান প্রধান ক্ষেত্রে সহযোগিতা প্রসারিত করার বিষয়ে আলাপ আলোচনা করেছেন। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, দেশীয় ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রের কাজের ব্যাপারে বিভিন্ন সংস্থার আপত্তির প্রেক্ষিতে ভারত বর্তমানের নিয়মকানুন পরিবর্তন করে 2 মাসের মধ্যে নতুন নিয়ম চালু করবে। খবর এখন এই পর্যন্তই। এর পরবর্তী সংবাদ শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 FM গোল্ডে। হিয়ার মাঝে, হিয়ার মাঝে, হিয়ার মাঝে
1: শুনছেন হিয়ার মাঝে 100.1 FM গোল্ডে। আজ আপনাদের সাথে আমি রাজর্ষি। এই ঘন্টায় আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, আসলে কি বলুন তো, রবীন্দ্রনাথ এক মহাসাগরের মতো। তার সম্বন্ধে আমরা যত শুনি, যত জানি, তত সমৃদ্ধ হই। এমন অনেক ঘটনা, অনেক গল্প আছে যে গল্প হয়তো তার যারা স্নেহভাজন ছিলেন, তার ছাত্রছাত্রীরা ছিলেন, তাদের কাছেই এমন কিছু গল্প হয়তো এখন আমরা শোনার সেই অবকাশ নেই, কিন্তু তাদের সেই ছাত্রছাত্রীদের বা সেই স্নেহভাজনদের কিছু আত্মীয় বা তাদের নিয়ে যারা রিসার্চ করছেন তাদের কাছে সেই গল্পের ঝুলি আছে। আজ এই ঘন্টায় আমরা চেষ্টা করব তেমনই দুজন মানুষের সাথে আমাদের ফোনে কথা বলার, তাদের কাছ থেকে জানব রবীন্দ্রনাথ সম্বন্ধে কিছু তথ্য। তাহলে গানের ওপরে আমরা নিয়ে আসব আমাদের কোনো এক অতিথিকে। শুনতে থাকুন 100.1 FM গোল্ড। প্রথম গান শুনেছিলাম সুবিনয় রায়ের কণ্ঠে, পরবর্তী গান পূর্বাদামের কণ্ঠে।

কথায় আছে সত্যি কিন্তু কঠিন হয়, যে কথায় মন ভোলে না মন ভেঙে যায়, যে দেখায় রঙিন চশমার চোখ খুলে যায় বাস্তবের। সহজ নয় কিন্তু সত্যি। সবার জীবনেই এরকম কঠিন পরিস্থিতি থাকে যাকে সহজে মানা যায় না, কিন্তু এবার মেনে নিতে হবে সেই কঠিন সত্যি। এই নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com-এ। আগস্ট মাসের অনুগল্প লেখার বিষয় কঠিন সত্যি। গল্প পাঠানোর শেষ তারিখ 24শে আগস্ট। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

0: রবি ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 FM গোল্ডে। হিয়ার মাঝে, হিয়ার মাঝে, হিয়ার মাঝে
1: শুনছেন FM গোল্ড, শুনছেন হিয়ার মাঝে। একটু আগে আমরা যে গানটি শুনছিলাম সেই গানের শিল্পী শৈলজা রঞ্জন মজুমদার। এই প্রখ্যাত ব্যক্তির এবং তার সাথে রবীন্দ্রনাথের সম্পর্ক আমরা কতটুকু জানি, হয়তো একটু কম, হয়তো একটু বেশি, কিন্তু যার কাছে এই সম্পর্কের কথা শোনার জন্য আমরা ওয়েট করছি তিনি সুনীতা ঘোষ, শ্রীমতী সুনীতা ঘোষ আমাদের সাথে টেলিফোনে। উনি না, ওনার সাথে কথা বলেই জানব সম্পর্কের রসায়নটা। সুনীতা দেবী, আপনাকে FM গোল্ডে স্বাগত।
2: ধন্যবাদ আপনাদেরও আমার শুভেচ্ছা।
1: এবার যেটা জানতে চাইবো, এই যে সম্পর্ক বলছি, শৈলজা রঞ্জন মজুমদারের সাথে আপনার সম্পর্ক, দাদু নাতনির সম্পর্ক, ঠিক কিভাবে?
2: শৈলজা রঞ্জন দত্ত মজুমদারের মেজ ভাই হেমজা রঞ্জন দত্ত মজুমদার, তার যে দ্বিতীয় মেয়ে সুজাতা ঘোষ, তার মেয়ে আমি। অর্থাৎ আমার দাদু হলেন শৈলজা রঞ্জন দত্ত মজুমদার, আমার মায়ের জ্যাঠামণি, তার নাতনি আমি, তাহলে দাদু হলেন না উনি আমার।
1: একদমই। এবার যে কথা, যে গল্পগুলো শোনার জন্য আমরা ওয়েট করে আছি, এবার আপনার কাছে সেটাই শুনবো, রবীন্দ্রনাথের সাথে তার সম্পর্ক।
2: রবীন্দ্রনাথের সাথে গল্প, দেখুন আমার দাদু কিন্তু একটু অন্য ধরনের ছিলেন। যে অনেকেই যারা রবীন্দ্রনাথের সাথে বিন্দুমাত্র সঙ্গ পেয়েছেন বা রবীন্দ্রনাথকে অবলম্বন করে প্রতিফলিত, গৌরবে গৌরবান্বিত হয়েছেন, দাদু কিন্তু তার থেকে একদম অন্যরকম ছিলেন। নিজেকে সবসময় আড়ালেই রেখেছেন, খুব একটা যে প্রকাশ করতেন সেরম কিছু নয়। তবে দাদুর মুখ থেকে প্রচুর গল্প শুনেছি আমি, আমি তখন খুবই ছোট ছিলাম, কিন্তু তার মধ্যেও দাদু কয়েক

0: একটা গল্প বলতেন সেই হিসেবে শোনা। দাদু তো 1932 সালে জুলাই মাসে শিক্ষা ভবনে রসায়নের অধ্যাপক হিসেবে আসেন ওখানে। আর ছোটবেলা থেকেই দাদুর গানের ভীষণ শখ ছিল এবং রবীন্দ্রনাথের গান শুনতে উনি মানে প্রচন্ড রকম ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন এবং গুরুদেবের কাছে যাবেন এটা ওনার একবারে একটা স্বপ্ন বলতে পারেন যে ছিল। তো সেই ক্ষেত্রে উনি যখন প্রথম এই ডাকটা পেলেন প্রভাত গুপ্তর মাধ্যমে, উনি এইটা জানতে পারেন যে একজন রসায়নের অধ্যাপক প্রয়োজন। সেই কারণে উনি ওখানে অ্যাপ্লাই করেন, তারপরে তো পেয়ে যান। এবং সেখানে যাওয়ার পরে উনার তো ওটা স্বপ্নের মতন উনি এখানে এসেছেন, জয়েন করেছেন প্রথমেই। কিন্তু উনাকে উনি ওইটা যখন অধ্যাপক হিসেবে করলেন, তো তারপরে একটা খুব মজার মজার কতগুলো ঘটনা আছে। প্রথমেই তো একদম উনি গানের এই ব্যাপারে কিছু ছিলেন না, আসতেন না, কিন্তু দীনু ঠাকুর উনাকে প্রথমেই বুঝতে পেরেছিলেন যে উনি গান খুব ভালোবাসেন এবং গান অল্প স্বল্প গান করেন ও আর কি। আর আমার দাদুর কলেজে পড়ার সময় দাদু প্রথম কলকাতা ইনস্টিটিউট ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে দীনেন্দ্রনাথ ঠাকুরের কণ্ঠে গানটা শোনেন আর কি। সেখান থেকেই উনি একদম মানে গানের প্রচন্ড ভক্ত হয়েছিলেন এবং ভেবেই রেখেছিলেন যে উনি একদিন না একদিন মানে গুরুদেবের কাছে পৌঁছাবেনই আর কি। তো রবীন্দ্রনাথ ঠাকুরকে উনি একবার জোড়াসাঁকোতে ওনার জন্মদিনে প্রণামও করেছিলেন, সেখান থেকেই ওনার খুব একটা ছিল। তো যাই হোক, শান্তিনিকেতনে এসছেন, তো সেখানে তো প্রথম একদম প্রথমে তো ধরুন জুলাই মাসে এসেছেন, আর সেপ্টেম্বর মাসেই ওখানে বর্ষা মঙ্গল হবে আর কি। তো দীনেন্দ্রনাথ জানতেন যে আমার দাদু এসরাজ খুব ভালো বাজাতে পারেন, তো এসে উনি জিজ্ঞেস করলেন যে কি হলো তুমি একদিন হঠাৎ করে বাড়ির থেকে উনি বেরোচ্ছেন না, আমার শৈলজা রঞ্জন ঢুকছেন আর কি ওনার বাড়িতে। বলছেন কি ব্যাপার, তুমি রিহার্সালে যাওনি? তো তখন তো উনি কিছু বলেননি আর কি, চুপচাপই আছেন। তখন বললেন যে না না তুমি চলো, নিজের গাড়িতে তুলেই উনি নিয়ে গেছেন। তারপরে ওখানে নিয়ে যাওয়ার পরে উনি জিজ্ঞেস করছেন তুমি গাইবে না এসরাজ বাজাবে? উনি তো নিজে তখন অধ্যাপক, সেই অস্বস্তি আড়ষ্টতাটা উনার মধ্যে আছে, কারণ উনি একমাত্র মানুষ যে আশ্রমের স্থায়ী বাসিন্দা ছিলেন না, উনি তো বাইরের লোক একজন। তো গানের ওই নিয়ম বা ওইসব ব্যাপারে তো তখনও উনি খুব একটা মানে আত্মস্থ হতে পারেননি বা ওদের সাথে অতটা হতে পারেননি। তো তখন উনি নিয়ে গেছেন ওখানে বর্ষা মঙ্গল অনুষ্ঠানে, তো সেইবারে মতন উনি রোজ যেতেন মহড়ায় গিয়ে দেখতেন দীনেন্দ্রনাথের কিভাবে তাদেরকে গান শেখানো হচ্ছে, গানের কারুকার্য সব দেখতেন। তো বর্ষা মঙ্গল হয়ে গেল, তারপরে তখন তো উনি শ্রোতার আসনেই ছিলেন, কদিনের মধ্যে আবার একটা বর্ষা সঙ্গীতের আসর বসলো। তো সেটা হয়েছে ওই সুরেন করের স্ত্রী যে শ্রীমতী রমা করের উদ্যোগে এটা হয়েছিল। তো সেইখানে একটা 1932 সালেরই ওটা একটা মঙ্গলবার করে একটা আসর বসতো। তো সেখানে প্রথম শৈলজা রঞ্জন গান করলেন, এবার গানটা শিখেছিলেন গগনে গগনে আপনারও মনে। হ্যাঁ, তো ওটা দীনেন্দ্রনাথের কাছে শেখা, সুতরাং উদ্ধত ভাবে হয়তো সুন্দর হয়েছিল কিনা উনি বলতে পারেন না। উনি বলেন আমি তো খুব ঘাবড়ে গিয়েছিলাম। উনি ঘাবড়ে গিয়ে এর পরে কি হলো, আর একটা সমবেত সঙ্গীত হলো ওই বুঝি কালবৈশাখী। এইবার দাদু তো ওইটা গান করতে করতে হঠাৎই, তখন তো ওখানে মানে গায়কিটা অতটা রক্ত হয়নি, হঠাৎ উনি খুব চড়িয়ে ফেললেন গলাটা আর কি এক জায়গায়। তাকাতেই দেখেন মৃদু হাসছেন কবি মানে রবীন্দ্রনাথ ঠাকুর। ওরা তো ভয়ে কাণ্ড শেষ, কি হবে আমার ভবিষ্যৎ গেল, স্বপ্ন সব ভেঙে গেল, এবার প্রচন্ড ভয় পেয়ে গেছেন। পরের দিন সকালে ওই নুটুদি অর্থাৎ ওই সুরেন করের স্ত্রী উনি বলছেন আরে তুমি তো একেবারে দারুণ কাণ্ড করে ফেলেছো। তখন বলছেন কেন? বলছে কেন তোমার ওই আপনার ওই গগনে গগনে গানটা শুনে গুরুদেবের খুব ভালো লেগেছে। এই শুনে দাদু তো একেবারে দুহাত তুলে নাচতে শুরু করেছেন, ভাবতেই পারে গানটা এরকম হবে। তো প্রথমেই আর কি দেখে উনি গুরুদেবের প্রচন্ড ভালো লেগেছে, এবং মানে ওই সময় গুরুদেব বুঝতে পেরেছিলেন যে উনাকে মানে হয়তো সেখানে আরো ভালো হবে, আরো অনেক কিছু হবে। তো পুরো মানে দাদু বলেছিলেন যে আমাকে পুরো সেই অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে একেবারে আগুনে পুড়িয়ে শুদ্ধ করে নিয়েছিলেন, নিয়ে তুমি মানে যোগ্য শিষ্য খুঁজছিলেন আর কি। তো যাই হোক তখন ওটা পেলেন। আর তারপরে কি হলো, উনি একবার মানে ওনার সাথে সম্পর্কটা এতই রসিকতার ছিল, বয়সে যদিও উনি খুবই ছোট গুরুদেবের থেকে, কিন্তু একবার গুরুদেবের সাথে মানে কথোপকথনের, আপনাকে আমি একটা গল্প বলছি, ওটা পরে দাদুর লেখা বইতে লেখা পেয়েছি আমরা। তো উনি একদিন রবীন্দ্রনাথের সাথে কথোপকথন করছেন, যে মানে রাস্তায় বেরিয়েছেন, হঠাৎ কথা বলতে বলতে উনি বলছেন যে মানে এত রসিকতা করতে পারেন। এবার গ্রীষ্মের ছুটিতে দাদু বাড়ি ফিরেছেন আশ্রমে আর কি, তো গুরুদেবকে প্রণাম করেছেন, যে এদিকে খুব ভালোই আনন্দময় পরিবেশ। তখন গুরুদেব জিজ্ঞেস করছেন, তুমি নাকি আমার ক্যানভাসার হয়েছ? তো উনি মনে মনে দাদু ভাবছেন এ আবার কি। তো উনি মুখে বললেন, আপনার ক্যানভাসারের দরকার কি, আপনি তো নিজেই স্বপ্রকাশ। তখন বললেন, তুমি নাকি ছুটিতে দেশে গিয়ে বাড়ি বাড়ি আমার জন্মোৎসব করার জন্য লোককে উৎপাত করে বেড়াও, তুমি কি জানো না তুমি আমার আপনার লোক, ওরা নিজের থেকে তোমার কাছে আসবে, কয়েকবার বলবে, তারপর তো তুমি এর জন্য রাজি হবে। এর উত্তরে তখন দাদু বলেছিলেন, ওটা আমার জন্মস্থান, ও সম্বন্ধে আপনার কোনো কথাই শুনবো না। আর একটা কথা আপনাকে বলি, কাল বৈশাখীর দিনগুলো ছাড়া সারা বছর আর কোনোদিন জন্মদিন ছিল না। তো তখন তার উত্তরে উনি বলেছিলেন, হাসতে হাসতে বলেছিলেন, বড় ভুল হয়ে গিয়েছে, এবার তো চুকে গেল, এবার তো আর উপায় নেই, তোমার কথা মনে রেখে আগামীবার অন্য সময় জন্মাবার চেষ্টা করব। মানে এতটাই নৈকট্য ছিল ওনার সাথে যে কেউ তো ভাবতেই পারে না রবীন্দ্রনাথ তার জন্মদিন নিয়ে কেউ এরকম রঙ্গ রসিকতা করতে পারে।
1: একদম একদম, অনেক ধন্যবাদ দিদি, মানে আমাদের এই অনুষ্ঠান সমৃদ্ধ হলো আপনার সংযোজনে।
0: অনেক ধন্যবাদ আপনাদেরও আমার এই
1: আমাদের সাথে ছিলেন শ্রীমতী সুনীতা ঘোষ। চলে যাই গানে।
2: শুধু তোমার বাণী নয়।

কথায় আছে, সত্যি কিন্তু কঠিন হয়। যে কথায় মন ভোলে না, মন ভেঙে যায়। যে দেখায় রঙিন চশমার চোখ খুলে যায় বাস্তবের। সহজ নয় কিন্তু সত্যি। সবার জীবনেই এরকম কঠিন পরিস্থিতি থাকে যাকে সহজে মানা যায় না, কিন্তু এবার মেনে নিতে হবে সেই কঠিন সত্যি। এই নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে আর পাঠিয়ে দিন 9903050992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com-এ। আগস্ট মাসের অনুগল্প লেখার বিষয় কঠিন সত্যি। গল্প পাঠানোর শেষ তারিখ 24শে আগস্ট। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

0: ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 FM গোল্ডে। হিয়ার মাঝে, হিয়ার মাঝে, হিয়ার মাঝে।
1: যে কথা দিয়ে এই অংশ আমরা শুরু করেছিলাম, যে এই অংশে আমাদের থাকবে এমন কিছু মানুষ যারা আমাদের সমৃদ্ধ করবেন রবীন্দ্রনাথের সাথে আরও এক কোনো মহিরুহর সম্পর্কের কথা আমাদের জানিয়ে। এখন আমাদের সাথে ফোনে আছেন শ্রী রাজীব আলোগুপ্ত। রাজীববাবু, আপনাকে আকাশবাণীতে স্বাগত।
2: নমস্কার।
1: রাজীববাবুর পরিচয় তার সাথে সম্পর্ক পঙ্কজ কুমার মল্লিকের, কিন্তু সম্পর্কটা কিভাবে প্রথমে আমরা সেটাই জানব।
2: আমি হচ্ছি পঙ্কজ কুমার মল্লিকের একমাত্র সন্তান, আমার মা তার একমাত্র সন্তান। আমার মার কোনো ভাই বোন রয়েছে বা আমারও কোনো ভাই বোন রয়েছে, তো ফ্যামিলি ট্রি যদি দেখতে হয় তাহলে দাদুর পরের মা, মায়ের পরে আমি।
1: একদমই বেশ। এবার আমরা কিন্তু কিছু গল্প শুনবো রবীন্দ্রনাথের সাথে পঙ্কজ কুমার মল্লিকের, যে সম্পর্ক, যে তার শিষ্য, তিনি তার গুরু, এই যে আমাদের যে সম্পর্কটা আমরা শুনেছি, আমরা তো এত গভীরে জানি না। এবার কিন্তু আমরা জানবো আপনার কাছ থেকে।
2: এখন রবীন্দ্রনাথের সঙ্গে পঙ্কজ মল্লিকের সাক্ষাৎ হয়েছিল বেশ কিছুদিন পরে, কিন্তু ওনার কাজের সঙ্গে দাদু পরিচিত হয়ে গিয়েছিল বেশ অল্প বয়সে।

0: এখানে বলতে গেলে একটু দাদুর নিজের জীবনের ইতিহাসটা বলে দেওয়া প্রয়োজন। দাদু জন্মগ্রহণ করে একটি বৈষ্ণব পরিবারে, সেখানে গান গাওয়াটা পর্যন্ত ছেলে হোক বা মেয়ে হোক গান গাওয়াকে খুব একটা ভালো চোখে দেখা হতো না, যদি না সেটা ভক্তিমূলক গান হতো। এখন দাদুর একটা ভগবান দত্ত ক্ষমতা ছিল যে কোনো একটা গান একবার শুনলেই প্রায় পুরো গানটা তুলে নিতে পারতেন। খুবই অল্প বয়সে, যখন এরকম 5, 6 বা 7 এরকম বছর এরকম বয়সে, উনি এই দাদুদের বাড়িতে একটা খুব বড় আকারে রথযাত্রার পুজো হতো, তো সেইখানে বিভিন্ন শিল্পী আসতেন, তারা ধার্মিক গান গাইতেন এবং দাদু সেগুলো তুলে বাড়ির অন্দরমহলে, মানে দাদুর মাকে মাসিকে বিশেষ করে পিসিদের গানগুলো শোনাতেন। এবং তখনই একটা বোঝা গিয়েছিল যে এই ছেলেটির মধ্যে সাংঘাতিক প্রতিভা রয়েছে, কিন্তু দাদুর বাবা ছেলে গান গাইবে এটার একেবারে সম্পূর্ণভাবে বিরুদ্ধে ছিলেন। কিন্তু এমনই একদিন হলো এরকম একটা রথযাত্রায় যে দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় বলে একজন তখনকার দিনের নাম করা শিল্পী এসে অনুষ্ঠানে গান গাইতে এলেন এবং কোনোভাবে দাদুর গান উনি শুনতে পান এবং তিনি তখনই বুঝে গেলেন যে এর মধ্যে কতটা পরিমাণ প্রতিভা রয়েছে। তখন উনি পেড়াপিড়ি করে দাদুর বাবাকে মণিমোহন মল্লিককে বললেন যে একে আমার কাছে পাঠান, আমি একে গান শেখাবো, কারণ এর গান গাওয়ার প্রতিভা ভগবান দত্ত। তো উনি সেটাতে না করতে পারেননি এবং সেই সময় থেকে দাদুর প্রথাগত প্রশিক্ষণ প্রথম শুরু হয়। তো এইরকমই একটা সময় ছিল, উনি অ্যাকচুয়ালি শেখাতেন লাইট ক্লাসিক্যাল মিউজিক, ক্লাসিক্যাল মিউজিক, কিন্তু দাদুর চিরকালই একটু কাব্যগীতির প্রতি ইন্টারেস্টটা বেশি ছিল। একদিন এই দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের কাছে উনি গান শিখতে গেছেন একটি দুপুরবেলা, সেই সময় উনি ছিলেন না, কিন্তু একটি কবিতার বই দাদুর চোখে পড়ে, ওই ঘরে উনি বসেছিলেন। একটা কবিতা পড়তে পড়তে দাদু একেবারে তার মধ্যে ঢুকে যায় এবং কখন যে দাদু ওনার বাড়ির থেকে বেরিয়ে পাশে একটি মাঠে গিয়ে বসেছেন একটি গাছতলায়, সেটা দাদুরও খেয়াল নেই। এবং ওই কবিতার যে লাইনগুলো আছে সেগুলোতে উনি সুর বসাতে শুরু করলেন স্বতঃস্ফূর্ত ভাবে, এর আগে দাদু কোনোদিন সুরারোপ করেনি কিছুতে। এবং উনি কবিতাটাতে সুরারোপ করার পরে ওনার খুব উত্তেজনা হলো যে এটা আমি একটা পুরো দস্তুর গান রচনা করে ফেললাম। উনি একটা মিউজিক ক্লাবের মেম্বার বলতে পারেন, সদস্য বলতে পারেন, তো ছিলেন, তো ওই কাছাকাছির মধ্যেই ছিল মিউজিক ক্লাবটি। তখনকার দিনে এরকম বাঙালিদের সংস্কৃতি রক্ষা করার জন্য এরকম কয়েকটি ক্লাব গড়ে উঠেছিল, তো সেখানে উনি একটি অর্গান পেয়ে অর্গানে গানটি বাজিয়ে এবং গাইতে থাকেন। এমন সময় পেছনে একটা টোকা পড়ে পিঠে, উনি ঘুরে দেখেন, উনি খুব পরিচিত একজন মানুষ, উনি বলছেন না গানটা তো তুমি এই কিছু কিছু জায়গায় ঠিক হচ্ছে না। তখন দাদু বলছে যে এটা ঠিক হচ্ছে না মানে এটা তো আমি এক্ষুনি সুর দিয়েছি। বলছে যে উনি তখন বললেন যে এক্ষুনি সুর দিয়েছ মানে এটা তো রবীন্দ্রনাথের নিজের সুর করা আছে আর তোমার সুর করাটা তো ওনার মতোই হয়ে যাচ্ছে, তুমি ঠিক বলছো তো, তুমি নিজে ঠিক সুর দিয়েছ। তো গানটি ছিল যখন পড়বে না আমার পায়ের চিহ্ন।
1: আচ্ছা,
0: এখন দাদু সেই মুহূর্তে এটা তো উনি প্রকাশ্যে বলতে পারছেন না যে হ্যাঁ মানে আমি এটা নিজের সত্যি সত্যি আমি সুর দিয়েছি, উনি তখন চুপ করেছিলেন, কিন্তু ভেতরে ভেতরে ওনার একটা বিশাল উপলব্ধি হলো যে রবীন্দ্রনাথের যে চিন্তাধারা হয়তো কোনোভাবে ওনার চিন্তাধারার সঙ্গে মিলে যাচ্ছে, যার ফলে সুরারূপ যেটা করেছেন সেটা রবীন্দ্রনাথের করা সুরের সঙ্গে এতটাই মিল। তো সেই সময় থেকে রবীন্দ্রনাথের কাব্যগীতির সম্বন্ধে ওনার আরো কৌতূহল বাড়ে। এবার তখনকার দিনে এরকম রবীন্দ্রনাথের বই সংকলিত ভাবে পাওয়া যেত না, এখান ওখান থেকে জোগাড় করতে হতো। এটা সর্বজনবিদিত তথ্য যে রবীন্দ্রসঙ্গীত তখন বিশিষ্ট মানুষদের পরিবারের মধ্যেই আবদ্ধ ছিল। জনসাধারণ রবীন্দ্রনাথের গান সম্বন্ধে আদৌ কিছু জানতেন না। তো এরম ভাবে গান সংকলন করতে করতে একদিন অনেক অনেক ঘটনা ঘটেছে, তার মধ্যে আমি সংক্ষেপে বলছি। একদিন উনি দীনেন্দ্র মানে সোজা ঠাকুর বাড়িতে চলে গেলেন, গিয়ে দেখা হলো তো হলো, দীনেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে দেখা হলো।
1: আচ্ছা,
0: তো উনি বললেন যে, তখন উনি বুঝতে পারেননি দীনেন্দ্রনাথ ঠাকুর কে। দীনেন্দ্রনাথ ঠাকুর ওনাকে প্রশ্ন করছেন যে তুমি কেন এখানে এসছো। না, আমি রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করতে চাই, আমি ওনার কবিতাতে ছুটতে। যে তোমার কি অধিকার আছে এইসব করার? তো মোটামুটি কথা বলার পরে এমনই হয়ে দাঁড়ালো যে দাদু একটা দীনেন্দ্রনাথ ঠাকুরের গান জানতো। সেটা কিভাবে জানতো? সেটা হচ্ছে যে সীতা বলে উনি একটা নাটকের গান রচনা করেছিলেন এবং দাদু সেটা দেখতে গিয়েছিল। সেটা শুনে তো দীনেন্দ্রনাথ ঠাকুর খুব রেগে গেছেন, তুমি এই বয়সে নাটক দেখো? তো বললো, না না, আমি মা মাসিদের সঙ্গে মা পিসিদের সঙ্গে নাটক দেখতে গিয়েছিলাম, এটা তো ধার্মিক নাটক, এটার জন্যই আমি গেছি। আর তখন দীনেন্দ্রনাথ বললেন, তুমি একবারই গানটা শুনে মুখস্থ করে ফেলেছ? দাদু বললো, হ্যাঁ। তখন উনি বললেন, ঠিক আছে, আমি একটা গান গাইছি, তাহলে দেখি তুমি কিরকম একবারে তুলে নিতে পারো। তিনি একটা গান গাইলেন এবং দাদু প্রথমবার বললো যে, আপনি যদি আরেকবার গান তাহলে একটু সুবিধে হয়। তখন দীনেন্দ্রনাথ বলছে, দেখো তুমি কিন্তু মিথ্যে কথা বলছো, এটা কারো পক্ষে সম্ভব নয় যে একবারে গান শুনে গানটা তুলে নেওয়া, শব্দ মানে শব্দ সমেত, সুর না হয় কিছু তোলা যাবে, কিন্তু শব্দ সুর একসঙ্গে তুলে নেওয়া একবার শুনে সেটা অসম্ভব। দাদু বলে, আপনি গান না আরেকবার। তিনি গাইলেন এবং এইবারে দাদুর কোনো ভুল বিচ্যুতি হলো না, দাদু পুরো গানটা গিয়ে দিলেন। তো দীনেন্দ্রনাথ তো অবাক যে এরকম একজন ছেলে রয়েছে যার এতটাই প্রতিভা রয়েছে। তখন উনি বললেন যে, ঠিক আছে, আমার দায়িত্ব হলো আমি তোমাকে গান শেখাবো। তো সেই সময় থেকে দীনেন্দ্রনাথ ঠাকুরের কাছে দাদু গান শিখতে শুরু করলেন। এর পাশাপাশি আরেকটা ঘটনা ঘটে গেল, সেটা হচ্ছে দিনের শেষে কুমির দেশকে কেন্দ্র করে। এই যখন রবীন্দ্রনাথের কথায় সুর বসিয়ে গান গাওয়ার পাগলামি দাদুর মাথায় চড়ে বসেছে, তখন শেষ খেয়া কবিতাটাতে উনি সুরারোপ করে কলেজ ফাংশনে গিয়ে বেড়াতেন এবং জনপ্রিয়তা লাভ করছেন। উনি দেখছেন যে আমি একটা গান গাইছি যেটা সবাই খুব প্রশংসা করছে। এর কিছুদিনের মধ্যে ঠাকুর বাড়ির থেকে ডাক পড়লো, রবীন্দ্রনাথের ছেলে রতীন্দ্রনাথ ঠাকুর ওনাকে ডেকে পাঠালেন। দাদু গেলেন, মানে তাতে বেশ উনি ভয় ভয়ে গিয়েছিলেন, কারণ আফটার অল ঠাকুর পরিবারের থেকে ডাক পড়েছে। তো সেই সময় গিয়ে দাদুকে যখন জিজ্ঞাসা করালো, এই যে তোমরা তুই যে ছায়া ছায়া গানটা গাইছো, এটা কার রচনা? দাদু তো একদম ঘাবড়ে গিয়ে বলল যে, না, এটা তো রবীন্দ্রনাথের নিজেরই রচনা, এটা আমি শুনেছি, শুনে শুনে তুলেছি। কোথায় শুনেছি? এই এক বন্ধুর কাছ থেকে আমি স্বরলিপি পেয়েছি, ওই বলে তখন পালিয়ে এসছে। আবার কিছুদিন পরে দাদুকে খুঁজে ঠাকুর বাড়ির থেকে একজন পত্রবাহক এলো, এসে বললো, না, এই সময় এই ক্ষণে রবীন্দ্রনাথ আপনার সঙ্গে দেখা করতে চাইছে। তো দাদু আরো এবার বুঝেছে যে হয়তো ধরা পড়ে গেছে। তখন ঠাকুর বাড়িতে গিয়ে পৌঁছলেন, খুবই ভয়, রতীন্দ্রনাথের সঙ্গে প্রথমে দেখা করলেন এবং তখন রতীন্দ্রনাথ বললেন, চলুন আপনি বাবা মশাইয়ের কাছে বসে এই গানটা শোনাবেন। তো দাদু তখন খুবই নার্ভাস গানটা শোনালেন, কিন্তু কিছুক্ষণের মধ্যে দেখলেন যে রবীন্দ্রনাথ একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছেন, বা উনি ওই যেরকম গান লেখার আগে ধ্যানমগ্ন হয়ে পড়তেন, ওই রকম হয়েছে। সেই সুযোগ দেখে দাদু আর কাউকে কিছু না বলে, ঘরে আরো কয়েকজন ঠাকুর পরিবারের সদস্য ছিলেন, কিন্তু তাদের পরোয়া না করে উনি দৌড়ে ওখান থেকে পালিয়ে আসেন। এই ঘটনাটা ওখানেই উনি ভেবেছিলেন যে শেষ হয়ে গেছে, কিন্তু তারপরে আস্তে আস্তে এমনই হলো যে উনি দীন ঠাকুরের কাছে গান শিখছেন, করতে করতে রেডিওতে সুযোগ পেলেন, সেইখান থেকে উনি চলচ্চিত্রের জগতে এলেন এবং ১৯৩৭ সালে মুক্তি নামক একটি সিনেমা প্রযোজনা করছিল নিউ থিয়েটার্স, তখনকার দিনের অত্যন্ত নামকরা একটি ফিল্ম প্রোডাকশন ইউনিট, যারা বলা যেতে পারে ভারতীয় সিনেমার বিভিন্ন দিকে পথিকৃৎ
1: একদম।
0: তো সেই রকম একটা সিনেমা ছিল মুক্তি, যেটা প্রমথেশ বড়ুয়া ডাইরেক্ট করছিলেন। এতদিন পর্যন্ত দাদু আর রাইচাঁদ বড়াল ছিলেন জয়েন্ট মিউজিক ডিরেক্টর, কিন্তু দাদুর নিজের প্রতিভা সেখানে সেরকম ভাবে ফুটে উঠছিল না, কারণ রায়বাবু ছিলেন ওনার থেকে সিনিয়র এবং ওনার অনেক সুর হয়তো এমনও হয়েছে যেটা মানে রায়বাবুর নামেই হয়তো বেরিয়ে গেছে। তো ওনারও নিজের মনের মধ্যে একটু ক্ষোভ ছিল। তো প্রমথেশ বড়ুয়া সেই জিনিসটা লক্ষ্য করে বীরেন সরকারকে বলে, মানে বললেন যে আপনি পঙ্কজের জন্য একটা আলাদা মিউজিক স্টুডিও করে দিন, ও আমার জন্য আমার সিনেমার গানে শুট দেন। তো এইরকম একটা স্ক্রিপ্ট নারেশন হচ্ছে মুক্তি। সেই সময় দাদু থেকে থেকে এই দিনের শেষে ঘুমের দেশের লাইন, মানে সেটা বলবো না যে সচেতন ভাবে করেছেন, কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে জিনিসটা বেরিয়ে এসছে। আমার চাই, তখন দাদুর হুঁশের শেষে বলছে এই গানটা তো আমি দিতে পারবো না, এই গানটা তো আমার নয়, এটা তো কবিগুরুর লেখা, আমি সুর দিয়েছি। তখন প্রমথেশ বাবু বীরেন বাবুর সঙ্গে
1: বেশ রাজীব বাবু, আপনার সাথে কথা আমাদের চলবে, আসলে একটা ছোট সংবাদ বিরতি আছে, আমরা ফিরে আসবো 11:10।
2: নমস্কার, आकाशवाणी समाचार के साथ मैं सरफिरोजी। विदेश मंत्री सुब्रमण्यम जयशंकर ने आज मॉस्को में रूस के राष्ट्रपति व्लादिमीर पुतिन से मुलाकात की। इस दौरान दोनों देशों के बीच द्विपक्षीय व्यापार, आर्थिक सहयोग और आगामी उच्च स्तरीय बैठकों पर चर्चा हुई। डॉक्टर जयशंकर ने कहा कि दोनों देशों के बीच संबंध लगातार सुदृढ़ हुए हैं।
3: इकोनॉमिक कोऑपरेशन,
4: हमारा आर्थिक सहयोग, व्यापार, ऊर्जा, उर्वरक, परमाणु ऊर्जा और अन्य क्षेत्रों में लगातार मजबूत हुआ है। मुझे लगता है कि दोनों देशों के बीच आर्थिक सहयोग में उल्लेखनीय प्रगति हुई है। प्रधानमंत्री नरेंद्र मोदी शंघाई सहयोग संगठन शिखर सम्मेलन और ब्रिक्स शिखर सम्मेलन में आपसे मिलने को उत्सुक हैं। दोनों देशों के बीच सहयोग की एक मजबूत तस्वीर हमारे सामने है, जिसे हम और आगे बढ़ाना चाहते हैं।
3: स्ट्रॉन्ग पिक्चर ऑफ कोऑपरेशन टू प्रेजेंट।
2: राष्ट्रपति पुतिन ने भारत को उर्वरक की आपूर्ति बढ़ाने की पेशकश की। उन्होंने कहा कि रूस भारतीय किसानों और कृषि क्षेत्र में सहायता के लिए कदम उठा रहा है। इससे पहले डॉक्टर जयशंकर ने रूस के प्रथम उप प्रधानमंत्री डेनिस मंतुरोव के साथ भारत रूस अंतर सरकारी सह आयोग की बैठक की सह अध्यक्षता की। वाणिज्य और उद्योग मंत्री पीयूष गोयल ने कहा है कि भारत विनिर्माण इकाइयां स्थापित करने की इच्छुक कंपनियों की समस्या के समाधान के लिए अगले 2 महीनों में वर्तमान नियमों में संशोधन करेगा और नए नियम बनाएगा। जापान की राजधानी टोक्यो में एक कार्यक्रम में श्री गोयल ने बताया कि उन्होंने 2 बड़ी कंपनियों के प्रतिनिधियों से मुलाकात की है। इनमें से एक कंपनी भारत में सेमीकंडक्टर उपकरण का विनिर्माण शुरू करना चाहती है और दूसरी ऑटोमोबाइल कलपुर्जा क्षेत्र में काम करती है। भारत जापान आर्थिक संबंधों पर श्री गोयल ने कहा कि दोनों देशों की अर्थव्यवस्थाएं एक दूसरे की पूरक हैं।
5: We are a young country.
6: भारत एक युवा देश है। आज हमारी अर्थव्यवस्था $4 trillion की है और 2047 तक इसके $30 trillion तक पहुंचने की उम्मीद है। जापान के पास बेहतरीन तकनीक और कारोबारी अनुभव है, लेकिन वहाँ पर्याप्त लोग और बड़ा बाजार नहीं है। ऐसे में भारत एक बेहतर साझेदार बन सकता है, क्योंकि हमारे पास बड़ा घरेलू बाजार और बड़े स्तर पर उत्पादन की क्षमता है।
5: With a large domestic market.
2: राष्ट्रीय सुरक्षा सलाहकार अजीत डोभाल आज चीन की राजधानी पेइचिंग पहुंचे। वे कल चीन के राष्ट्रीय सुरक्षा सलाहकार वांग यी के साथ भारत चीन सीमा मुद्दे पर विशेष प्रतिनिधियों की 25वें दौर की वार्ता में शामिल होंगे। श्री डोभाल और श्री वांग सीमा मुद्दे के साथ साथ द्विपक्षीय, क्षेत्रीय और अंतर्राष्ट्रीय संबंधों पर भी विस्तार से चर्चा करेंगे। भारत ने भूमि को फिर से उपजाऊ बनाने और सूखे से निपटने की क्षमता को मजबूत करने के लिए विविध और पर्याप्त अंतर्राष्ट्रीय

0: ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 FM গোল্ডে। হিয়ার মাঝে, হিয়ার মাঝে, হিয়ার মাঝে
1: আপনি শুনছেন 100.1 FM গোল্ড, শুনছেন হিয়ার মাঝে, আপনার সাথে আমি রাজর্ষী। আমরা নিউজের বিরতির আগে কথা বলছিলাম রাজীব আলোগুপ্তর সাথে। মুক্তি সিনেমার কাজের কথা শুরু হয়েছিল এবং তারপর সংবাদের বিরতি এসে যাওয়ায় আমরা একটা 10 মিনিটের বিরতি নিয়ে আবার ফিরে এলাম রাজীববাবুর কাছে। হ্যাঁ রাজীববাবু, মুক্তি সিনেমার কাজ তো শুরু হলো, তারপর?
2: কাজ শুরু হলো এবং ব্রেকে যাওয়ার আগে যেটা বলছিলাম সেটা হচ্ছে প্রমথেশ বড়ুয়া এবং বিএন সরকার ওনারা একটা রবীন্দ্রনাথের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে দেন দাদুর এই গানটি সম্বন্ধে কথা বলার জন্য।
1: বেশ,
2: তো নির্ধারিত সময়ে দাদু পৌঁছে গেলেন। এখন কিন্তু দাদু অনেক কনফিডেন্ট, কারণ দাদু এত বছর, বেশ কিছু বছর, এত বছর বলাটা ঠিক হবে, বেশ কিছু বছর মিউজিক ডিরেক্টর হয়ে গেছেন, খ্যাতি লাভ করেছেন, বেতারে সঙ্গীত শিল্পী হিসেবে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন। তো এই রকম পরিস্থিতিতে উনি গেলেন রবীন্দ্রনাথের কাছে গানটি শোনাবার জন্য। এবারে ওনার রবীন্দ্রনাথের ঘরে একটি অর্গান রাখা ছিল, আদেশ পাওয়া মাত্রই উনি অর্গানে বসে এবং যতটা ভাব দেওয়া সম্ভব সেটা দিয়ে উনি দিনের শেষে ঘুমের দেশে, মানে ততদিনে গানটা দিনের শেষে ঘুমের দেশে হিসেবে পরিচিত হয়ে গেছে, যেটা কিনা অরিজিনালি রবীন্দ্রনাথের শেষ খেয়া কবিতা হিসেবে জানা ছিল। উনি গানটা গাইলেন এবং বলা বাহুল্য যে রবীন্দ্রনাথ অভিভূত হয়ে পড়লেন এবং জড়িয়ে ধরে বললেন যে আমার জীবদ্দশায় আমি যে গানগুলোতে আমি সুর দিয়ে যেতে পারি না, পারবো না, সেই গানগুলোতে সুর দেওয়ার অধিকার তোমার রয়েছে। তো বহু বছর পরে দাদু যখন দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়েছিলেন তখন ওনার এই কথাগুলো মনে এসেছিলেন। তো উনি নিজের নিজের মনেই ভেবেছিলেন যে রবীন্দ্রনাথের যে এই আশীর্বাদ সেটা ওনার দাদা সাহেব ফালকে পুরস্কারের থেকেও অনেক বেশি মূল্যবান। তো যাই হোক, মুক্তি সিনেমাতে ফেরত যাওয়া যাক, রবীন্দ্রনাথ তো পারমিশন দিয়েই দিলেন, সঙ্গে আরো দুটো তিনটে রবীন্দ্রসঙ্গীত মানে ওনার রচিত গান সিনেমাতে ব্যবহার করার জন্য নিজের থেকে অনুমতি দিলেন। তার মধ্যে একটা দাদু গিয়েছিলেন আমি কান পেতে রই, আরেকটি সিনেমার হিরোইন কানন দেবী স্বনামধন্য শিল্পী উনি গিয়েছিলেন সবার রঙে রং মেশাতে হবে। তো এইভাবেই রবীন্দ্রসঙ্গীতের প্রথম সফল প্রয়োগ হয় ভারতীয় সিনেমায়।

0: এবং সেখান থেকেই উত্তরোত্তর রবীন্দ্র সঙ্গীতের জনপ্রিয়তা বাড়ি। এছাড়া দাদু সঙ্গীত শিক্ষার আসর পরিচালনা করতেন আকাশবাণীতে, সেইখানে রবীন্দ্রনাথ রচিত সবকটি গান উনি দীর্ঘ 47 বছর এই প্রোগ্রামটি কন্ডাক্ট করেছিলেন, সেটাও একদিক থেকে দেখতে গেলে একটা ওয়ার্ল্ড রেকর্ড। তো এই সময়ের মধ্যে উনি রবীন্দ্রনাথের প্রত্যেকটি গান শিখিয়েছিলেন, এছাড়াও নজরুল গীতি শিখিয়েছিলেন, নতুন প্রসাদীয় শিখিয়েছিলেন, অনেক গান শিখিয়েছিলেন। কিন্তু রবীন্দ্রনাথ চিরকালই ওনার জীবনে ধ্রুবতারা ছিলেন, এবং রবীন্দ্রনাথের গানকে কিভাবে সকলের কাছে পৌঁছে দেওয়া যায় এটাই দাদুর জীবনে একটা প্রধান উদ্দেশ্য ছিল। আর এটা সর্বজন বিদিত তথ্য যে রবীন্দ্রসঙ্গীতের প্রথম ব্যক্তি যিনি সকলের মধ্যে রবীন্দ্রসঙ্গীতকে জনপ্রিয় করে তোলেন সেটা হচ্ছে পঙ্কজ কুমার মল্লিক।
1: একদম।
0: তো উনি লাইভ শোজে তো অবশ্যই গাইতেন, পরে হিন্দি সিনেমাতেও উনি রবীন্দ্রসঙ্গীত অনুবাদ করে হিন্দিতে গেছেন, উনি প্রথম যিনি রবীন্দ্রসঙ্গীতের হিন্দি অনুবাদ ব্যবহার করেন, গুজরাটি অনুবাদ ব্যবহার করেন, তামিল অনুবাদ ব্যবহার করেন, ওনার লাইভ শোজে উনি এগুলো গাইতেন। এবং ওনার জীবনে যে রবীন্দ্রনাথ কতটা বড় জায়গা নিয়ে রয়েছে সেটা আমরা পরিবারের লোক হিসেবে জানতাম, আমি তো দাদুকে 6 বছরই মাত্র পেয়েছি, কিন্তু বাড়ির আনাচে কানাচে শুধু রবীন্দ্রনাথেরই ছবি ছিল। দাদুর এতগুলো যে হলক, এতগুলো যে সার্টিফিকেট, এতগুলো যে অ্যাওয়ার্ড, এগুলো সব উনি খাটের তলায় বাক্সবন্দি করে রাখতেন, বাড়ি ভর্তি ছিল রবীন্দ্রনাথের ছবি আর মূর্তি। তো এইরকম স্তরে রবীন্দ্রনাথকে উনি জীবনের একটি স্থান দিয়েছিলেন। আর এটাই উনি আরেকটা মনে করতেন যে ওনার জন্ম তারিখ রবীন্দ্রনাথের জন্ম তারিখের 2 দিন পরই, তো হয়তো উনি মনে করতেন মনে মনে যে সেইভাবেও কোনো একটা যোগসূত্র থেকে থাকবে, যাতে রবীন্দ্রনাথের এই আশীর্বাদ পেয়েছিলেন উনি যে ওনার গান গাওয়ার সুযোগ পাবেন, ওনার গানকে উপলব্ধি করার সুযোগ পাবেন।
1: একদমই, অনেক ধন্যবাদ রাজীববাবু, আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম, এবং সত্যি কথা বলতে গেলে আপনি যখন বলছেন না গায়ে কাঁটা দিচ্ছিল, কোথাও আপনি সেই মহিরুহকে স্পর্শ করেছিলেন যার কাছে আশীর্বাদ ছিল রবীন্দ্রনাথের। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।
0: ধন্যবাদ।
1: আমাদের সাথে ছিলেন রাজীব আলোগুপ্ত। আবার ফিরব গানে।

কথায় আছে সত্যি কিন্তু কঠিন হয়, যে কথায় মন ভোলে না মন ভেঙে যায়, যে দেখায় রঙিন চশমার চোখ খুলে যায় বাস্তবের। সহজ নয় কিন্তু সত্যি। সবার জীবনেই এরকম কঠিন পরিস্থিতি থাকে যাকে সহজে মানা যায় না, কিন্তু এবার মেনে নিতে হবে সেই কঠিন সত্যি। এই নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে আর পাঠিয়ে দিন 9903 05 9992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। আগস্ট মাসের অনুগল্প লেখার বিষয় কঠিন সত্যি। গল্প পাঠানোর শেষ তারিখ 24শে আগস্ট। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

0: রবি ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 FM গোল্ডে। হিয়ার মাঝে, হিয়ার মাঝে, হিয়ার মাঝে।
1: একটু আগে শুনলেন কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গান। দেখবেন এই রাত্রিবেলায় যখন আপনি একা, বা হয়তো আপনার বাড়ি ভর্তি লোক তবুও নিজের জন্য একটু সময় রেখেছেন, শুনতে বসেছেন রবীন্দ্রসঙ্গীত, আপনার একাকিত্বের সাথে রবীন্দ্রনাথ কীভাবে যেন একাকার হয়ে যান। আজ হিয়ার মাঝের যে সময়টুকু আমাদের হাতে আছে, আমরা শুনব এমন কিছু রবীন্দ্রসঙ্গীত, হয়তো আপনি আজ এই রাতে নিজের মনেই একটু একা একাই ভাবছেন কিছু কথা। সাথে রইল 100.1 FM গোল্ড, সাথে রইল হিয়ার মাঝে, তেমনই কিছু গান আজকের এই সময়। গানে গানে অরুন্ধতী হোম চৌধুরী।

0: রবি ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 FM গোল্ডে। হিয়ার মাঝে, হিয়ার মাঝে, হিয়ার মাঝে
1: শুনলাম ইন্দ্রনীল সেনের কণ্ঠে গান। আসলে এই যে একা থাকা, অনেক ভিড়ের মাঝেও আমরা কার্যত একা। আজ আমরা সবাই দৌড়চ্ছি, সবাই কাজে ব্যস্ত, হয়তো কথা বলার মতো মানুষটি নেই পাশে, সাথে আছেন শুধু রবীন্দ্রনাথ আর তার গান। আজ তেমনই কিছু গান, যে গান আমাদের একাকিত্বকে, হয়তো সেই একাকিত্বর অভিশাপ থেকে আমাদের মুক্তি দেয়, আমাদের মনে শান্তি দেয়, তেমনই এক গান

লাইসা আহমেদ লিসার কণ্ঠে গান শুনতে শুনতে স্টুডিওর ঘড়ি বলছে রাত 11:53। তাহলে আজকের মতো হিয়ার মাজেদ অনুষ্ঠান থেকে বিদায় জানাচ্ছি, জানানোর অনুমতি দিন। সঙ্গে ছিলাম আমি রাজশ্রী, যেতে রইল মোহন সিংয়ের কণ্ঠে এই রবীন্দ্রসঙ্গীত। ভালো থাকবেন, ভালো রাখবেন, শুভরাত্রি।

0: হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শেষ গানটি। এই গানটিরও সুরকার হেমন্ত মুখোপাধ্যায়, কথা মুকুল দত্তের।
1: আরো ভালো হতো যদি তুমি আর আমি পাশাপাশি বসে

আধুনিক গান শুনছেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। এবারের গানটি লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, কথায় সুর দিয়েছেন সুধীন দাশগুপ্ত।

0: दिल मिल सपनों में चल सारा दिल।
1: सुनछेन आधुनिक गान সন্ধ্যা মুখোপাধ্যায়ের পর এবারের শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়। প্রথম গানটির গীতিকার রঞ্জিত দে, সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

0: কপালে সিঁদুর সিঁদুর।
1: পরাশর রায়ের কথায়, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুরে, দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে শেষ গানটি।

দ্বিজেন মুখোপাধ্যায়ের পর আধুনিক গানের অনুষ্ঠানে এবারের শিল্পী নির্মলা মিশ্র। প্রথম গানটি বাবু গুহঠাকুরতার কথায়, প্রদীপ দাশগুপ্তের সুরে।

নির্মলা মিশ্রের পর আধুনিক গানের অনুষ্ঠানে এপাটির শিল্পী মান্না দে। প্রথম গানটি সুধীন দাশগুপ্তের কথা ও সুরে।

মান্নাদের কণ্ঠে শুনছেন আধুনিক গান, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় প্রভাসদের সুরে এবারের গানটি।

শুনছেন আধুনিক গান। মান্নাদের পর এবারের শিল্পী লতা মঙ্গেশকর। প্রথম গানটি সলিল চৌধুরীর কথা ও সুরে।

0: মুকুল দত্তের কথায় কিশোর কুমারের সুরে, লতা মঙ্গেশকরের কণ্ঠে এবারের গান।
1: কি লিখি তোমার।

লতা মঙ্গেশকরের কণ্ঠে শুনছেন আধুনিক গান, সলিল চৌধুরীর কথায় হৃদয়নাথ মঙ্গেশকরের সুরে এবারের গান।

আধুনিক গানের অনুষ্ঠানে লতা মঙ্গেশকরের পর এবারের শিল্পী দীপক মৈত্র। গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় সতীনাথ মুখোপাধ্যায়ের সুরে গেয়েছেন দীপক মৈত্র।

দীপক মৈত্রের পর আধুনিক গানের অনুষ্ঠানে এবারের শিল্পী বনশ্রী সেনগুপ্ত। প্রথম গানটি সুধীন দাশগুপ্তের কথা ও সুরে।

আধুনিক গান শুনছেন বনশ্রী সেনগুপ্তের কণ্ঠে। এবারের গানটির গীতিকার শ্যামল ঘোষ, সুরকার প্রবীর মজুমদার।

আধুনিক গান শুনছেন মুকেশের কণ্ঠে। এবারের গানটির গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়, সুরকার রতু মুখোপাধ্যায়।

মুকেশের পর আধুনিক গানের অনুষ্ঠানে এবারের শিল্পী আরতি মুখোপাধ্যায়। প্রথম গানটি সুবীর হাজরার কথায়, সুধীন দাশগুপ্তের সুরে।

আরতি মুখোপাধ্যায়ের গাওয়া এই গানটির সঙ্গে শেষ হল আজকের আধুনিক গানের অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন ছবির গান, প্রথম ছবি দাদা ঠাকুর। প্রথম গানটি প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, গানটির গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার, সুরকার হেমন্ত মুখোপাধ্যায়।

0: পজিতে মানি হলো লোক
1: আমার মান গেল মানিও গেল
0: মান গেল মানিও গেল
1: আসমান হতে পড়লাম দাদা
0: মান গেল মানিও গেল
1: আমার আশা মান দুই চূর্ণ হলো
0: মান গেল।

রেড জমি হব মোরে শুনো ভোটার, যে ভোট দিবে না তার মটকাবো ঘাড়, মেরে দেব আমায় মারলে যদি আশা থাকে প্রাণে।

এমন ফল তো আর পাবে না, পরের মাথায় ভাঙতে হলে এমন ফল তো আর পাবে না। ফল হবেই হবে, একটা ফল তো হবেই হবে, শুদ্ধ ফল নয় ডাউন ফল।

শুনছেন ছবির গান দাদা ঠাকুরের পর এবার ছবি পিতা পুত্র। গানগুলির গীতিকার প্রণব রায়, সুরকার পবিত্র চট্টোপাধ্যায়, প্রথম দুটি গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

ছবির গানের অনুষ্ঠানে পিতা পুত্রের পর এবারের ছবি শেষ পর্যন্ত। এই ছবির গানগুলির গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার, সুরকার হেমন্ত মুখোপাধ্যায়। প্রথম গানটি অমল মুখোপাধ্যায় এবং সহশিল্পীবৃন্দের কণ্ঠে।

শুনছেন ছবির গান, মুকুল দত্তের কথায় স্বপন জগমোহনের সুরে। এবারের গানগুলি লালকুঠি ছবি থেকে। প্রথম গানটি কিশোর কুমার এবং আশা ভোঁসলের দ্বৈত কণ্ঠে।

0: লালকুঠি ছবির গান এবার কিশোর কুমারের কণ্ঠে।
1: এ কথা বলছো না কেন? তোমার নাম কি? তুমি কে?
2: আমি কে?

আশা ভোঁসলের গাওয়া লালকুঠি ছবির এই গানের সঙ্গেই শেষ হল আজকের ছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিজ বাংলা পরিষেবায়। এখন লোকগীতি, প্রথম গানটি সহজ মায়ের কণ্ঠে।

আকাশবাণী কলকাতার ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। এখন লোকগীতি, সহজ মায়ের পর এবারের শিল্পী উৎপল ফকির এবং সহজ মা।

দোহারের পরিবেশনে শুনলেন লোকগীতি। নানা রঙের গান অনুষ্ঠানে এখন পুরাতনী গান, শিল্পী চণ্ডীদাস মাল।

পুরাতনী গানের পর নানা রঙের গান অনুষ্ঠানে এবার ভক্তিগীতি। প্রথমে পান্নালাল ভট্টাচার্যের কণ্ঠে দুটি গান।

মান্না দের গাওয়া এই ভক্তিগীতির সঙ্গেই শেষ হল আজকের নানা রঙের গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। পরবর্তী ঘোষণা একটু পরেই।

কিন্তু সিনেমার গানের অনুষ্ঠান আপকেলিয়ের পথ চলা আজকের মতো এই পর্যন্তই। এখন সময় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর। প্রভাতীর আজকের প্রথম নিবেদনে ভাটিয়ার রাগে পরিবেশিত খেয়াল, শিল্পী বিদুষী অঞ্জনা নাথ।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর প্রথম নিবেদনে এতক্ষণ শুনছিলেন ভাটিয়ার রাগে পরিবেশিত খেয়াল, শিল্পী বিদুষী অঞ্জনা নাথ। এখন সময় প্রভাতীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদনে। আজকের মতো প্রভাতীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদনে শুনবেন ভৈরবী রাগে পরিবেশিত গিটার, শিল্পী পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য। এটি আজকের প্রভাতীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদন। 107 FM রেনবো, নিউজ অন AIR অ্যাপসে একযোগে অনুষ্ঠান শুনছেন।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদনে আজকের মতো শুনছিলেন পণ্ডিত দেবাশিস ভট্টাচার্যের পরিবেশনায় গিটার রাগ ভৈরবী। আজকের প্রভাতীর পরপর দুটি নিবেদন শুনেছেন বিদেশি অঞ্জনা নাথের পরিবেশনায় খেয়াল রাগ ভাটিয়ার, এবং এখন শুনছিলেন পণ্ডিত দেবাশিস ভট্টাচার্যের পরিবেশনায় গিটার রাগ ভৈরবী। এ দুটি পরিবেশনার সঙ্গে সঙ্গে শেষ হলো আজকের মতো শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। 107 FM রেনবো, নিউজ অন এআইআর অ্যাপস একযোগে অনুষ্ঠান শুনছেন। সৌম্যকান্তির সঙ্গে রয়েছি রাত 3টে থেকে সকাল 6টা পর্যন্ত। আজকে পরপর তিনটি অনুষ্ঠানে 107 FM রেনবোয় আপনাদের সঙ্গী সৌম্যকান্তি। প্রভাতী শেষ হওয়া মানেই সময় আনন্দধ্বনির। ভোর পাঁচটা যখন ঘড়ির কাঁটায়, তখন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি। আমরা আরেকটি নতুন দিনে প্রবেশ করেছি, 24 আগস্ট 2026 সোমবার পেরিয়ে আজকে আরেকটি নতুন দিন, 25 আগস্ট 2026 মঙ্গলবার আরেকটি নতুন দিন, নতুন আশা উৎসাহ উদ্দীপনা। এইভাবেই আবার নতুন করে আমাদের সমস্ত বাধা বিঘ্ন পেরিয়ে পথ চলা, এগিয়ে যাওয়া, নতুনভাবে এগিয়ে যাওয়াই জীবনের নাম। থেমে যাওয়া মানেই তা জীবনের বিপ্রদীপ। বিগত অনুষ্ঠানে আপনারা যখনই আমার সঙ্গে আনন্দধ্বনি অনুষ্ঠানে সঙ্গে থাকেন, রবি ঠাকুরের লেখা বিদেশি ফুলের গুচ্ছ 10 অনুদিত কবিতার অংশ বিদেশি ফুলের গুচ্ছ 9 পর্যন্ত বিগত অনুষ্ঠানে আপনাদের সঙ্গে ভাগ করে নিয়েছিলাম। আজকে বিদেশি ফুলের গুচ্ছ 10 এই লেখাটি দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি আনন্দধ্বনি। তারপর একে একে বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত এবং অনুদিত কাব্যের কাব্যগ্রন্থের আরও কিছু লেখা, এবং তারপর আবার অন্য কোনো লেখায় আমরা পৌঁছব। এইভাবেই আজকের পথ চলা থাকবে আনন্দধ্বনিতে, বিভিন্ন শিল্পীর কণ্ঠে গান এবং আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়া রবি ঠাকুরের বিভিন্ন লেখার অংশ। কেমনই কি হলো পারি না বলিতে, এইটুকু শুধু জানি নবীন কিরণে ভাসিছে সেদিন প্রভাতের তনুখানি। বসন্ত তখনও কিশোর কুমার, কুঁড়ি ওঠে নাই ফুটি, শাখায় শাখায় বিহগ বিহগী বসে আছে দুটি দুটি। কি যে হয়ে গেল পারি না বলিতে, এইটুকু শুধু জানি বসন্ত গেল তাও চলে গেল একটি না কয়ে বাণী। যা কিছু মধুর সব ফুরাইল, সেও হলো অবশ্য।

স্থান আমারই শুধু ফেলে রেখে গেল সুখহীন ম্রিয়মাণ। শুনছিলেন অনুদিত কাব্যগ্রন্থ অংশের বিদেশি ফুলের গুচ্ছদশ। এই রচনার অংশটি বিদেশি ফুলের গুচ্ছ ১১ রচনা নিয়ে ফিরে আসব, তবে তার আগে শিল্পী শ্রীলা সেনের কণ্ঠে এই গান আমারে যদি জাগালে।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। বিদেশি ফুলের গুচ্ছ 11। রবির কিরণ হতে আড়াল করিয়া রেখে মনটি আমার আমি গোলাপে রাখিনু ঠেকে, সে বিছানা সুকোমল বিমল নিহার চেয়ে তারি মাঝে মনখানি রাখিলাম লুকাইয়ে। একটি ফুল না নড়ে, একটি পাতা না পড়ে, তবু কেন ঘুমায় না, চমকি চমকি যায়, ঘুম কেন পাখা নেড়ে উড়িয়ে পালিয়ে যায়। আর কিছু নয়, শুধু গোপনে একটি পাখি, কোথা হচ্ছে মাঝে মাঝে উঠিতেছে ডাকি ডাকি, ঘুমা তুই ওই দেখ বাতাস মুদেছে পাখা, রবির কিরণ হতে পাতায় আছিস ঢাকা, ঘুমা তুই ওই দেখ তো চেয়ে দুরন্ত বায়ে, ঘুমেতে সাগর পরে ঢুলে পড়ে পায়ে পায়ে, দুঃখের কাঁটায় কিরে বিঁধিতেছে কলেবর, বিষাদের বিষ দাঁতে করিছে কি জ্বর, কেন তবে ঘুম তোর ছাড়িয়া গিয়াছে আঁখি, কে জানে গোপনে কোথা ডাকিছে একটি পাখি, শ্যামল কানন এই মোহমন্ত্র জালে ঢাকা, অমৃত মধুর ফল ভরিয়ে রয়েছে শাখা, স্বপনের পাখিগুলি চঞ্চল ডানাটি তুলি উড়িয়া চলিয়া যায় আধার প্রান্তর পরে, গাছের শিকড় হতে ঘুমের সঙ্গীত ঝরে, নিভৃত কানন পর শুনি না ব্যাধের স্বর, তবে কেন এ হরিণী চমকায় থাকি থাকি, কে জানে গোপনে কোথা ডাকিছে একটি পাখি। শুনছিলেন অনুদিত কাব্যগ্রন্থর অন্তর্গত বিদেশি ফুলের গুচ্ছ 11 রচনাটি। এবারে আবার একটি গান, শিল্পী অর্ঘ্য সেন, পরপর দুটি গান, অর্ঘ্য সেন এবং তারপরে শিল্পী রমা মণ্ডল, দুই শিল্পীর একক কণ্ঠে একটি করে গান, তারপর আবার ফিরে আসছে।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন অনুষ্ঠান আনন্দধ্বনি, সৌম্যকান্তির সঙ্গে রয়েছি সকাল ছটা পর্যন্ত। রবি ঠাকুরের লেখা বিদেশি ফুলের গুচ্ছ 12। দেখিনি যে এক আশার স্বপন, শুধু তা স্বপন স্বপনময়, স্বপন বৈশে কিছুই নয়, অবশ হৃদয় অবসাদময়, হারাইয়া সুখ শ্রান্ত অতিশয়, আজিকে উঠিনু জাগি কেবল একটি স্বপন লাগি, বিনাটি আমার নীরব হইয়া গেছে গীত গান ভুলি, ছিঁড়িয়া টুটিয়া ফেলেছি তাহার একে একে তারগুলি, নীরব হইয়া রয়েছে পড়িয়া সুদূর শ্মশান পরে, কেবল একটি স্বপন তরে, থাম থাম ওরে হৃদয় আমার, থাম থাম একেবারে, নিতান্তই যদি টুটিয়া পড়িবি একেবারে ভেঙে যারে, এই তোর কাছে মাগি আমার জগৎ, আমার হৃদয় আগে যাহা ছিল এখন তা নয়, কেবল একটি স্বপন লাগি।

শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি প্রায় মধ্যপথ পর্যন্ত অনুষ্ঠানে আমরা পৌঁছে গেছি, আর কিছুক্ষণ পথ চলা বাকি আপনাদের সঙ্গে। সকাল ছটা পর্যন্ত সঙ্গে রয়েছে সৌম্যকান্তি। বিদেশি ফুলের গুচ্ছ ১৩। নহে নহে মনে মরণ, সহসায় প্রাণপূর্ণ নিঃশ্বাস বাতাস নীরবে করে যে পলায়ন। আলোতে ফুটায় আলোই আঁখি তারা, নিবে যায় একদানি শীথে, বহে না রুধির নদী সুকোমল তনু, ধুলায় মিলায় ধরণীতে ভাবনা মিলায় শূন্যে, মৃত্তিকার তলে রুদ্ধ হয় অময় হৃদয়। এই মৃত্যু এত মৃত্যু নয়, কিন্তু রে পবিত্র শোক যায় না যেদিন পীড়িতির স্মৃতি মন্দিরে, উপেক্ষিত অতীতের সমাধির পরে তৃণরাজি দোলে ধীরে ধীরে, মরণ অতীত চির নূতন পরাণ, স্মরণে করে না বিচরণ, সেই বটে সেই তো মরণ। শুনছিলেন বিদেশি ফুলের গুচ্ছ ১৩। এবারে শিল্পী পূর্বাদাম এবং তারপরে শিল্পী রীতা ঘোষের একক কণ্ঠে পরপর দুটি গান।